0: बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम बांग्लादेश बेतार खुलना सकाल 7টা বেজে 59 মিনিট আজ রবিবার 27 বৈশাখ 1433 বঙ্গাব্দ 21 জিলকদ 1447 হিজরি 10 মে 2026 খ্রিস্টাব্দ শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে অনুষ্ঠান ঘোষণায় কিশোর বাড়ই এবং পলি মণ্ডল অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আলামিন প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন ও আহমেদ হাসান অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়
1: Assalamu alaikum, 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Sunday, the 27th of Boishak, the 21st of Zilqad, and May the 10th. The news read by Shams Rahman. First, the headlines. Prime Minister Tariq Rahman seeks support of party leaders and workers in implementing election manifesto. Prime Minister praises the physically challenged youth for making smart car assures cooperation in creative initiatives. Police Week 2026 begins today. Prime Minister Tariq Rahman inaugurates 4-day-long program. Government is determined to reopen country's closed state-owned sugar mills, states Commerce Minister. Information and Broadcasting Minister calls for producing time-befitting quality programs for BTV. Israeli attack in Lebanon kills 39. And Pakistan resumes their first innings batting with 179 runs for one against Bangladesh on third day today of first of two match test series at Mirpur. Now the details. Prime Minister Tariq Rahman has sought the cooperation of his party's leaders to implement the party's election manifesto. He made the call while speaking at a viewers' exchange meeting with grassroots leaders of TNP, Jubodol, Shechashabok Dol and Chhatra Dol at the Krishi Vid Institution Bangladesh Auditorium at Farm Gate in the capital yesterday. Mentioning that government cannot succeed without the support and coordination of the party, Prime Minister said, all should now enter into a new struggle to implement the promises made before elections. The party manifesto has now turned into the manifesto of the government and the countrymen as they vote for BNP and brought the party to power, he added. Tariq Rahman said his government wants to ensure such a political environment in the country where people can freely express their opinions. Prime Minister Tariq Rahman has ridden in a smart car invented by physically challenged college student Waqimul Islam to encourage the youth for his creative endeavor. Waqimul Islam made the premiere at the Prime Minister's office at Tejgaon in the capital yesterday morning. Prime Minister praised Waqimul Islam for building the vehicle using local technology. Tariq Rahman underscored the need for developing a modern and user-friendly smart car at lower cost. He also assured of giving government support for such creative initiatives. The 4-day-long program marking Police Week 2026 is going to begin today at Rajarbagh Police Lines in the capital with the slogan My Police, My Country, Bangladesh First. Prime Minister Tariq Rahman will inaugurate the annual event by inspecting the police parade, receiving the salute from various contingents. The event will continue till Wednesday next. Major programs of the week include welfare parades, conferences, Punak stall visits and discussions on policing reforms and modernization. President Mohammad Shahabuddin and Prime Minister Tariq Rahman gave separate messages marking the occasion. In his message, President emphasized professionalism, discipline, transparency to tackle crimes including cybercrime, misinformation, militancy and trafficking. In his message, Prime Minister said, restoring people's confidence in police and improving law and order is the priority of the government. Meanwhile, to prevent accidents on waterways and ensure the safety of passengers' lives and property, the naval force of the country is observing Naval Safety Week 2026 from today and will continue till 16th May. Shipping Minister Sheikh Rabiul Alam will inaugurate the program, organized on the occasion of Naval Safety Week at Romna in the capital today. Education and Primary and Mass Education Minister Dr. A.N.M.A. Sanul Haq Milon has said the aim of education is not merely to secure GPA 5 but to develop future generation as world-class citizen. He said this while speaking at the inaugural ceremony of the China-Bangladesh Education Cooperation Forum at the International Mother Language Institute in the capital yesterday. The education minister said the government's main goal is to convert the conventional education system into a modern and scientific one so that students can sustain in international competition. He further said the government is already making changes to the curriculum and academic calendar to ensure quality education. Industries, Commerce, Textiles and Jute Minister Khandokar Abdul Muqtadir has said the government is firmly committed to reopening the country's closed state-owned sugar mills. He said this while addressing a view exchange meeting with sugarcane farmers on the premises of Panchgaon Sugar Mills Limited yesterday. The minister also assured that in every case, the interests of sugarcane farmers, workers' employment and profitable management would be ensured, as the task of reopening will boost overall economic activities and reduce poverty of the country. Information and Broadcasting Minister Johiruddin Shopon has emphasized on producing time-befitting and quality programs for BTV. He laid the emphasis at a view exchange meeting with officials of Bangladesh Television in Rampura in the capital yesterday. The minister said the quality programs for BTV can be elevated through proper planning. He also proposed to use artificial intelligence in this regard. Director General of Bangladesh Television, Mohammad Mahbubul Alam, and other concerned officials were present at the meeting. 9 more children have died of measles and of symptoms of measles in the country in last 24 hours till 8 a.m. yesterday. A press release of the Directorate General of Health Services, DGHS, said the number of suspected measles patients during this period is 946. Meanwhile, another report from DGHS said a total of 1,72,68,908 children have received the measles rubella vaccine. The achievement is 96% of the target to vaccinate 18 million children. This is Bangladesh Beta giving you the news. Bangladesh and Pakistan have reaffirmed their commitment to deepening bilateral engagement and expanding cooperation across key sectors. A foreign ministry's press release said State Minister for Foreign Affairs Shama Ubaid Islam met the visiting Pakistan's Minister for Interior and Narcotics Control, Syed Mohsin Raza Naqvi, at a hotel in the capital yesterday. During the meeting, the two ministers discussed a wide range of issues of mutual interest and expressed satisfaction over the recent momentum in bilateral engagements, reaffirming their shared commitment to further strengthening relations between the two countries. Lebanon's health ministry says 39 people have been killed in another day of intense Israeli strikes across the country. Officials say one strike on the southern town of Saksakiyeh killed at least 7 people, including a child. The Israeli military says it was targeting the Lebanese armed group Hezbollah and added that it is aware of reports of civilian casualties. Cross-border attacks between Israeli forces and Hezbollah have continued despite a ceasefire agreement announced on the 16th of April. At least 3 police officers have been killed in a car bombing at a police post in northwestern Pakistan. The attack took place in Banu, a district in Khyber Pakhtunkhwa province bordering Afghanistan, late yesterday. It was followed by an ambush targeting police personnel who were rushing to the scene to provide backup. Cricket and visiting Pakistan will resume their batting on the third day today in their first innings in the first match of the two-match test series against Bangladesh with an overnight score of 179 for one wicket. The match is scheduled to start at 10 a.m. at Sherbanga National Cricket Stadium at Mirpur in the capital. Bangladesh Beta will air the running commentary of the match. Earlier, Bangladesh scored 413 runs in their first innings. Finally, weather and forecast valid till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary west northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rangpur, Dinajpur, Bogura, Rajshahi, Patna, Jashor, Kustia and Tangail. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman seeks support of party leaders and workers in implementing election manifesto. Prime Minister praises the physically challenged youth for making smart car assures cooperation in creative initiatives. Police Week 2026 begins today. Prime Minister Tariq Rahman inaugurates 4-day-long program. Government is determined to reopen country's closed state-owned sugar mills, states Commerce Minister. Information and Broadcasting Minister calls for producing time-befitting quality programs for BTV. Israeli attack in Lebanon kills 39. And Pakistan resumes their first innings batting with 179 runs for one against Bangladesh on third day today of first of two-match test series at Mirpur. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি রুমানা মোস্তফা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় যেমন একটি বলিষ্ঠ সাংস্কৃতিক জাগরণ গড়ে উঠেছিল, তেমনি 2024 সালে ছাত্র জনতার ভাবনায় ছিল একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে সাংস্কৃতিক আন্দোলনের ধারাবাহিকতা জরুরি। তিনি গতকাল মাগুরার মোহাম্মদপুর উপজেলার দীঘলগ্রাম খাল খনন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। মন্ত্রী বলেন, বিভাজন কিংবা অনৈক্য আমাদের লক্ষ্য হতে পারে না, আমাদের শক্তির মূল জায়গা হল মানুষের মানবতা। তিনি আরো বলেন, বিভাজন নয়, ঐক্যই হোক আমাদের শক্তি। ভিন্ন মত থাকবে, মত পার্থক্য থাকবে, কিন্তু তা যেন সমাজকে ভেঙে না দেয়। মানবিক মূল্যবোধকে সামনে রেখে এগিয়ে গেলে দেশ আরো সমৃদ্ধ হবে। জাতির ইতিহাসের প্রতিটি সংকটে সংস্কৃতি ও সাহিত্য মানুষকে সাহস যুগিয়েছে, পথ দেখিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও প্রকৌশলী সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পানি উন্নয়ন বোর্ড 2,71,63,000 টাকা ব্যয়ে খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী মোহাম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করবে সরকার। ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করে বৃষ্টির পানির ব্যবহার বাড়াতে হবে, কারণ আমাদের বিশেষজ্ঞরা ইতিমধ্যে কঠিনভাবে সতর্ক করেছেন, ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে পৃথিবীর ভারসাম্য দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদ থাকার উপায় আছে, কিন্তু মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবেলা বা তার থেকে পরিত্রাণ পাওয়ার কোন সুযোগ নেই, যে কারণে নিরাপদ বৃষ্টির পানি হতে পারে উপকূলীয় অঞ্চলের মানুষদের রক্ষার উপায়। তিনি গতকাল বাগেরহাটের রামপাল উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে সোলার পাওয়ার সেফ ওয়াটার ফর কোস্টাল কমিউনিটিস প্রকল্পের আওতায় বিভিন্ন এনজিও সরকারের অনুঘটক হিসেবে কাজ করছে। আমাদেরকে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য সুরক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে শিক্ষার্থীদের নিরাপদ টয়লেট ব্যবস্থা নিশ্চিত করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তামান্না ফেরদৌসির সভাপতিতে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, রামপাল উপজেলা সহকারী কমিশনার ভূমি, রামপাল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, পরিবেশবিদ সহ জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং সুধীজন এতে অংশগ্রহণ করেন।
2: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন যৌথভাবে আয়োজিত খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্সে এবং রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালার 3-দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল দ্বিতীয় দিনে ফুলতলা উপজেলার রবীন্দ্র কমপ্লেক্সে রবীন্দ্রনাথ ও অসাম্প্রদায়িকতা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মিজ জান্নাতের সভাপতিতে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মিস কানেস ফাতেমা লিজা ও খুলনা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোস্তফা সরোয়ার এতে বিশেষ অতিথি ছিলেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক ডক্টর মোহাম্মদ আনিসার রেজা এতে স্মারক বক্তা এবং উপজেলা নির্বাহী অফিসার মিস সুচি রানী সাহা স্বাগত বক্তব্য রাখেন। এদিকে রূপসা উপজেলা পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় অনুরূপ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য আজিজুল বারী হেলার এতে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, রূপসার পিঠাভোগকে রবি ঠাকুরের জীবনী চর্চার গবেষণাগার হিসেবে গড়ে তোলা হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য কেবল বাংলা ভাষা ও সংস্কৃতির অলঙ্কার নয়, বরং অসাম্প্রদায়িকতা, শান্তি ও সৌন্দর্যের এক চিরন্তন দিক নির্দেশনা। আজিজুল বারী হেলাল বলেন, তার লেখনীতে যেমন দেশপ্রেমের গভীর আহ্বান রয়েছে, তেমনি রয়েছে বিশ্ব মানবতার এক অসাধারণ বাণী। বাংলা সাহিত্যকে তিনি যে উচ্চতায় নিয়ে গেছেন, তা শুধু বাঙালি জাতির জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য গৌরবের বিষয়। উপজেলা নির্বাহী অফিসার মিস সঞ্জিদা রিক্তার সভাপতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মানজারুল হান্নান এতে স্মারক বক্তৃতা করেন। এদিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাদহের কুঠিবাড়িতে বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়ভাবে 3-দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন এতে প্রধান অতিথি ছিলেন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুবুল ইসলামের সভাপতিতে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এতে স্বাগত বক্তৃতা করেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশের একটি দল গতকাল সাতক্ষীরা দেভাটা উপজেলার কুলিয়া বাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় 3,12,000 টাকা মূল্যের গলদা রেণু জব্দ করে। পরে জব্দকৃত এসব গলদা রেণু বসন্তপুর খালে অবমুক্ত করা হয়। খেলার খবর ফুটবল। যশোর শামসুলুদ্দিন স্টেডিয়ামে নতুনকুড়ি স্পোর্টস প্রতিযোগিতার ফুটবল ইভেন্টের বালক বিভাগের গতকালের ফাইনাল খেলায় বাঘারপাড়া উপজেলা একাদশ 4-0 গোলে চৌগাছা উপজেলা একাদশকে এবং বালিকা বিভাগে কেশবপুর উপজেলা একাদশ 6-0 গোলে শার্শা উপজেলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে মেহেরপুর জেলা স্টেডিয়ামে নতুনকুড়ি স্পোর্টস প্রতিযোগিতার ফুটবল ইভেন্টের বালক বিভাগের গতকালের ফাইনাল খেলায় গাংনী উপজেলা একাদশ 3-1 গোলে মেহেরপুর পৌর একাদশকে এবং বালিকা বিভাগে মুজিবনগর উপজেলা একাদশ 3-0 গোলে মেহেরপুর সদর উপজেলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ক্রিকেট। খুলনা শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় মাঠে খানজান আলী প্রিমিয়ার লীগ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের গতকালের প্রথম সেমিফাইনাল খেলায় হান্টার বয়েজ একাদশ 85 রানে সাইফ একাদশকে এবং দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ব্লাজি কিংস অফ শিরোমণি টিম 7 উইকেটে এম কে ট্রেড ওয়ারিয়ার্সকে টিমকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া ও টাঙ্গাইল অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি শুনবেন সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে, গীতিকার সৈয়দ হায়দার।

0: শুনলেন ফাউজিয়া খানের কণ্ঠে গান, আর এই গানটির কথা সাজিয়েছেন মুন্সী আব্দুদ।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: এখন শুনবেন শাম্মী আক্তারের কণ্ঠে গান, আর এই গানটির কথা সাজিয়েছেন আবিদ আনোয়ার।

0: এতক্ষণ শুনলেন দেশের গান।
1: অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজনটালিতে এখন রয়েছে বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন আনোয়ারা নাসরিন পাখির কণ্ঠে, গানের কথায় ফিরোজ খান নুন, সুর করেছেন প্রদীপ রাহা।

আপনারা বর্ণালী অনুষ্ঠানে শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। এবারে গানের শিল্পী সুব্রত কুমার শুভ, গানে কথা সাজিয়েছেন ননী গোপাল বিশ্বাস, সুর করেছেন চিত্রা বিশ্বাস।

সুপ্রিয় শ্রোতা, আপনারা বর্ণালী অনুষ্ঠানে শুনলেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান বাংলাদেশ বেতার খুলনা। এবারে শুনবেন পল্লবী মণ্ডলের কণ্ঠে আরো একটি গান। গানের কথায় ইমরুল কায়েস, সুর করেছেন অপূর্ব রায়।

0: 2026 উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্স রাজারবাগ ঢাকায় বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের বার্ষিক পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আমি শামীম আহমেদ আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। এবারকার পুলিশ সপ্তাহের যে প্রতিবাদ্য তা হচ্ছে আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ। সেই প্রতিবাদে এবার নানা আয়োজনে উদযাপিত হবে পুলিশ সপ্তাহ 2026। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কিছুক্ষণের মধ্যেই এই রাজারবাগ পুলিশ লাইন্সে এসে উপস্থিত হবেন এবং এই বার্ষিক যে পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধন ঘোষণা করবেন এবং এখানে যে বিভিন্ন ইউনিটের পুলিশের বিভিন্ন ইউনিটের যে বর্ডার অফ দ্য প্যারেড অনুষ্ঠিত হবে সেটি প্যারেড পরিদর্শন করবেন এবং সালাম গ্রহণ করবেন। শ্রোতা বন্ধুরা, চার দিনের আয়োজনে পুনাক বার্ষিক সমাবেশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মেলন, আইজিপি সম্মেলন, শিল প্যারেড এবং আইজিপি সঙ্গে মত বিনিময় করবেন বিভিন্ন জেলার পুলিশ কর্মকর্তাগণ। এছাড়াও এসবি, সিআইডি ও পিবিআই প্রেজেন্টেশনের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সঙ্গে সম্মেলনে অংশ নেবেন এবং অবসরপ্রাপ্ত এবং কর্মরত পুলিশ কর্মকর্তাদের পুনর্মিলনী হচ্ছে এবার, সেটিও থাকবে এবারে পুলিশ সপ্তাহে। শ্রোতা বন্ধুরা, আমরা সবাই জানি আমাদের মহান মুক্তিযুদ্ধে দেশ মাতৃকার মুক্তির লোকে দেশের পুলিশ বাহিনীর সদস্যরা অপরিসীম বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন, শহীদ হয়েছিলেন, পঙ্গুত্ব বরণ করেছিলেন কয়েক হাজার পুলিশ সদস্য। বিশেষ করে 1971-এর 25শে মার্চ কাল রাত্রিতে যখন তৎকালীন পশ্চিম পাকিস্তানি দখলদার হানাদার বাহিনী এদেশের নিরীহ নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর অপারেশন সার্চলাইটের নাম দিয়ে নৃশংস গণহত্যা শুরু করেছিল, ঠিক তখনই রাজারবাগ পুলিশ লাইন্সও আক্রমণ করেছিল তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা এবং অকুতোভয় বাঙালি এদেশের বাঙালি পুলিশ সদস্যরা অকুতোভয় বীরত্বে এই প্রতিরোধ যুদ্ধ সূচনা করেছিলেন এবং 25শে মার্চ কাল রাত্রিতে এই পুলিশ লাইন্সে যখন আক্রমণ হয় তখনই প্রতিরোধ যুদ্ধের সূচনা করেছিলেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা। শুধু তাই নয়, 9 মাসের মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন এদেশের পুলিশ বাহিনীর সদস্যরা এবং অনেকে বঙ্গত্ব বরণ করেছেন, শহীদ হয়েছিলেন। 25শে মার্চ কাল রাতে যেমন এখানে শহীদ হয়েছেন অগণিত বীর পুলিশ সদস্যরা এবং মুক্তিযুদ্ধকালীনও শহীদ হয়েছিলেন এদেশের অকুতোভয় এই পুলিশ সদস্যরা। শ্রোতা বন্ধুরা, এই কথা যখন আমরা বলছিলাম ঠিক তখনই বিউগলে মাননীয় প্রধানমন্ত্রীর আগমন বার্তার ধ্বনিত হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুলিশ লাইন্সে এসে উপস্থিত হবেন। শ্রোতা বন্ধুরা, এই মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য আমরা শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে এই পুলিশের আধুনিকায়ন এবং যুগোপযোগিতায় পুলিশ বাহিনীকে জনবান্ধব এবং জনকল্যাণে নিবেদিত করবার যে প্রত্যয় নিয়ে কাজ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং উল্লেখযোগ্যভাবে আধুনিকায়ন করেছিলেন, সেজন্য আমরা তাঁর প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামূল বিশ্বায়নের উপযোগী দক্ষ জনবান্ধব আধুনিক পুলিশ বাহিনী গড়ে তোলার কার্যক্রম চলমান ছিল। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যে একটি নিরপেক্ষ, জনবান্ধব, উন্নত এবং আধুনিক পুলিশ গড়ে তুলতে কাজ শুরু করেছে। পুলিশ বাহিনীর সদস্য সুযোগ সুবিধা বৃদ্ধি নেওয়া হচ্ছে বিভিন্ন কার্যক্রম। আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই এই রাজারবাগ পুলিশ লাইন্সে এসে উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা অনুষ্ঠানটি এবারে সরাসরি মঞ্চ থেকে সম্প্রচার করছি।
2: প্যারেড কমিটি অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল এ কে এম আওলাদ হোসেন উইল রিসিভ দ্য প্রাইম মিনিস্টার অ্যাট দ্য স্যালুটিং ডায়াল। respected guests, you are kindly requested to rise when the Honorable Prime Minister enters the parade ground. You are also requested to rise while the band plays the national anthem. Members in uniform will salute.

সেন্টার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্স এফএম 106 মেগাহার্স ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফএম 88.8 মেগাহার্স বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ পুলিশের বার্ষিক আয়োজন পুলিশ

0: সম্মানিত সুধি, আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বহনকারী গাড়ি ধীর গতিতে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে।
1: Respected guests, the Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, Mr. Tariq Rahman MP, has just entered the parade grounds.

আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারেড গ্রাউন্ডে এসে উপস্থিত হলেন এবং তাঁকে অভ্যর্থনা জানালেন পুলিশের আইজিপি সহ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি তার জন্য নির্দিষ্ট জায়গায় যেখানে অভিবাদন মঞ্চটি তৈরি করা হয়েছে সেখানে যাচ্ছেন এবং জাতিসংগীতের মধ্য দিয়ে আজকের এই বর্ণাঢ্য আয়োজন শুরু হবে।

শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি পুলিশের বিভিন্ন ইউনিটের সুসজ্জিত দলগুলো দাঁড়িয়ে আছে, যারা আজকে

0: শ্রোতৃবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি তৃপ্ত পদক্ষেপে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন প্যারেড অধিনায়ক পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
1: Ladies and gentlemen, the parade commander, superintendent of police, Hassan Mohammad Nasser Rikabdar, is approaching towards the saluting dais to invite the honorable prime minister to review the parade.

পরিদর্শনের জন্য প্রস্তুত মাননীয় প্রধানমন্ত্রী।

0: প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, আধুনিক স্বনির্ভর বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম, স্বাধীন বাংলাদেশের নাগরিকদের বিশ্ব দরবারে বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে জাতিসত্তা দিয়েছেন। তিনি পুলিশ বাহিনীকে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে নয়, বরং উন্নয়নমুখী ও জনবান্ধব বাহিনী হিসেবে দেখতে চেয়েছিলেন। তার লক্ষ্য ছিল আধুনিক প্রশিক্ষণ, অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে দেশের প্রথম মহিলা পুলিশ ইউনিট গঠন করেন। এ সময় বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সদস্য পদ লাভ করে।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও পথ অনুসরণ করে দেশের সংসদীয় গণতন্ত্র এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছেন। মাদার অব ডেমোক্রেসি বা গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সময়ের প্রতীক, সংগ্রামের প্রতিচ্ছবি এবং জাতির গণতন্ত্রের চেতনার ধারক। সেই ধারাবাহিকতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দর্শন আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

0: করব কাজ, করব দেশ। সবার আগে বাংলাদেশ। মানবিকতা আর নেতৃত্বের মেলবন্ধনে যে নামটি স্বতন্ত্র, তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান। তাঁর আচরণ, কাজ আর মনের গভীরে ভালোবাসা প্রতিনিয়ত প্রমাণ করছে, রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে মানুষের পাশে থাকা। কঠিন সময়ে দেশের প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। তাঁর প্রতিটি পদক্ষেপ যেন মানবতার নতুন এক অধ্যায় রচনা করছে।
1: বাংলাদেশের রাজনীতিতে জনাব তারিক রহমান কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি হচ্ছেন সেই বাংলাদেশি জাতীয়তাবাদের অদম্য আলোক বর্তিকা, যিনি অন্ধকারে আলো দেখান, বিভ্রান্তির মাঝে দেন দিক নির্দেশনা এবং অপপ্রচারের বিপরীতে প্রতিষ্ঠা করেন ন্যায় ও সত্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার অনুপ্রেরণায় এবং আপনার নেতৃত্বে নিজেদেরকে বিশ্বমানের পুলিশ হিসেবে গড়ে তোলার এবং জনগণের চাহিদা অনুযায়ী সর্বাত্মক সেবা নিশ্চিত করার দীর্ঘ অঙ্গীকার ব্যক্ত করছি আমরা আজকের এই দিনে। দেশের মানুষের আশার আলো আর অন্তহীন প্রেরণার উৎস হয়ে আপনি বেঁচে থাকুন, সবার শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে।

0: শ্রোতা বন্ধুরা, প্যারেড পরিদর্শন শেষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন এবং এই অভিবাদন মঞ্চ থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে এই প্যারেডের সালাম গ্রহণ করবেন।
1: শ্রুতিবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি কুচকাওয়াজ অধিনায়ক মার্চ পাস্ট করার অনুমতি নিয়ে স্বস্থানে ফিরে যাচ্ছেন।
2: Distinguished guests, after receiving permission from the Honorable Prime Minister, the parade commander is now returning to his post to march past the parade.

0: যোধিমণ্ডলী প্যারেড কমান্ডারের নির্দেশে সচল হবে প্রতিটি কন্টিনজেন্ট। একে একে প্রতিটি দল ধীর গতিতে মার্চ করে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানাবেন। সম্মানিত সুধী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, পতাকাবাহী দল জাতীয় পতাকা হাতে যখন আপনাদের সম্মুখ দিয়ে মার্চ করে এগিয়ে যাবে, তখন সবাই দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবেন। যারা ইউনিফর্মে আছেন তারা স্যালুট করবেন।
1: Respected audience, at the command of the parade commander, all the contingents will become active now. They will display their smart parade and salute the Honorable Prime Minister.
2: তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ, এদেশের গুলমলতা ছুঁতে চাই পল্লবিত আঁচল তোমার, যেন এক প্রতিশ্রুতি হেঁটে যায় আমাদের কণ্ঠকৃত কালের ভিতরে, লাঞ্ছিতের আহ্বানে যেন মাটি জন্ম দিল শস্যগন্ধি মাটির কন্যাকে, প্রত্যাশার কণ্ঠস্বর কে জানে কি মন্ত্র বলে তুমি কেবল ছড়িয়ে দিচ্ছ মাঠ ঘাট আদিগন্ত শস্যের কিনারে, আমরাও সাক্ষ্য দেব। হ্যাঁ, আমরা একদা দেখেছি, দেখেছি মাতাকে এক অনিশ্বাস আধারে দাঁড়িয়ে আলোর ডানার মতো মেলে দিয়ে ব্যাঘ্র দুই বাহু 11 কোটির মাঝে নেমেছিলে বিদ্যুৎ বিভায়। কখনো ভুলো না যেন তোমার ঘোমটায় আছে মানুষের আশার বারুদ, ভুলো না তোমার বাক্য প্রদীক্ষিত নিঃশ্বাস জাতির, অবিচল পিঙ্গলাক্ষী হে মাতৃকা মানুষের আশাকে জাগাও। আমার জীবন আছে তোমার বিশ্বাসে, আমার জীবন যাবে তোমার নিঃশ্বাসে, সবই ভুলেছি আমি, শুধু এইটুকু মনে আছে, মনে আছে তোমার পতাকার সম্মান রাখতে করব বারবার জান কোরবান।

0: প্রতিনিধিমণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি প্যারেড অধিনায়কের নেতৃত্বে একে একে প্রতিটি কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে এগিয়ে আসছে। প্রথমে এগিয়ে আসছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন কন্টিনজেন্ট, নেতৃত্বে আছেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সজীব হোসেন।
1: Thank you.

0: আর্মফুলিস ব্যাটেলিয়ন
1: মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে মেট্রোপলিটন পুলিশের কন্টিনজেন্ট, নেতৃত্বে আছেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল হক। মেট্রোপলিটন পুলিশের দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

0: র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কন্টিনজেন্ট, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ কমিশনার সুশান্ত মজুমদার। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো।
1: সুধীবৃন্দ, এরপর এগিয়ে আসছে যৌথ রেঞ্জ দল, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার সব্যসাচী মজুমদার।

যৌথ রেঞ্জ দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এরপরই এগিয়ে আসছে পতাকাবাহী দল, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান।

পতাকাবাহী দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাল। এরপর এগিয়ে আসছে এসপিবিএন, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার আরমান শাহরিয়ার হিমেল।

এসপিবির দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এরপর এগিয়ে আসছে বিশেষায়িত দল, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মারেফুল করিম।

0: কেন্দ্রশাসিত দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাল।
1: এগিয়ে আসছে জাতিসংঘ শান্তিরক্ষী কন্টিনজেন্ট, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার মোসলেউদ্দিন আহমেদ। জাতিসংঘ শান্তিরক্ষী কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাল। এগিয়ে আসছে পুলিশ নারী কন্টিনজেন্ট, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার সাথী আক্তার। পুলিশ নারী কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে ট্রাফিক পুলিশ কন্টিনজেন্ট, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। ট্রাফিক পুলিশ কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাল।
2: আবার ছিল না মুক্ত মাতৃভূমি, শৃঙ্খলাহীন স্বাধীন দেশ, শতবর্ষের শত সাধনায় পেয়েছি তোমায় বাংলাদেশ। বাংলাদেশ পুলিশের পুণ্যভূমি এই ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইন, বাংলাদেশের ইতিহাসের সাথে অবিচ্ছেদ্যভাবে মিশে আছে রাজারবাগ পুলিশ লাইন। বাংলাদেশ পুলিশের ইতিহাস গৌরব আর আত্মত্যাগে উজ্জ্বল। 1971 সালের 25 মার্চ কাল রাতে রাজারবাগ পুলিশ লাইনসে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন বাঙালি পুলিশ সদস্যগণ, যা সশস্ত্র যুদ্ধের সূচনা করে। 303 রাইফেল হাতে সেই প্রতিরোধের বুলেটগুলোই ছিল স্বাধীন বাংলার প্রথম অস্ত্রের ঠিকানা। 55 বছর পেরিয়ে সেই একই রাজারবাগ প্রাঙ্গণ আজ দাঁড়িয়ে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ বাহিনীর ত্যাগের সাক্ষী হিসেবে। গণ অভ্যুত্থানে তাঁদের ত্যাগই আজ পুলিশ বাহিনীকে নতুন আঙ্গিকে সাজানোর প্রেরণা।
1: মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের প্রতিরোধের অবদান পুলিশ বাহিনীর ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়। 13,000-এরও বেশি পুলিশ সদস্য মাতৃভূমির তরে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে মুক্তিযুদ্ধে 1262 জনেরও বেশি পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেন এবং 6 জন বীরত্বের জন্য খেতাব পান। পুলিশ সদস্যরা নিজেদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেন, যা মুক্তিযুদ্ধকে জনযুদ্ধে পরিণত করতে বড় ভূমিকা রাখে। পেশাদারিত্ব আর জনগণের প্রতি দায়িত্ববোধের পরিচয় দিয়ে জনগণের গর্বের বাহিনীতে পরিণত হয়েছে বাংলাদেশ পুলিশ।

শ্রোতা বন্ধুরা, রোদ্দুজ্জ্বল এই মাঠের রাজারবাগ পুলিশ লাইনসে অনুষ্ঠিত হচ্ছে আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশের প্রতিবাদে পুলিশ সপ্তাহ 2026, যেখানে সালাম গ্রহণ করছেন, প্যারেডের অভিবাদন গ্রহণ করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশের বিভিন্ন ইউনিট এবং বিশ্বায়িত যে সমস্ত ইউনিট রয়েছে নিয়মিত ইউনিটের বাইরেও, সেগুলো একে একে প্যারেড করে কুচকাওয়াজ করে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে অভিবাদন মন্ত্র ত্যাগ করে তাদের স্বস্ব জায়গায় অবস্থান নিচ্ছেন।

0: শ্রোতৃবৃন্দ, এবার বাংলাদেশ পুলিশের আজকের এই বার্ষিক আনুষ্ঠানিক কুচকাওয়াজে ভাষণ প্রদান করবেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শ্রোতৃবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী,
1: Distinguished guests, now the Honorable Prime Minister will deliver his valuable speech. Ladies and gentlemen, the Honorable Prime Minister.
2: Bismillahir Rahmanir Rahim. Police Shaptah 2026 upolokkhe oitihashik Rajarbagh Police Lines er Parade Ground e upasthit Montri Parishader Sadasyobrindo, Upadeshta এবং জাতীয় সংসদের সদস্যবৃন্দ, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং সম্মানিত প্রতিমণ্ডলী, আসসালামু আলাইকুম। এই সেই ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইন 1971 সালের 25 মার্চ রাতে যেখানে ঘুমন্ত পুলিশ সদস্যদের উপরে হানাদার বাহিনী অপারেশন সার্চলাইটের নামে বর্বর হামলা চালিয়ে শত শত পুলিশ সদস্যকে হত্যা করেছিল। আমি আজকের অনুষ্ঠানে প্রথমেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে পুলিশ শহীদ সকল সদস্যকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। শুধুমাত্র স্মরণের মধ্যে দিয়েই আপনাদের আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে সকল শহীদ পুলিশ সদস্য আত্মত্যাগ করেছিলেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এই বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়, স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন, আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। একদিকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে চট্টগ্রামে মেজর জিয়ার উই রিভল্ট, অপরদিকে ঢাকায় রাজারবাগ পুলিশের মরণপণ প্রতিরোধ, এরপর স্বাধীনতার লড়াই থেকে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের পিছিয়ে থাকার আর কোন সুযোগ ছিল না। তবে মুক্তিযুদ্ধকালীন প্রজন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত, অর্থাৎ মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম, আমরা যারা ইতিহাস পড়ে কিংবা বীর মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা শুনে মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছি, তাদের মনে মুক্তিযুদ্ধকালীন ইতিহাস নিয়ে এখনো কিছু প্রশ্ন হয়তো রয়েছে। 1971 সালের উত্তাল মার্চে জনগণ যখন স্বাধীনতাকামী মানুষের মনে টান টান উত্তেজনা, এমন পরিস্থিতিতে তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে যখন ঢাকায় প্রতিদিন হাজার হাজার সৈন্য জড়ো করা হচ্ছিল, এমন পরিস্থিতিতে সকল পুলিশ সদস্যদেরকে রাজারবাগ পুলিশ লাইন্সে একসঙ্গে জড়ো করে রাখার পেছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের কি যুক্তি বা কৌশল কাজ করেছিল, বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে যারা এখনো গবেষণা করছেন, এটি এখন তাদের জন্য একটি গবেষণার বিষয় হতে পারে বলে আমি মনে করি। উপস্থিত পুলিশ কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, আনন্দঘন আয়োজনে এতক্ষণ আপনাদের বর্ণিল প্যারেড সকলে উপভোগ করেছেন, আমার কাছে এটি শুধু একটি আনুষ্ঠানিকতা মনে হয়নি, বরং এটি ছিল পুলিশ সদস্যদের শৃঙ্খলা, আত্মমর্যাদা, দায়িত্ববোধ এবং সুন্দর ভবিষ্যতের দিকে দৃপ্ত পায়ে এগিয়ে চলার অবিচল অঙ্গীকারের বহিঃপ্রকাশ। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংগ্রামের ধারাবাহিকতায় 2024 সালে ছাত্র জনতার এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে জনগণের রায় গঠিত বর্তমান সরকার। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার, নিপীড়িত নির্যাতিত অধিকার হারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায় জনগণ। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। উপস্থিত অফিসার এবং পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। শুধু দেশেই নয়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমেও বাংলাদেশ পুলিশ দক্ষতা এবং সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতিসংঘ শান্তি মিশনে নারী পুলিশ সদস্যদের ভূমিকাও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। এই অনুষ্ঠানে এই পর্বে কিছু সময় পরেই আমি কল্যাণ প্যারেড অনুষ্ঠানে আপনাদের সঙ্গে যোগ দিব। সেই অনুষ্ঠানে সারা দেশের পুলিশ কর্মকর্তা এবং সদস্যগণ অনলাইনে যুক্ত থাকবেন। সেই অনুষ্ঠানেও আপনাদের সঙ্গে আমি আরও কিছু বক্তব্য উপস্থাপন করব। এই প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ এবং র্যাবের যেসব কর্মকর্তা এবং সদস্যগণ নিজেদের দক্ষতার প্রমাণ রেখেছেন, যারা এমন একটি মনোমুগ্ধকর আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করেছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। বাংলাদেশ পুলিশ সপ্তাহ 2026 সার্বিক সাফল্য কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
0: মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ তার মূল্যবান ও দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য।
1: We express our heartfelt thanks and gratitude to the Honorable Prime Minister for his valuable and guiding speech.

라디오 저희

0: conocerte otra vez. ¡Conocerte! ¡Tara!
1: আমরা দেখতে পাচ্ছি প্যারেড অধিনায়ক এগিয়ে আসছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে মার্চ আউট করার অনুমতি প্রার্থনার জন্য।
2: Respected guests, once again the parade commander is marching towards the saluting dais to receive permission from the honorable prime minister to march out the parade.

0: করে মাঠ ত্যাগ করার অনুমতি প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
1: উপভোগত মন্ডলী, প্যারেড অধিনায়কের নির্দেশে ব্যান্ডের তালে তালে দ্রুতগতিতে পা ফেলে অংশগ্রহণকারী প্রতিটি দল সচল হয়ে প্রদর্শন করবে তাদের সুনিপুণ কুচকাওয়াজ। সুধী মন্ডলী, আপনাদের বিনীত অনুরোধ করছি, পতাকাবাহী দল জাতীয় পতাকা হাতে যখন আপনাদের সম্মুখ দিয়ে মার্চ করে এগিয়ে যাবে, তখন আপনারা সবাই দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবেন। যারা ইউনিফর্মে আছেন তারা স্যালুট করবেন।

0: কর্মসূচি মার্চ করে মাঠ ত্যাগ করবে। এক নম্বর দল আগে চট্টগ্রাম ঘুরবে।
1: Dear presidents, the parade will now march out. The contingents will salute the Honorable Prime Minister one after another. Ladies and gentlemen, I would like to remind you to please rise while the color party with the national flag passes by. Those in uniform will salute.

রাজার বাঘ দাঁড়িয়ে আছে সগৌরবে মাথা উঁচু করে, জানিয়ে দিচ্ছে পঞ্চাশ বছরের ইতিহাস, স্বর্ণাক্ষরে লেখা গর্বের মাতৃভূমি বাংলাদেশ। রক্তস্নাত এই সবুজের বুক চিরে মাথা উঁচু করে অবিচল নিরাপত্তার অতন্দ্র প্রহরী বাংলাদেশ পুলিশ।

সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি প্যারেড অধিনায়কের নেতৃত্বে একে একে প্রতিটি দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে এগিয়ে আসছে। প্রথমে এগিয়ে আসছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন।

0: মেট্রোপলিটন পুলিশের দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন। র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো।
1: সুধীবৃন্দ, এরপর এগিয়ে আসছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাল। এরপর এগিয়ে আসছে যৌথ রেঞ্জ দল। যৌথ রেঞ্জ দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাল। সুধীবৃন্দ, এরপর এগিয়ে আসছে পতাকাবাহী দল। পতাকাবাহী দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাল।
0: এগিয়ে আসছে এসপিবিএম দল। এসপিবিএন দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে বিশেষায়িত দল। বিশেষায়িত দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে জাতিসংঘ শান্তিরক্ষী কন্টিনজেন্ট।

0: আছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এগিয়ে আসছে পুলিশ নারী কন্টিনজেন্ট। পুলিশ নারী কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে।
1: শুভবৃন্দ, এরপর এগিয়ে আসে ট্রাফিক পুলিশ কন্টিনজেন্ট। ট্রাফিক পুলিশ কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। শুভবৃন্দ, এরপর এগিয়ে আসে ক্যানাইন দল। দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। শুভবৃন্দ, এরপর এগিয়ে আসছে সোয়াট দল। সোয়াট দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে।
0: শুধুমণ্ডলী, অশ্বারোহণ ইতিহাসের পরিক্রমায় যুগে যুগে সাহস, আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবলের প্রতীক। বাংলাদেশ পুলিশের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক এই অশ্বারোহী দল পুলিশ সদস্যদের অবিচল প্রত্যয় ও বলিষ্ঠ চেতনার স্বাক্ষর বহন করে চলেছে। বীরত্ব ও শৌর্যের প্রতীক সে অশ্বারোহী দল মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানাতে এগিয়ে আসছে। এ দলটির নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার এম সাইলিন।
2: Dear guests, a nicely turned out band of horse riders are passing the saluting dress. Those horses are also the embodiment of cross and discipline.
3: Horse riders!
1: এরপর এগিয়ে আসছে বাংলাদেশ পুলিশের ঐতিহ্যবাহী বাদক দল। দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ এবং প্রতিজ্ঞায় অবিচল এই বাদক দল সুমধুর ধ্বনি এবং সুর সৃষ্টি করে ছন্দে ছন্দে পা ফেলে বিশেষ দৃষ্টিনন্দন ভঙ্গিমায় নৈপুণ্যের সাথে এগিয়ে আসছে। বিমোহিত দর্শক অপলক দৃষ্টিতে উপভোগ করছেন এই বাদক দলের ছন্দময় পদচারণা। সুবিহত এই বাদক দলের নেতৃত্ব দিচ্ছেন ইন্সপেক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান।
2: Distinguished guests, ladies and gentlemen, we would like to extend our heartfelt gratitude to the Honorable Prime Minister for giving his valuable time for being with us today and making this ceremonial parade worthwhile.

0: এবারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট পরিচিতি প্রদান করবেন আজকের এই প্যারেডের অধিনায়ক, উপ অধিনায়ক, প্যারেড অ্যাডজুটেন্ট এবং কন্টিনজেন্ট কমান্ডারগণ।
1: রেসপেক্টেড গেস্ট, দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইল নাও বি ইন্ট্রোডিউসড উইথ দ্য প্যারেড কমান্ডার, দ্য সেকেন্ড ইন কমান্ড অব দ্য প্যারেড, প্যারেড অ্যাডজুটেন্ট অ্যান্ড উইথ অল দ্য কন্টিনজেন্ট কমান্ডার্স।
2: শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে অভিবাদন মঞ্চ থেকে নেমে গিয়ে আজকের অনুষ্ঠানে অর্থাৎ প্যারেডে যে সমস্ত কন্টিনজেন্ট অংশগ্রহণ করেছিলেন সে কন্টিনজেন্টের অধিনায়ক বৃন্দ প্যারেড অধিনায়ক উপ অধিনায়কের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের এই বর্ণাঢ্য কুচকাওয়াজে যে সমস্ত কন্টিনজেন্ট অংশগ্রহণ করেছেন তাদের অধিনায়ক বৃন্দ এবং একই সঙ্গে এই বর্ণাঢ্য কুচকাওয়াজের অধিনায়ক এবং উপ অধিনায়কের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন, তাদের কুশলাদি জিজ্ঞেস করছেন। শান্তি শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের অনবদ্য ভূমিকার কারণেই পুলিশ জনগণের পরম বন্ধু হিসেবে স্বীকৃত। আমাদের মহান মুক্তিযুদ্ধে তাদের আত্মত্যাগ যেমন ইতিহাসের স্বর্ণ অধ্যায়, দেশের যে কোনো ক্রান্তিকালে জনকল্যাণে আত্মনিবেদিত এই পুলিশ বাহিনীকে জনবান্ধব গণকল্যাণে নিবেদিত করবার প্রত্যয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছিলেন এবং এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের আমলেও কিন্তু পুলিশ বাহিনীকে জনবান্ধব করে রাখার, পেশাদারিত্ব সৃষ্টি করবার যে কৌশল সেটি বজায় ছিল এবং একটি আধুনিক পুলিশ বাহিনী গড়ে তোলবার জন্য নানামুখী কার্যক্রম পরিচালনা করেছিলেন। একই রকম আমরা দেখতে
1: পাচ্ছি This brings us to the end of the annual ceremonial police parade 2026. We would like to thank you all for being with us today. Now, we are inviting you to proceed for light refreshments to the pandal at the north side of the ground.
2: শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ হয়ে গেল আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিবাদে পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান। এই উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ধারা বর্ণায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ মেজবাহ চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাতুল আজম ও খুশু সিদ্দিকী। সরাসরি সম্প্রচারের সমন্বয় করেছেন এ বি এম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ পুলিশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এবং আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে রাজারবাগ পুলিশ লাইন্স থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
3: এতক্ষণ বাংলাদেশ পুলিশের বার্ষিক আয়োজন পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্স রাজারবাগ ঢাকায় বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফএম 88.8 মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব স্ব কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
4: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ বাংলাদেশ পুলিশের বার্ষিক আয়োজন পুলিশ সপ্তাহ 2026 অনুষ্ঠান অনুষ্ঠিত হল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্স রাজারবাগ ঢাকায় বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হল। এই অনুষ্ঠান আপনারা এখন শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এখন শুনবেন দেশাত্মবোধক গান।

সুপ্রিয় শ্রোতা বন্ধু, শুনলেন দেশাত্মবোধক গান, বাংলাদেশ বেতার খুলনা। এপালের অনুষ্ঠান ঘোষণায় আজ ছিলাম পল্লী মণ্ডল এবং কিশোর বাড়ুই। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন আসমাউল হুসনা, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে ছিলেন শেখ আমির হোসেন এবং আহমেদ হাসান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়ে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এ পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছে পল্লীমণ্ডল এবং কিশোর বাড়ুই। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন শেখ আমির হোসেন এবং আহমেদ হাসান। শ্রোতা বন্ধুরা, শুরুতেই বাংলা সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে, এরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার খবর পড়ছি নার্গিস সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। তিনি বলেন, দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের ভূমিকার উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করবে, এটাই সরকারের প্রত্যাশা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে পুলিশ সদস্যদের আত্মত্যাগ যে কোনো মূল্যে রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। তিনি বলেন, বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, আগামী দিনে সেটি নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর দেশের স্বাধীনতা প্রিয় ও গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে জনগণের রায়ে গঠিত বর্তমান সরকার। তারেক রহমান বলেন, বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার নির্যাতিত নিপীড়িত ও অধিকার হারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি ও নিরাপত্তা চায়। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতিসংঘ শান্তি মিশনে নারী পুলিশ সদস্যদের ভূমিকাও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। এর আগে সকালে আমরা পুলিশ আমরা দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন উপস্থিত ছিলেন। এদিকে আজ থেকে শুরু হয়েছে নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬, চলবে ১৬ই মে পর্যন্ত। নৌ নিরাপত্তা সপ্তাহের এবারের প্রতিপাদ্য হল বিপদমুক্ত নৌযাত্রা, জানমালের সুরক্ষা। নৌপথে দুর্ঘটনা রোধ ও যাত্রীদের জানমালের সুরক্ষা নিশ্চিত করা এ সপ্তাহের লক্ষ্য। সপ্তাহের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি, দেশের বিভিন্ন নৌবন্দর, লঞ্চঘাট ও গুরুত্বপূর্ণ নৌপথে সচেতনতামূলক লিফলেট বিতরণ, যাত্রীদের নিরাপত্তা নির্দেশনা প্রদান, অতিরিক্ত যাত্রী বহন রোধে অভিযান ও লাইফ জ্যাকেট ব্যবহারে উদ্বুদ্ধকরণ। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার দিবসটি পালিত হয়। ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রের আন্না জার্ভিস তার মায়ের স্মৃতিকে স্মরণ করে প্রথম মা দিবস উদযাপন করেছিলেন। পরে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন ১৯১৪ সালে মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা করেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইরানের সমৃদ্ধকরণকৃত ইউরেনিয়াম তাদের হেফাজতে রাখতে প্রস্তুত। মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ২০১৫ সালে রাশিয়া ইরান থেকে এ ধরনের ইউরেনিয়াম সংগ্রহ করেছিল এবং আগামীতেও একই অভিজ্ঞতা কাজে লাগাতে চায়। পুতিন বলেন, ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট সকল দেশ তেহরানকে ইউরেনিয়াম মুক্ত করার ক্ষেত্রে একমত হলেও যুক্তরাষ্ট্র তাতে আপত্তি জানায়। একই সঙ্গে ওয়াশিংটন ইরানের ইউরেনিয়াম মার্কিন ভূখণ্ডে নিয়ে যাওয়ার দাবি জানালেও তেহরান কঠোর আপত্তি জানিয়েছে। রুশ প্রেসিডেন্ট বলেন, এ ব্যাপারে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে রাশিয়া যোগাযোগ রক্ষা করে যাচ্ছে এবং শিগগিরই এই বিরোধের অবসান সম্ভব, তবে ইরানের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। খেলার খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে সফররত পাকিস্তান তাদের প্রথম ইনিংসে এখন বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা পাঁচ উইকেটে 242 রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 413 রান করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নৌবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছে আজকের অনুষ্ঠান পরিচিতি। নাটক সোহরাব রুস্তম শুনবেন বেলা 3টা বেজে 5 মিনিটে। বেতার নাট্যরূপ মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রযোজনা মোহাম্মদ শেখ মিজানুর রহমান। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1টা বেজে 5 মিনিটে। স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান বেলা 2টা বেজে 30 মিনিটে। সঙ্গীতানুষ্ঠান দেশাত্মবোধক গান দুপুর 12টা বেজে 15 মিনিটে। আধুনিক গান শুনবেন বিনয় মৈত্রের কণ্ঠে দুপুর 12টা বেজে 30 মিনিটে। ছায়াছবির গান শুনবেন বিকেল 4টা বেজে 5 মিনিটে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন সোমা ঘোষের কণ্ঠে দুপুর 12টা বেজে 20 মিনিটে। পল্লীগীতি শুনবেন হাসিয়ারা খাতুন হাসির কণ্ঠে দুপুর 12টা বেজে 40 মিনিটে। বাউল গান শুনবেন সন্ধে 6টা বেজে 10 মিনিটে। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মতিয়ার রহমান মতি। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় যেমন একটি বলিষ্ঠ সাংস্কৃতিক জাগরণ গড়ে উঠেছিল, তেমনি 2024 সালের ছাত্র জনতার ভাবনায় ছিল একটি নতুন বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাংস্কৃতিক আন্দোলনের ধারাবাহিকতা জরুরি। তিনি গতকাল মাগুরার মোহাম্মদপুর উপজেলার দীঘল গ্রাম খাল খনন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন। মন্ত্রী বলেন, বিভাজন কিংবা অনৈক্য আমাদের লক্ষ্য হতে পারে না, আমাদের শক্তির মূল জায়গা হল মানুষের মানবতা। তিনি আরো বলেন, বিভাজন নয়, ঐক্যই হোক আমাদের শক্তি। ভিন্ন মত থাকবে, মতপার্থক্য থাকবে, কিন্তু তা যেন সমাজকে ভেঙে না দেয়। মানবিক মূল্যবোধকে সামনে রেখে এগিয়ে গেলে দেশ আরও সমৃদ্ধ হবে। জাতির ইতিহাসে প্রতিটি সংকটে সংস্কৃতি ও সাহিত্য মানুষকে সাহস যুগিয়েছে, পথ দেখিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার, ভূমি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রকৌশলী সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণের সভায় উপস্থিত ছিলেন। পানি উন্নয়ন বোর্ড 2,71,63,000 টাকা ব্যয়ে খাল পুনঃকরণ কর্মসূচি বাস্তবায়ন করছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করবে সরকার। ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করে বৃষ্টির পানি ব্যবহার বাড়াতে হবে। তিনি গতকাল বাগেরহাটের রামপাল উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, উপকূল জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে সোলার পাওয়ার সেফ ওয়াটার ফর কোস্টাল কমিউনিটিস প্রকল্পের আওতায় বিভিন্ন এনজিও সরকার অনুঘটক হিসেবে কাজ করছে। আমাদেরকে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য সুরক্ষা সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে শিক্ষার্থীদের নিরাপদ টয়লেট ব্যবস্থা নিশ্চিত করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তামান্না ফেরদৌসির সভাপতিতে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, রামপাল উপজেলার সহকারী কমিশনার ভূমি, রামপাল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল, পরিবেশবিদ সহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং সুধীজন এতে অংশগ্রহণ করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন যৌথভাবে আয়োজিত খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্সে এবং রূপসা উপজেলা পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় 3-দিনব্যাপী কর্মসূচি আজ সমাপনী অনুষ্ঠান। আজকের কর্মসূচির মধ্যে রয়েছে ফুলতলা উপজেলার রবীন্দ্র কমপ্লেক্সে রবীন্দ্রনাথের কৃষি দর্শন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সংসদ সদস্য আলী আজগর লবি এতে প্রধান অতিথি থাকবেন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিতান কুমার মণ্ডল অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং শিক্ষাবিদ এবং গবেষক অধ্যাপক মোহাম্মদ আব্দুল মান্নান, স্মারক বক্তা উপজেলা নির্বাহী অফিসার মিস সুচির আলী শাহ স্বাগত বক্তব্য করবেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় অনুরূপ এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক মিস হুরে জন্নাথ এতে প্রধান অতিথি থাকবেন। উপজেলা নির্বাহী অফিসার মিস সঞ্জিদা রিক্তার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মিস কানিস ফাতেমা লিজা আলোচনা সভায় বিশেষ অতিথি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ডক্টর মান্ত আনিসার রেজা স্মারক বক্তৃতা করবেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া কুষ্টিয়া কুমারখালী উপজেলার শিলাইদহের কুটিবাড়িতে বিশ্বকবি জন্ম জয়ন্তী উপলক্ষে জাতীয়ভাবে 3-দিনব্যাপী কর্মসূচি আজকের সম্পূর্ণ অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন এতে প্রধান অতিথি থাকবেন। পুলিশ সুপার মোহাম্মদ জসিমুদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ ও জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন সরকার অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন। জেলা প্রশাসক মোহাম্মদ তহিদ বিন হাসানের সভাপতিত্বে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মঞ্জুর রহমান এতে স্মারক বক্তা এবং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার স্বাগত বক্তৃতা করবেন। খেলা খবর, ক্রিকেট। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে নতুন 20 স্পোর্টস প্রতিযোগিতার ক্রিকেট ইভেন্টের বালক বিভাগের গতকালের খেলায় সাতক্ষীরা পৌরসভা 35 রানে কলার উপজেলাকে এবং শ্যামনগর উপজেলা মাত্র 1 রানে সাতক্ষীরা সদর উপজেলাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। এদিকে বাগেরহাট জেলা স্টেডিয়ামে একই প্রতিযোগিতার ক্রিকেট ইভেন্টের বালক বিভাগের গতকালের খেলায় বাগেরহাট সদর উপজেলায় 10 রানে মোল্লাহাট উপজেলা 11কে, কচু উপজেলা 1-2 রানে পৌরসভা 11কে এবং মংলা উপজেলা 1-5 উইকেটে রামপাল উপজেলা 11কে পরাজিত করে। সবশেষে আবহাওয়া, আসন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধন সময়কে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা 6টা 5 মিনিটে ইংরেজিতে।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম, কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

0: শুনলেন দেশাত্মবোধক গান মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত সোমা ঘোষের কণ্ঠে।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়ে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বন্ধুরা, আয়োজনশালীতে এখন রয়েছে আধুনিক গান, শুনবেন বিনয় মৈত্রের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন কানাইলাল হালদার সমীর।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনারা বিনয় মৈত্রের কণ্ঠে কানাইলাল হালদার সমীরের কথায় পরপর দুখানি আধুনিক গান শুনলেন। রাস্তা পার হওয়ার সময় প্রথমে ডাইনে, এরপর বায়ে, এরপর আবারও ডাইনে দেখে রাস্তা পার হন। আপনি এই মুহূর্তে কি আমাদেরকে শুনছেন, শুনতে শুনতে রাস্তা পার হচ্ছেন? তাহলে আপনাকেই বলছি, আপনি আগে নিরাপদে রাস্তা পার হয়ে তারপর আবারও আমাদেরকে শুনতে শুরু করুন। মনে রাখবেন, সময়ের থেকে জীবনের মূল্য যেমন অনেক বেশি, ঠিক তেমনিভাবে বিনোদনও জীবনে প্রয়োজন, কিন্তু জীবনের থেকে বেশি নয়। জীবনকে ভালো রাখার জন্য বিনোদন অবশ্যই প্রয়োজন, কিন্তু জীবনকে সুস্থ এবং নিরাপদ রেখে তারপর। আপনার আমার আমাদের প্রত্যেকের জীবন অনেক বেশি নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় হোক, সাফল্যে পরিপূর্ণ হোক, সেই প্রত্যাশা রইল এই চমৎকার দুপুরে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন পল্লীগীতি, হাসিয়ারা খাতুন হাসির কণ্ঠে। প্রথম গানটির কথা সাজিয়েছেন নারায়ণ চন্দ্র রায়।

0: শুনলেন হাসিয়ারা খাতুন হাসির কণ্ঠে পরপর দুটি পল্লীগীতি।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
2: নারী ও শিশু পাচার কাজে যারা নিয়োজিত তারা দেশ ও জাতির শত্রু। আসুন এদেরকে প্রতিহত করতে আমরা এগিয়ে আসি। বিদেশে চাকরি বা কর্মের প্রলোভনে ভুলে কোনো মা বোন নিজের ক্ষতি ডেকে আনবেন না। আমরা সবাই আমাদের শিশুদের প্রতি বিশেষ নজর রাখব। নারী ও শিশু পাচারকারীদের আসুন আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেই। আমরা নিজেরা সচেতন থাকি, অন্যকে সচেতন করি, সবসময় সজাগ দৃষ্টি রাখি।

বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আল্লাহ পাকের সনে হামদ। শিল্পী মোহাম্মদ কুতুবুদ্দিন বক্তিয়ার, কথা সাজিয়েছেন কাজী নজরুল ইসলাম।

0: শুনলেন আল্লাহ পাকের শনি হামদ।
1: যে সমস্ত লোক তোমাদের নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কোরআন। এবং তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। আল কোরআন, সূরা আল ইমরান, আয়াত 103। বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া।

0: ربها بالدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা একটার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: মা থাকলে জীবন যুদ্ধ না, একটা গল্প। মা না থাকলে সব গল্প অসম্পূর্ণ, কারণ পৃথিবীর ভালোবাসা প্রথম ভালোবাসা একটাই শব্দ, সেটি হচ্ছে মা। আমরা আমাদের প্রত্যেকের মাকে মনের অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা জানাবো এবং মায়ের প্রতি যত্নশীল হব। শুধু একটি দিবসের ভিতরে মা দিবসকেই আমরা বন্দি রাখব না। মা দিবস হোক প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে, প্রতিটি সময়ে, কেননা আমরা চলার পথে মা ছাড়া সত্যি অসম্পূর্ণ।
1: একদমই তাই।
0: আর প্রিয় শ্রোতা, আজকের মা দিবসে সব মাকে আবারও শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনটা। জানি প্রচণ্ড খরতাপে হয়তোবা অনেকটাই ক্লান্ত আমরা জীবনযুদ্ধে, তারপর এই জীবনযুদ্ধে মায়ের মুখটা দেখে নিয়ে আর তাদের সাথে একটু কথা বলে, যদি দূরে কোথাও থাকেন একটু ফোন করে জেনে নিতে পারি মা কেমন আছে, মার শরীরটা কেমন আছে, তারপর আবার আমরা জীবনযাত্রায় এগিয়ে যেতে পারি সামনের দিকে। আর এই যাত্রা পথে আমরা একটু বিনোদনের জন্য আপনাদের মুখোমুখি হয়েছি লুবনা হাসনা ফারুক মিষ্টি,
1: আমি তনি ব্যানার্জি,
0: আর এছাড়াও আমাদের সাথে আছেন অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ ইমরান সাইদ, আর রয়েছেন প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে আছেন শেখ আমির হোসেন এবং আহমেদ হাসান। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আমরা কথা বলবো ফোন ইন পর্বে, নিশ্চয় নাম্বারটি জানা আছে, তারপরও আরো একবার বন্ধু আপনাদেরকে মনে করিয়ে দিই
1: 01974121970 এই নাম্বারে।
0: হ্যাঁ, তো আর কথা নয়, চলুন বন্ধুরা আমরা মূল আয়োজনে ফেরাই চোখ। আমার ভাঙা ঘরে ভাঙা ভালোবাসার কথা সবসময় আমরা বলে থাকি, সেই ভালোবাসা নিয়ে আমাদের পথ চলা। সেই ভালোবাসাটা অবশ্য প্রথম আমরা মাকেই ভালোবাসবো, আর এরপর আমাদের জীবনে যে সঙ্গীরা আছেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন এবং ভালোবাসার মানুষ, সবাইকেই আমরা ভালোবাসা জানাচ্ছি। চলুন শ্রাবণ মেঘের দিন ছবির গান শুনে আসি,
1: সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন ছাইদুল আমতলার মোড় খুলনা থেকে।

0: প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে প্রতিরোধ ছবির গান। যে গানটি শুনতেছেন নিত্যানন্দ, আপনি রায়মহল খুলনা থেকে অনুরোধ করেছিলেন শিল্পী হৈমন্তী শুক্লা।
1: দেখো সকাল হয়ে গেছে,

0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে কথা বলবার জন্য 01974121970 এই নম্বরটিতে। নিশ্চয়ই আপনারাও প্রস্তুত আছেন কথা বলবার জন্য। অবশ্যই আপনারা আপনাদের অনুরোধে কথাটি যত দ্রুত এবং সংক্ষেপে সম্ভব আমাদেরকে জানাবেন এবং আমরা অবশ্যই আগামী আয়োজনে সেটি শোনানোর চেষ্টা করব। তো প্রথম বন্ধু কে আছেন?
1: হ্যালো,
2: নমস্কার।
0: জ্ঞানন্দ
2: পাল বলছি ফতেপুর থেকে।
0: লড়াকু ছবিতে অনেক পুরনো ছবি যদিও, তারপর একটা গান আমার মনে আছে, বুকে আছে মন মনে আছে আশা,
1: তাই না?
0: আমরা অবশ্যই বন্ধুর অনুরোধের কথাটি মনে রাখব, শুধু মনে রাখা নয় আমরা লিপিবদ্ধ করে নিয়েছি, শোনানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকলে অবশ্যই শুনতে পারবেন। আর পরবর্তী বন্ধু কে রয়েছেন কথা বলিনি, দুঃখিত বন্ধু, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল, আর একবার চেষ্টা করুন। আর কথা বলার মাঝখানে আমরা আপনাদেরকে অনুরোধ করবো, আমাদেরকে মিসড কল নয়, আমাদেরকে সরাসরি কল দিন 01974121970, যেহেতু আমরা আপনাদের জন্যই অপেক্ষা করি। কে রয়েছে?
1: হ্যাঁ, শুনতে পাচ্ছি বন্ধু, কে বলছেন?
3: ওয়ালাইকুম
1: আসসালাম।
0: হ্যালো জি, কথা বলুন, শুনতে পাচ্ছি, কে বলছেন কোথা থেকে? হ্যালো,
3: আমি বলছি মোরেলগঞ্জ থেকে।
0: কোথা থেকে?
1: মোরেলগঞ্জ।
0: মোরেলগঞ্জ থেকে, নামটা বলুন।
3: মিজান।
0: মিজান, কি গান শুনতে চান আপনি?
3: আমি শুনতে চাই এই বিচার হবে গানের শিরোনাম হয়েছে তুমি যে আমার কে, অনুভবে।
0: ঠিক আছে, বিচার হবে তুমি আমার কে, এটা এটা তো একটু দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার। অবশ্যই আমরা চাই যে প্রিয় মানুষটি হোক। হ্যালো জি, আদাব, কি বলছেন? হ্যালো, পলাশ কুমার সরকার,
1: হ্যালো,
0: খুব সমস্যা দিচ্ছে নেটওয়ার্কের, কাঞ্চননগর ডুমুরিয়ার বন্ধু জি বলুন, আপনার অনুরোধে কথাটি শুনতে চাই।
3: আমার মা তুমি থেকে,
0: হ্যাঁ, আজকে যেহেতু মা দিবস, আমরা শুরুতেই মাদেরকে শ্রদ্ধা জানিয়েছি, ভালোবাসা জানাচ্ছি এবং মা ছবি গানও শুনতে চেয়েছেন, ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন।
3: হ্যালো,
1: হ্যাঁ, হ্যালো,
3: নয়েল বাইজাম থেকে তন্ময় কুণ্ডু বলছি।
1: তন্ময় কুণ্ডু ঠিকানা কি বললে?
0: নড়াইল বাহির গ্যাম। বলুন,
3: গোলাপি এখন ট্রেনে, এই ছায়াছবিতে যে কোনো একটি গান শোনাবেন।
0: গোলাপি এখন ট্রেনে, ঠিক আছে, ট্রেন থেকে নামুক, আমরা অবশ্যই শোনাবো আপনাদের পছন্দের গানটি, তাই না?
1: একদমই তাই।
0: হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: জি, ওয়ালাইকুম আসসালাম।
3: আপনাদের ভালো আছেন?
0: ভীষণ ভালো, বলুন।
3: আমি গোসাইকোড়া থেকে,
0: নামটা বলুন আর একবার, শামীম রেজা না?
3: জি ভাই, শামীম রেজা।
0: জি বলুন। কি জানি বলতে পারছি না তো, আপনার সাথে তো কোনো শত্রুতা আছে কি? আবার বলুন কি গান শুনতে চান?
3: আমাকে গান শোনাবেন আসামি ছায়াছবি থেকে,
0: হ্যাঁ,
3: মিতালী মুখার্জি আর রফিকুল আনন্দের কণ্ঠে,
0: হ্যাঁ,
3: গানের কথা,
0: হ্যাঁ, গানের কথা,
3: মানে এই যে রঙিন দিন,
0: এই যে আচ্ছা, জীবনের হাইরে রঙিন দিন, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসলে হয় কি, নেটওয়ার্ক সমস্যার জন্য একটু কম শুনছি আমরা, তারপর চেষ্টা করছি।
1: হ্যালো, নমস্কার,
3: দিদি খোকন চন্দ্র দিগলা
0: পাঁচটা রাজবাড়ি থেকে,
3: হ্যাঁ,
0: হ্যাঁ দাদা,
3: আমাকে শোনাবেন ছবির নাম হচ্ছে অনুশক্ত, তুমি এসেছিলে পরশু কাল কেন আসনে, এই গানটি।
0: কোন গানটা? তুমি এসেছিলে পরশু কাল কেন আসনে, তাই তো? আমরা প্রতিদিনই আসি, তবে একটু আমাদের সাথে থাকতে হয় বন্ধু, তাহলেই আমাদেরকে পাওয়া যাবে। পরবর্তী বন্ধুর সাথে কথা বলবো এবং এরপর পরে আবার আমরা গানের কাছে ফিরে যাব। আপনাদের জন্য অনেক গান এবং তথ্য দুটোই রয়েছে আমাদের কাছে। তো এই মুহূর্তের শেষ বন্ধু কে রয়েছেন তার সাথে একটু কথা বলে নিই। আমরা চেষ্টা করছি বন্ধুদের সাথে সংযুক্ত হওয়ার, যেহেতু আজকে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, তারপরেও আমরা চেষ্টা করছি বন্ধু।
1: হ্যালো,
2: হ্যালো,
0: আদা মিলন বাবু।
2: হ্যাঁ, মকরন্দ মন্ডল দোকানদার, ধন্যবাদ।
0: হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। অজান্তে ছবিতে মাগো তুমি একবার খোকা বলে ডাকো, খুব সুন্দর একটি গান। আচ্ছা আমরা এবার গানের কাছে ফিরে যাই। হ্যাঁ,
1: এবারে ভেজা বিড়াল,
0: তাই নাকি?
1: এই ছায়াছবি থেকে গান শোনাবো।
0: আচ্ছা তাই।
1: শিল্পী ডলি শান্তনী ও এন্ড্রু কিশোর, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন বিজন গোমস্তা কাকচিরা বরগুনার বন্ধু।
4: অভিভাবকবৃন্দ ও সুধীজন, আমার সালাম এবং শুভেচ্ছা নিন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন।

0: নাকি অন্তরে লুকিয়ে থাকা সুন্দর মন? উত্তর পাবেন সুন্দর মন।
1: প্রিয় অভিভাবকবৃন্দ ও সুধীজন, আমার সালাম এবং শুভেচ্ছা নিন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। আমাদের সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে 12 এপ্রিল 2026 থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং ময়মনসিংহ বরিশাল সিটি কর্পোরেশনে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের বিনামূল্যে এক ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এরপর 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমাদের শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে এক ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোক।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পোড়ামন ছায়াছবির গান ন্যান্সি ও শফিক তুহিনের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার মোড়েলগঞ্জ থেকে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে এই 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয়পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ, অবশ্যই বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারের পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোন কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: আমার মতো সুখী নয় তো কারো জীবন, এই সুন্দর গানটি শুনতে চেয়ে আসাদুজ্জামান আপনি চৌগাছা যশোর থেকে অনুরোধ করেছিলেন। এছাড়াও খোকন চন্দ্র পাংশা রাজবাড়ি থেকে আপনারা দুজনেই অনুরোধ করেছিলেন বাবা কেন চাকর ছবির এই গানটি শোনানোর জন্য। চলুন শুনে আসি গানটি খালিদ হাসান মিলুর কণ্ঠে।

বন্ধুরা, কথা দিয়েছিলাম আপনাদের সাথে আরও একবার ফোন ইন পর্বে যুক্ত হব, তাই আর দেরি নয়, চলুন আবারও আপনাদের সাথে ফোন ইন পর্বে যুক্ত হই এবং কথা বলি। অনুরোধ করব যাদের সাথে কথা বলা হয়নি তারা

0: সুযোগ করে দিবেন। তো এই মুহূর্তে প্রথম বন্ধু কে আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, ভালো।
1: কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান।
0: জি ভাই, কাচিরা বলগুলা থেকে। হ্যাঁ হ্যাঁ, বলুন। ঠিক আছে, কিন্তু আমরা বিদায় ওই বিদায় দিতে চাই না। আমরা একটু পরে যেমন আড়াইটার সময় বিজ্ঞাপন থেকে বিদায় নেব, এই ক্ষণিকের বিদায়টা দিতে চাই, কিন্তু পুরো বিদায় না। আচ্ছা, আবার কি আছে?
2: হ্যালো
1: হ্যালো,
2: হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি বন্ধু।
1: নমস্কার,
0: দুষ্ট কোকিল নাকি ছবিটার নাম, নাকি তুফান?
2: সম্ভবত তুফান,
0: দুষ্ট কোকিল গান, এটা হচ্ছে গিয়ে তুফান ছবির গান সম্ভবত। তো ঠিক আছে, আমরা চেষ্টা করব বন্ধু আপনার পছন্দের গানটি শোনাতে।
2: হ্যালো হ্যালো,
0: কথা বলতে হবে। কে বলছেন? কে আছেন আমাদের সাথে যুক্ত? আপনাদের কাছে বিনীত অনুরোধ, হয়তো বা আমরা মানে নেটওয়ার্কের যেহেতু সমস্যা হচ্ছে, আমাদেরকে আমরা সংযোগ পেয়েছি কিন্তু শুনতে পাচ্ছি না, কিন্তু যদি সংযোগ পেয়ে থাকেন বলতে একটু খেয়াল করবেন কেমন।
1: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
1: আপা মনে ভালো আছেন?
0: হ্যাঁ ভাই, বলুন।
1: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ধামারা থেকে। আপু,
0: জি বুঝতে পারছি।
1: ছবির নাম?
0: হ্যাঁ,
1: শ্রেষ্ঠ সন্তান।
0: শ্রেষ্ঠ সন্তান, হ্যাঁ
1: শ্রেষ্ঠ সন্তান ছায়াছবি থেকে, মনির খানের কণ্ঠে।
0: কোনটা?
1: 10 মাস 10 দিন গর্ভে ধরে।
0: আচ্ছা ঠিক আছে। আসলে আজকে সবাই কিন্তু মায়ের কথা মনে করছে, তাই না?
2: হ্যাঁ
0: ঠিক আছে। আপনারা এই যে গর্ভধারিণী মা আছে, আমরা প্রত্যেক মাকে আরো একবার এই অনুষ্ঠানের মাঝে গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি। কে রয়েছে?
3: নমস্কার।
0: জি আদাব।
3: কথা বলছি দিজন গোমস্তা কাকসিরা
0: বর্গনা। কাকসিরা বর্গনা, হ্যাঁ।
3: দিদি গান ধন্যবাদ। আর আগামীতে গান শোনাবেন, ছবির নাম স্বপ্নের ঠিক না, তুমি আমার জীবনের শুরু। এই গানটি
0: তুমি আমার জীবনের শুরু, তাই তো? ঠিক আছে, ঠিকানা যখন তখন জীবনের শুরু জীবনের শেষ, আমাদের এই বাংলাদেশ ভিতর খুলনা থাকলে বেশি মানে আমরা খুশি হব।
2: হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
3: কথা বলছি মোহাম্মদ ইসরাইল হোসেন, কুশিয়ামড়া ভেড়ামারা থেকে।
0: ইসমাইল হোসেন,
3: আমি গান শুনতে চাই।
0: হ্যাঁ,
3: সজন সিনেমা থেকে
0: আসলে অনেক তথ্য প্রচার হয়, তো এই জন্য সময় কমে গেছে। আসলে ইচ্ছে থাকলেও অনেক সময় অনেক কিছু হয়ে ওঠে না। আমরা কিন্তু চাই যে আপনাদের গানগুলো প্রচার হোক, কিন্তু তারপরেও অনেক সময় কিছু তথ্য কিছু বিনোদনের মাঝে অনেকের গান হয়তো বাদ পড়ে যায়, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন, নসিব ছবির গান। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার কিছু কথা আছে। আচ্ছা, আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি ফোনে। সোনার তরী পবনের বৈঠা, অনেক বড় নাম ছবির না? আচ্ছা, আমরা আমাদের যদি সংগ্রহে থাকে অবশ্যই শোনানোর চেষ্টা করবো। অনুষ্ঠান শেষ ফোনটি নিয়ে ফিরে যাবো গানের কাছে।
2: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।

0: মিলন কুমার মন্ডল রাজনীতিবিদ।
1: কিচ্ছু বোঝা যায়নি,
0: মিলন কুমার মন্ডল সরকার রাজনীতিবিদ
1: বোঝা যায়নি, সত্যি দুঃখিত। আপনি আর একবার চেষ্টা করুন, আর তারপরও আর একজনের সাথে কথা বলিনি।
2: হ্যাঁ হ্যালো,
3: আপনার দৃষ্টিপাত, তারপরে
1: হ্যাঁ এগুলো একটু সময় লাগবে, যখন সময় আমাদের অনুষ্ঠানের সময়সীমা বাড়বে তখন এই অনুষ্ঠানগুলো আপনারা আবারও ফিরে পাবেন। এবার আপনার নাম, ঠিকানা এবং অনুরোধের কথা বলুন। আপনাদের মতো আমাদেরও হৃদয়ে চাহিদা রয়েছে। জি বলুন, কি গান, আপনি কে বলছেন, কোথা থেকে? আসলে শুধুমাত্র গান নয়, বিনোদন বা তথ্য, এটার জন্য কিন্তু ম্যাগাজিন অনুষ্ঠানগুলো ভীষণ গুরুত্ব বহন করে। এই অনুষ্ঠানগুলো আবারও আমরা ফিরে পাব, তবে একটু অপেক্ষা করতে হবে। তো যাই হোক, কে বলছিলেন? হ্যালো হ্যালো, আমরা পরপর দুটো তিনটি ফোন মিস করলাম, একজনের কথা বোঝা গেল না, একজন শুধুমাত্র অন্য অনুষ্ঠানে শুনতে চান, আর একজনের ফোন রিসিভ হলো, কথা হলো না। তো যাই হোক, এবার কে আছে? জি ওয়ালাইকুম আসসালাম,
3: মানিক শৈলকুপা থেকে মানিক বলতেছি।
1: জি বলুন।
3: মানিক শৈলকুপা থেকে নসিব ছবি যে কোনো একটা, যে আমার রিজাল্ভ ভাই যেটা বললো ওইটা।
1: হ্যাঁ তোমাকে চাই আমি আরো কাছে। ঠিক আছে, ধন্যবাদ, আমরা আর ফোন নিব না, আমরা এবার একটু গানের কাছে ফিরে যেতে চাই। এবারে কি হঠাৎ বৃষ্টি হচ্ছে, যেহেতু বৈশাখ মাস চলছে, এরপরে মানে এই যে বর্ষা মৌসুম শুরু হয়ে গেল, তো যাই হোক, হঠাৎ বৃষ্টি ছবি কোন গানটি শুনতে চেয়েছেন এবং কে?
2: নচিকেতার কণ্ঠে সোনালি প্রান্তরে ভোমরার, এই গানটি
1: সুন্দর একটি গান।
2: আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন নীলা ও মাসুদ কচুয়া বাগেরহাট থেকে।

প্রিয় শ্রোতা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুসার বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডালি। সময় হয়েছে বেলা দুটো বাংলা সংবাদ শোনার। এই মুহূর্তে আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা বেতার কেন্দ্রে বেলা দুটোর বাংলার সংবাদ শোনার জন্য। এরপর পরে ফিরে আসবো আমাদের বাকি আয়োজন নিয়ে। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি শামসিদ জাহান। প্রধানমন্ত্রী তারিক রহমান দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ 2026 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। তিনি বলেন, দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের ভূমিকার উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করবে, এটাই সরকারের প্রত্যাশা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে পুলিশ সদস্যদের আত্মত্যাগ যে কোনো মূল্যে রক্ষা করা সকলের পবিত্র দায়িত্ব। তিনি বলেন, বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, আগামী দিনে সেটি নিশ্চিত করতে হবে। তারেক রহমান বলেন, বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার, নির্যাতিত, নিপীড়িত ও অধিকার হারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে শান্তি এবং নিরাপত্তা চায়। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতিসংঘ শান্তি মিশনে নারী পুলিশ সদস্যদের ভূমিকাও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। এর আগে সকালে আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সপ্তাহ 2026 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সড়ক পরিবহন ও সেতু, নৌ পরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। তিনি আজ রাজধানীতে নৌ নিরাপত্তা সপ্তাহ 2026 উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন। মন্ত্রী দেশের নৌ পরিবহন খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকল স্তরের কর্মকর্তা কর্মচারীর মেধা, ধৈর্য ও ত্যাগকে কাজে লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান বলেন, সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমে নৌপথের দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা সম্ভব। এদিকে আজ থেকে শুরু হয়েছে নৌ নিরাপত্তা সপ্তাহ 2026, চলবে 16 মে পর্যন্ত। নৌ নিরাপত্তা সপ্তাহের এবারের প্রতিপাদ্য হল বিপদমুক্ত নৌযাত্রা, যানমালের সুরক্ষা, নৌপথে দুর্ঘটনা রোধ ও যাত্রীদের যানমালের সুরক্ষা নিশ্চিত করা এই সপ্তাহের লক্ষ্য। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার দিবসটি পালিত হয়। 1908 সালের যুক্তরাষ্ট্রের আন্না জার্ভিস তার মায়ের স্মৃতিকে স্মরণ করে প্রথম মা দিবস উদযাপন করেছিলেন। পরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন 1914 সালের মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা করেন। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি পুলিশ চেকপোস্টে গাড়ি বোমা হামলার পর বন্দুকযুদ্ধে অন্তত 12 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। পুলিশ ও নিরাপত্তা সূত্র জানায়, গতরাতে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের 52 জেলায় এই হামলার ঘটনা ঘটে। ইত্তেহাদ উল মুজাহিদিন পাকিস্তান নামের একটি সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। ইরান জানিয়েছে, যেসব দেশ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর করবে তাদের সমস্যার সম্মুখীন হতে হবে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আক্রামি নিয়া বলেছেন, যুদ্ধে শত্রুপক্ষের কোন লক্ষ্যই অর্জিত হয়নি এবং ইরানের শাসন ব্যবস্থায় রাজনৈতিক ভারসাম্য অক্ষুণ্ণ আছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির পুনরায় জানিয়েছেন, ইসলামাবাদ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখবে। এক জনসভায় তিনি বলেন, ইসলামাবাদ স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে কাজ করছে। খেলার খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের তৃতীয় দিনে সফররত পাকিস্তান তাদের প্রথম ইনিংসে এখন বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 5 উইকেটে 322 রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 413 রান করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: বেলা দুটো বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। শুনছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবার আবার গানের কাছে যাবো। এবার কোন গান?
2: এবারে প্রেম যুদ্ধ হবে।
1: আচ্ছা, ঠিক আছে, প্রেম নিয়ে যুদ্ধ হোক, সমস্যা নেই।
2: হ্যাঁ, প্রেম যুদ্ধ ছায়াছবি থেকে গান শোনাবো, আগুন ও কনক চাপড়গঞ্ঠের। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন এস এম আশরাফুজ্জামান কাজীপাড়া যশোর থেকে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন। ভাই
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে, প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারে। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য, সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

শ্রোতা বন্ধুরা, এবারে আম্মাজান ছায়াছবি থেকে গান শুনবেন আয়ুব বাচ্চুর কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আব্দুর রহমান পাংশা রাজবাড়ি থেকে।

অনুরোধ ছিল ঘাটের মাঝি ছবি গান শোনানোর, দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে অনুরোধ করেছিলেন। অনুবিশ্বাস বেইমানি ছবির গান শুনতে চেয়েছেন রায়মল খুলনা থেকে। মেঘের কোলে রোদ ছবি গান শুনতে চেয়েছেন আকি বয়রা খুলনা থেকে। ভালোবাসা ভালোবাসা ছবি গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন মোহাম্মদ গিয়াসুদ্দিন বাঁশফেলে চট্টগ্রাম থেকে। আর এছাড়াও তোমাকে চাই এই ছবি গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন মোহাম্মদ রেজাউল আলম ঝন্টু পোড়াদহ হরিণাকুণ্ড থেকে। শোনাব এই গানটি এন্দ্র কিশোর এবং কনক চাপার কণ্ঠে।

বন্ধুরা, এই গানটি শুনতে শুনতেই আমাদেরকে বিদায় নিতে হচ্ছে বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডালি থেকে আপনাদের সাথে। আগামীকাল ঠিক একই সময় বেলা 1:05 কথা হবে, সেই সময়ে আপনারা সবাই ভালো থাকুন। তবে তার আগে বলছি, শুরুতে যে কথাটি বলেছিলাম যে আজকে শুধু একটি দিন, একটি ক্ষণ, একটি বার বা একটি তারিখের ভিতরে মায়ের ভালোবাসাকে সীমাবদ্ধ রাখবো না, আমরা প্রতিটি ক্ষণ মাকে ভালোবাসবো, তার প্রতি যত্নশীল হব এবং শ্রদ্ধাশীল হব। সব মাকে আবারও শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই আয়োজন।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্টজ, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বেলা 2:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা।

0: শুরু হচ্ছে স্বাস্থ্য বিচিত্রা, স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান। সঞ্চালনা করছেন ডাক্তার এম বি জামান।
1: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতি সপ্তাহে আমরা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য বিচিত্রায় অংশগ্রহণ করে থাকি এবং এখানে আমরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করে থাকি। আজকে সেরকম একটি টপিক সাজানো হয়েছে, যেটা এখন গরমের সিজন এবং ফুডেরও সিজন, অর্থাৎ তরমুজ পাওয়া যায়, বাঙ্গি পাওয়া যায়, সবেদা পাওয়া যায়, অনেক ফল পাওয়া যায়। এই ফল শিশুদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ফুড পয়জনিংয়ের কারণ হতে পারে। সেই ফুড পয়জনিং আজকে আলোচনা করবো। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শরাফত হোসেন, শিশুরোগ বিশেষজ্ঞ। ওনার কাছে আমরা জানতে চাবো যে শিশুরা যে ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়ে কারণগুলো কী বা কীভাবে হয়। তার আগে শ্রোতা বন্ধুরা অবশ্যই আপনারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বার 01974121970। আবারও বলছি শ্রোতা বন্ধুরা, 01974121970 এই নাম্বারে ফোন করে শিশুদের ফুড পয়জনিং নিয়ে আপনারা যা জানতে চাইবেন আমাদের শ্রোতা বন্ধু হিসেবে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন ডাক্তার মোহাম্মদ শাহাবত হোসেন। সেই সাথে আমি ডাক্তার এমবি জামান আছি আপনাদের সাথে। শাহাবত ভাই, আপনি কেমন আছেন?
2: ধন্যবাদ ডাক্তার জামান। জি, বেশ ভালো,
1: আলহামদুলিল্লাহ। আপনি তো প্রায় আমাদের মাঝে আসেন নতুন নতুন টপিকস নিয়ে, এর আগে আপনি হাম নিয়ে আলোচনা করছেন। তা আজকে আমরা জানতে চাচ্ছি শিশুদের যে ফুড পয়জনিংটা হয়, বিশেষ করে ফলের কারণে ফুড পয়জনিং বা বাসি খাবারের জন্য, সেটা নিয়ে যদি একটু শরাফত ভাই আপনি আলোচনা করতে, শ্রোতা বন্ধুরা একটু উপকৃত হতো।
2: ধন্যবাদ। আসলে আমরা আগে জানি যে ফুড পয়জনিং জিনিসটা কি। ফুড পয়জনিং মানে খাবার বিষক্রিয়া, মানে খাবারের বিষক্রিয়া খাবারের মাধ্যমে হতে পারে, বিভিন্ন জীবাণু দিয়ে হতে পারে, অনেক কারণে। একটা বাচ্চা অপরিচ্ছন্ন থাকলে খাদ্য বিষক্রিয়া হতে পারে, খাবারের জন্য হয়, ওষুধের জন্য হয়, ফল শাকসবজি মাছ মাংস বিভিন্ন ফাস্টফুড বিভিন্ন কারণে এই ফুড পয়জনিং হতে পারে। তাহলে ফুড পয়জনিং হলে আমরা কীভাবে বুঝি এবং প্রতিকার কী, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। একটা বাচ্চা যখন ফুড পয়জনিং হয়, অর্থাৎ খাবারের জন্য তার খাদ্য বিষক্রিয়া হয়, দেখা যাচ্ছে সে বাসার তৈরি খাবারটা নষ্ট হয়ে গেল, অথবা বাইরের জাঙ্ক ফুড অথবা দোকানের খাবার, সে তার ডেট ওভার, ইভেন আপনার কোনো ওষুধ ডেট ওভার হয়ে গেল। আবার এই যে আবহাওয়ার কারণে কিন্তু এটা হতে পারে, কীরকম যে অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, আমরা বাচ্চাদের বিভিন্ন ফল খাওয়াচ্ছি বা বিভিন্ন জুস পানি, দেখা যাচ্ছে যে এই পানিটা কিন্তু মানে বিশুদ্ধ পানি না, এর জন্য কিন্তু বিষক্রিয়া হতে পারে, অর্থাৎ ফুড পয়জনিং হতে পারে। আবার বিভিন্ন ফল যেটা আপনি বললেন, এই সিজনাল ফলগুলো অতি মানে অল্প সময়ে মার্কেটে আনার জন্য, পরিপক্ক হওয়ার জন্য বিভিন্ন ধরনের কার্বাইড সহ উচ্চমাত্রা কার্বাইড মিশন আছে, যার কারণে এগুলো বাচ্চাদের খাওয়ার সাথে সাথে বিষক্রিয়া হচ্ছে। আবার বিভিন্ন খাবার, ব্রয়লার মুরগি বা যেমন পিৎজা বার্গার জাঙ্ক ফুড খাওয়াচ্ছি, আইসক্রিম, দেখা যাচ্ছে অপরিচ্ছন্ন অপরিষ্কার এবং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি, এগুলো আমরা যখন বাচ্চাদের খাওয়াচ্ছি, বাচ্চাদের কিন্তু মানে খাদ্য বিষক্রিয়া হচ্ছে, অর্থাৎ ফুড পয়জনিং। এখন সবসময় হয় না, কারণ বাচ্চাদেরও একটা শরীরে অ্যাডজাস্টমেন্ট পাওয়ার আছে, সহ্য করতে পারে। যখন দেখা যায় যে অনেক কাজ সহ্যের বাইরে চলে যায়, তখন কিন্তু বাচ্চার ফুড পয়জনিং শুরু হয়। আমরা কীভাবে বুঝি? একটা বাচ্চা যখন আমাদের কাছে আসে, হঠাৎ বমি বমি পরে একটু পেট কামড়া, অনেক সময় পাতলা পায়খানা হয় না, আসার সাথে সাথে শুনি যে কী খাওয়াইছে গত 24 ঘন্টা বা কয়েক ঘন্টা আগে। কারণ আমরা জানি যে ফুড পয়জনিং খাওয়ারের পরে কয়েক ঘন্টা থেকে এক দুই দিন তিন দিন পর ভালো হয়ে যায়। দেখা যাচ্ছে যে বাইরে খাবার খাওয়াইছে বা বাসার তৈরি রাতের খাবার পরের দিন দুপুরে বা সকালে খাবারটা বিকালে, দেখা যাচ্ছে খাবারটা নষ্ট হয়ে গেছে, খাবারটা দীর্ঘদিন ফ্রিজে রাখা, আবার এই খাবারটা যেখান থেকে প্রসেস করা, দেখা যাচ্ছে যে ওই যে তরমুজ অনেক কেমিক্যাল দেওয়া, আবার নতুন আম, নতুন সবেদা, বাঙে যেটা আপনি বললেন, নতুন বিভিন্ন ধরনের ফল, এই ফলগুলো যখন অতিমাত্রা কার্বাইড দেওয়া, সেগুলো খাওয়ার সাথে সাথে ক্রাম্পিং পেইন, পেটে ব্যথা এবং বমি করে। সাধারণত আমরা তার এই রোগটা দেখে আমরা ডায়াগনোসিস করি, এবং এই ধরনের বাচ্চাদের কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু সমস্যা হলো ফুড পয়জনিংয়ে অনেক সময় বাচ্চা খারাপ হয়ে যায়। কারণ ফুড পয়জনিং শুধু পেটে না, যদি তার ব্রেন ধরে, চোখ ধরে, কান ধরে, তাহলে কিন্তু হার্টও ধরতে পারে, অনেক সময় বাচ্চা খারাপ হয়ে যেতে পারে আর কি।
1: আচ্ছা, এটা বুঝবে কিভাবে, ফুড পয়জনিংটা বুঝবে কি, খালি পাতলা পায়খানা হলেই বুঝবে নাকি এরকম মাত্রাতিরিক্ত পায়খানা থাকবে?
2: আচ্ছা, ধন্যবাদ। আসলে পাতলা পায়খানা বমি একরকম, সেটা ডায়রিয়া। আমরা ফুড পয়জনিং বুঝি যে বাচ্চা আমাদের কাছে আসে, প্রচণ্ড বমি এবং পেট ব্যথা নিয়ে আসে, আমরা একটা হিস্ট্রি নিই যে গত কয়েক ঘন্টার ভিতরে কী কী খাওয়াইছে। দেখা যাচ্ছে সে বাইরের খাবার বা অস্বাস্থ্যকর পরিবেশের খাবার বা কোনো দাওয়াতে গেছে বা মানে কেক বার্গার পিৎজা বা এমন কোনো খাবার খেয়েছে, এই খাবার আমরা হিস্ট্রি নিয়েই কিন্তু আমরা ফুড পয়জনিং ডায়াগনোসিস করি। এখানে কিন্তু বমি থাকে, কিন্তু পায়খানা থাকতে পারে নাও থাকতে পারে, আর সাধারণত এটা কয়েক ঘন্টা পর ঠিক হয়ে যায়। মানে আমরা হিস্ট্রি নিলে বুঝতে পারি যে এটা ফুড পয়জনিং আর কি।
1: আচ্ছা, এখানে একটা কথা বলা রাখে, সেটা হচ্ছে এখন যদি তরমুজের সিজন, মাঝে কিন্তু একটা তরমুজ খেয়ে পাশের দেশে একই পরিবারে কিন্তু চারজন মারা গেছে, পরে দেখা গেল কি ওই তরমুজটার ভিতরে ইঁদুর মারার কীটনাশকটা ছিল। তা আমাদের দেশে তো আসলে তরমুজ খাচ্ছে এরকম কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু মাত্র অতিরিক্ত তরমুজ খেলে কি বাচ্চা অসুস্থ হতে পারে কিনা?
2: আচ্ছা, যে কোনো কিছুর একটা লিমিট আছে। তো বাংলাদেশে যেটা হয়, আসলে যে কোনো ফল ম্যাচুর বা সংরক্ষণের জন্য কার্বাইড দরকার, কিন্তু বাংলাদেশে অনেক সময় অতিমাত্রায় দিয়ে দেয়, এই অতিমাত্রার জন্য হতে পারে। কিন্তু যে সমস্ত বাচ্চা অসুস্থ বা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এদের সমস্যা হতে পারে। সাধারণত কম বেশি হলে অসুবিধা হওয়ার কথা না, কিন্তু আমরা কখনো অতিরিক্ত কোনো কিছু খাওয়াবো না।
1: আচ্ছা, আরেকটা কথা একটু বলে দিই, সেটা হচ্ছে ফুড পয়জনিং চিকিৎসা কি বাসায় বসে নিবে নাকি হসপিটালে করতে হবে?
2: যদি দেখা যায় বাচ্চার আমরা একটা বমির ওষুধ বা পেট ব্যথার ওষুধে কাজ হচ্ছে না, বাচ্চা খুব সিরিয়াস, পানি শূন্যতা বা তার খিচুনি উঠে গেল বা লাইফ থ্রেটেনিং, সেক্ষেত্রে অবশ্যই হসপিটালে ভর্তি হবে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবে, কোনো প্রকার বাসা রাখা যাবে না।
1: বাসা রাখা যাবে না। দেখ শ্রোতা বন্ধু, একটু প্রশ্ন নিয়ে আসছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শ্রোতা বন্ধু। জি আলহামদুলিল্লাহ। জি জাফর সাহেব বলেন, শুনছি।
3: ভাই আমি জানতে চাচ্ছি, বাচ্চারা ঘরের খাবার খেতে চায় না, বাজারের খাবার খেতে চায়, যেমন চিপস আছে, ফাস্টফুড, তারপর আইসক্রিম, এ খাওয়ালে কি ক্ষতি হতে পারে এবং ঘরের খাবার কিভাবে খাওয়াবো এটা জানতে চাচ্ছি ভাইয়া।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
2: প্রথম হলো বাচ্চাদের টাকা সোর্স হলো বাবা মা, টাকা পয়সা দেবেন না, বাইরে খাবে না। চিপস এবং চানাচুর, জুস, পটেটো, আইসক্রিম, এগুলো জাঙ্ক ফুড। আপনি এগুলো যখন খাবেন, যেমন বলে চিপস, চিপসে প্রচুর লবণ, প্রেশার বাড়বে। চানাচুর, পচা তেল, এগুলো লিভার কিডনির ক্ষতি করবে। আইসক্রিম, ঠান্ডা লাগবে, গলা ব্যথা হবে, জ্বর হবে, ঠিক আছে। বাইরের খাবার আমরা বাচ্চাদের অ্যালাউ করবো না। অবশ্যই বাচ্চা খাবে ঘরের তৈরি, বাসার তৈরি ভালো খাবার, সেটা কম দামি হোক, কিন্তু ভালো খাবার, পুষ্টিকর খাবার খাবে। বাইরের খাবার থেকে যদি মার হাতে রান্না ফ্রেশ খাবার খায়, সে বাচ্চা অবশ্যই ভালো থাকবে, ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা নাই বলে চলে।
1: এইখানে একটা কথা বলছেন আপনি, খুব সুন্দর কথা, যে সোর্স তো বাবা মা, বাবা মা তো যখন বাচ্চা কান্দে তখন বাবা মা তো পারে না কোনোভাবে টাকা না কিনে দিতে।
2: আমার একটা ফয় হলো, সেখানে বাচ্চাকে আপনি একটা কলা কিনে খাওয়ান, একটা ডিম সিদ্ধ করে খাওয়ান, আপনি বাসায় একটু কেক তৈরি করে খাওয়ান, বাসার খাবার অভ্যাস করেন, দেখবেন ওই বাচ্চা বাইরের খাবার খাবে না, আপনি আপনি নিজে সচেতন হন।
1: জি জি, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
3: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
3: দেওয়াল ভাই ভালো আছেন?
1: জি আলহামদুলিল্লাহ।
3: এরা তো প্রত্যেক ভাজায় আলাই গলায় অন্য খাবার খায়, যে ভাত খাতে যায় না আর খালি মোবাইল দেয়, বুঝছেন? হইলো গে, আমি সাথে সাথে জানতে চাচ্ছি এর কি আপনার ভাত বেশি খাওয়াবেন না, ফল ফুলি খাওয়াবি, কোনটি খাওয়ালে শরীর ভালো থাকে, ক্ষতি হয় না, তার একটু বললি বুঝে বললে আমরা খুশি হতাম, গ্রাম অঞ্চলের মানুষ ভালো থাকবেন, খোদা হাফেজ।
2: আচ্ছা ধন্যবাদ। আসলে তিন চার বছরের বাচ্চা, সে বাসার তৈরি খাবার খাবে, তিন বেলা ভাত মাছ তরকারি খাবে, অর্থাৎ সকাল দুপুর রাত বেলা দশটার দিকে এবং বিকালের দিকে পারলে একটু ফল খাওয়াবেন, ফল মানে কলা, পেয়ারা, লেবু, বাইরের কোনো খাবার দেবেন না, বাসার তৈরি খাবার খাওয়াবেন। খাবারে অনেক উপাদান আছে, আমরা জানি যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ওয়াটার। তাহলে আপনি যখন একটা বাচ্চার বাসার ভাত খাওয়ালেন, একটু সবজি খেলো এবং একটু মাছ মাংস বা ডাল খেলো, তাহলে তার খাদ্যের সব উপাদান চলে আসলো, শাকসবজি, ফল খাওয়ালেন, সাথে অবশ্যই বেশি করে পানি খাওয়াবেন। খাদ্যের ছটা উপাদান থাকলে বাচ্চার শরীর ভালো, অর্থাৎ সুষম খাদ্য খাওয়াবেন, শরীর ভালো থাকবে, আর শরীর ভালো হলে ফুড পয়জনিং হবে না। আর আপনি যদি বাইরে খাওয়ার অভ্যাস করেন, এ পেটে বিভিন্ন গ্যাস হবে, বদহজম হবে, সেক্ষেত্রে কী হবে, বাসার তৈরি খাবার খাবে না, ঘন ঘন পেটে ডিস্টার্ব দেবে, আবার খাদ্যে অনীহা চলে আসবে। এই অনীহা দূর করতে হলে বাসার তৈরি খাওয়ার খাওয়াবেন, বাইরে খাবার দেবেন না, খাদ্যে বিষক্রিয় হবে না, অনীহা হবে না, বাচ্চার শরীর ভালো থাকবে এবং আপনি কম টাকায় ভালো ট্রিটমেন্ট পাবেন। এই কম টাকায় ভালো ট্রিটমেন্ট মানে বাসার তৈরি খাবার, সুষম খাবার খাওয়াবেন, বাইরে দামি খাবার খাওয়াবেন না, এটি আমাদের রিকোয়েস্ট।
1: আচ্ছা, এখানে একটু প্রশ্ন নিয়ে এসে পরে আসে। হ্যালো সালাম। হ্যালো সালাম। আচ্ছা, এখানে একটা হাত ধোয়ার কতটুকু উপকারিতা আছে এখানে?
2: ধন্যবাদ। আসলে আমরা জানি যে আমরা সর্বক্ষণ, আমাদের একটা বাচ্চারা মাটি ময়লা কাদা পানি লাগাচ্ছে, ইভেন বাসা ময়লা, পাখির মানে বিভিন্ন পায়খানা থাকা আবর্জনা, প্রতিবার খাবারের আগে হাত ধোয়া, শুধু না, কিছুক্ষণ পরপর বাচ্চাদের হাত পা ধোয়াই দেবেন এবং খেয়াল রাখতে হবে যে কোনো প্রকার যেন ময়লা আবর্জনা বাসা না থাকে, কারণ সমস্ত রোগের কিন্তু বেসিক হলো হাত ধোয়া। হাত ধুইলে কিন্তু ফুড পয়জনিং থেকে রক্ষা পাওয়া যাবে। খাবার খাওয়ার আগে তো হাত ধুয়ে নেবে, এবং খাবারটা যেন ফ্রেশ থাকে, পরিষ্কার থাকে, রিসেন্ট খাবার থাকে, বাসি ফসা ময়লা খাবার দেবো না। হাত ধোয়াটা খুব গুরুত্বপূর্ণ, সাথে সাথে আমরা বেশি বেশি এবং ঘন ঘন পানি খাওয়াতে ভুলবো না।
1: এক্ষেত্রে দেখা যায় কি, ছোট বাচ্চা 3 বছর 4 বছরের বাচ্চা হয়তো প্রসাব করছে, পায়খানা করছে, হাতে হয়তো নোংরা রয়ে গেছে, এটা যদি পরিষ্কার না করে তাহলে তো ফুড পয়জনিং অবস্থা, খাওয়া দাওয়া করলে তাহলে ফুড পয়জনিং হবেই। জি আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। শ্রোতা বন্ধু
4: কথা বলছি, হাজি মোহাম্মদ মিন্টু আলমিয়া ইসলামগঞ্জ বাজার উপজেলা পরিজন জেলা চারপুর থেকে।
1: জি মিন্টু সাহেব বলেন, শুনছি।
4: জি তোকে ধন্যবাদ জানাতে প্রশ্ন করার জন্য। তা আমি জানতে চাচ্ছি যে বর্তমান দেখা গেছে যে হয়তো যে গ্রাম পর্যায়ে যে সমস্ত ফুল প্রোডাক্ট গুলি পাওয়া যায়, এদের ক্ষেত্রে যে খাইতে তো খুবই সুস্বাদু, দেখতে খুব সুন্দর লাগে, এরপরে মানে যাই যে কতটুকু উপকারিতা পাওয়া যায়
2: লেবুর রস, তারপরে কি এই যে আনারস, এখন সিজনাল ফল আছে, জাম, জামরুল, আম, আপনি সিজনাল ফলগুলো খাওয়ান। আর আমরা জানি যে ফল কিন্তু 3 রকম, আমরা আগেই বলেছি যে আপনার বাসার তৈরি লাল ফল খাওয়ালেন, লাল ফলের ভিতরে একটু কলা আছে, ড্রাগন আছে, বেদনা আছে, এবার সবুজ ফলের ভিতরে তো সবগুলোই পেয়ারা, লেবু, আর হলুদ ফল কলা আছে, আপনি যদি এইগুলো খাওয়ান, আঙ্গুর, আপেল, কমলা এগুলো খাওয়াবেন না, এগুলো তো লাগবে না। আপনি যে টাকা দিয়ে বেদনা কিনবেন 500 টাকা, 500 টাকার কলা কিনলে আপনার বাচ্চার 3 মাস হবে, আপনার ফ্যামিলি সহ, এবং অনেক উপকারিতা, কারণ কলায় প্রচুর আয়রন, গায়ে রক্ত বাড়বে, ফুড পয়জনিং হবে না, ফ্রেশ খাবার, বাড়ি আপনি চোখে দেখে খাচ্ছেন, আপনি কেন দোকানের ওই কার্বাইড মিশানো বিষক্রিয়ার খাবার আপনি খাবেন, বিষ মিশানো খাবার? আমরা অবশ্যই রিকোয়েস্ট করবো বাড়ির তৈরি, ঘরের তৈরি, বাড়ির জিনিসই খাবেন, বাড়ির জিনিসের দিকে চোখ দেবেন না।
1: এখানে আরেকটা কথা, আপনি যেটা বলছেন কলার কথা বলছেন, কলাটা আসলে এখন কিন্তু কলা একটু ভয়ে ঢুকে গেছে, কার্বাইড দিয়ে পাকায় কলা, কিন্তু
2: বাসার তৈরি আসলে কার্বাইড তো, আমার নিজের বাড়ি যদি কলা থাকে তাই না,
1: তাতে পাকানো হয়,
2: পাকানো আসলে,
1: কিন্তু কিনে খাইতে গেলে কয়জনের বাসায় কলা, কিনে খাইতে গেলে একটু ঝামেলা থাকবেই। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। হ্যালো হ্যালো হ্যালো শ্রোতা বন্ধু, হ্যালো। আচ্ছা আমরা আরেকটা প্রশ্ন নিয়ে এসে দেখি। হ্যালো আসসালামু
5: আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুলনা ডুমুরি থেকে কাশিম জাতে বলছি, কোসি বাচ্চারা খালি খিচুড়ি খাই চাই, আম বেশি খিচুড়ি খালি কি সমস্যা হবে নাই?
1: ও আচ্ছা আচ্ছা।
2: আপনি দেবেন চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, রসুন, লবণ। চাল যদি 3 চামচ দেন ছোট চামচের, ডাল 1 চামচ, তেল 1 চামচ, সাথে পেঁয়াজ, রসুন, লবণ, সবজি যেকোনো একটা, আপনি এই রেশুতে খাওয়ালে সকালে রান্না করলেন বিকাল পর্যন্ত 3 থেকে 5 বার খাওয়ানো যাবে। এখানে ফুড পয়জনিং হবে না, কোনো অ্যালার্জি হবে না, আর রেশিওটা ঠিক রাখবেন। সবাই হয় কি এই রেশিওটা ঠিক রাখে না, এক একজন বিভিন্ন রকম সবজি দেয়, তাতে টেস্ট ভালো হয় না। চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, রসুন, লবণ যেকোনো একটা সবজি দেবেন, এবং দিনে 3 থেকে 5 বার খাওয়ানো যাবে। তবে সাথে সাথে অবশ্যই বেশি বেশি পানি খাওয়াবেন, এটা যেন ভুলেন না, পানি অবশ্যই বেশি খাওয়াবেন।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
6: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ ভালো আছি শ্রোতা বন্ধু।
6: কথা বলতেছিলাম রাজমিস্ত্রি।
1: জি
6: রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সামাদ শেখ।
1: জি
6: সাতর আলী আবাদের পূর্ব পাশে বোয়ালমারি ফরিদপুর থেকে।
1: জি
6: আমি জানতে চাচ্ছিলাম যে এই যে খাবারের বিষয়টা, তো ফ্রিজে কতদিন দায় খেয়ে খাবার খাওয়া যায়? তো আর আমরা তো ধরে যে হইল যে গ্রাম অঞ্চলের মানুষ, বুঝছেন, কিছু কবেন আমার গ্রাম, আমরা তো গ্রাম অঞ্চলের মানুষ।
1: আচ্ছা ঠিক আছে,
2: ধন্যবাদ। আসলে প্রথম কথা, ফ্রিজের খাওয়া না দেওয়াই ভালো। নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিনের বেশি রাখবেন না, আর ডিপে রাখা যায় 6 মাস পর্যন্ত ভালো বলে, কারণ ফ্রিজে থাকে বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস যেটা দীর্ঘদিন খাওয়ালে ক্যান্সারের জন্য দায়ী, এবং খাদ্যের বিষক্রিয়া যেটা আমরা আজকে আলোচনা করছি ফুড পয়জনিং, এটা একটা অন্যতম কারণ শহরে এবং গ্রামে দেখছি আমরা ফুড পয়জনিং। তাহলে ফুড পয়জনিং কারণ হলো খাদ্যটা প্রিজার্ভেশন ঠিক মতো হচ্ছে না, খাদ্য গন্ধ হয়ে গেল, বিষক্রিয়া হয়ে গেল, নষ্ট হয়ে গেল, এগুলো যদি খান তাহলে কিন্তু ফুড পয়জনিং হতে পারে। এর জন্য ফ্রেশ খাওয়ানোর চেষ্টা করবেন, নর্মালি 2-3 দিনের বেশি ফ্রিজে, নর্মাল ফ্রিজের খাবার দেবেন না। আপনি না খাওয়াই রাখেন, কিন্তু উল্টোপাল্টা বা বিষক্রিয়াযুক্ত বা গন্ধ দুর্গন্ধ বিষাক্ত জিনিস দূষিত জিনিস খাওয়াবেন না বাচ্চাদের।
1: আসলে এখানে একটা কথা বলে না, সেটা হচ্ছে ফ্রিজের খাবার আসলে কোনো খাবারই ফ্রিজে রেখে প্রিজারভেটিভ খাওয়া উচিত না, ছোট বাচ্চাদের ক্ষেত্রে আরো বেশি, কারণ এরা খুব সেন্সিটিভ বাচ্চা। এই বাচ্চাগুলোকে যখন আপনি প্রিজারভেটিভ খাবার অথবা ফ্রিজে রাখা খাবারগুলো যখন খাওয়াবেন তাহলে কিন্তু সে একই বিষক্রিয়া হবে, কারণ আপনি চিপস খাচ্ছেন সেটা কিন্তু প্রিজারভেটিভ দেওয়া, আপনি ফ্রিজে রাখতেছেন সে খাওয়া সেটাও কিন্তু প্রিজারভেটিভ হয়ে যাচ্ছে, কারণ আপনার গ্যাসের কারণে হোক বা আর্দ্রতার কারণে হোক। এই কারণে আমার মনে হয় ফ্রিজের খাবার না খাওয়াটা উত্তম। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
7: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম শ্রোতা বন্ধু।
7: দমন ভাই, আইটি পোস্ট মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকরিয়া বাজার জেলা বরগুনা ভাই।
1: জি জাফর সাহেব বলেন, শুনছি
7: ভাই। আমি জানতে চাচ্ছি মায়ের দুধ কত বছর পর্যন্ত বাচ্চাদের খাওয়ানো উচিত, আর যদি না খাওয়ায় বাহিরের কোথাও দুধ খাওয়ালে কি ক্ষতি হতে পারে, বাচ্চা কি পুষ্টিতে ভুগতে পারে, আমি জানতে চাচ্ছি ভাইয়া।
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে,
2: ধন্যবাদ। বাচ্চা হাত থেকে ছয় মাস সম্পূর্ণ বুকের দুধ খাওয়াবে, অ্যাবসোলিউট ব্রেস্ট ফিডিং, মানে এক ফোঁটা পানি মধু খাবে না, ছয় মাস পূর্ণ হওয়ার পরে বুকের দুধের পাশাপাশি বাড়তি খাওয়ার খাবে। আমরা বলি যে দুই বছর পরে না খাওয়ানোই ভালো, দুই বছর পরে আস্তে আস্তে বুকের দুধ বাদ দিয়ে ফ্যামিলি ডায়েট নর্মাল আপনারা যা খান সেগুলো খাওয়ানোর চেষ্টা করবেন, আর বুকের দুধ পাশাপাশি অন্য খাবারও দেওয়া যাবে, তবে সে খাবারটার জন্য অ্যালার্জি জিনিস না থাকে, খাবারটার জন্য বাসি পচা না হয়, খাবারটা সুষম খাওয়ার হবে, খাবারটা ফ্রেশ খাওয়ার হবে, খাবারটা বাড়ির তৈরি মায়ের হাতে তৈরি খাবার হবে, তাহলে কিন্তু বাচ্চা ভালো থাকবে। বুকের দুধ অবশ্যই ছয় মাস, তারপরে ধীরে ধীরে খাবারের সাথে সাথে আমরা বাড়তি খাবার দিব, কোনো প্রকার কৌটার দুধ দেবো না, কারণ কৌটার দুধ আমরা জানি গরুর দুধ থেকে তৈরি, খুব অ্যালার্জি করে, পেট খারাপ করে, ফুড পয়জনিং হয়, ডায়রিয়া নিউমোনিয়া হয়, ব্রঙ্কোলাইটিস রোগ হয়, যত অ্যালার্জি হয়, যত অ্যালার্জির হাত থেকে রক্ষা পেতে হলে অবশ্যই কৌটার দুধ থেকে আমরা দূরে থাকবো। বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার দেবো, কৌটার দুধের দিকে আমরা খেয়াল রাখবো না। আমরা তো আগে বলছি যে আপনি ছয় মাস পরের থেকে বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার, বাড়তি খাবার খাবেন খিচুড়ি, আমরা নিয়মে বলছি, কিন্তু নুডলস দেওয়া যাবে না, নুডলসে সেলেনিয়াম সহ অন্যান্য ভারী কিছু ধাতু থাকে যেগুলো দীর্ঘমেয়াদী শুধু কিডনি লিভার না দীর্ঘমেয়াদী ব্রেনের ক্ষতি করে, স্মৃতিশক্তি ব্রেনের উপর চাপ পড়ে, এই জন্য আপনার নুডলস খাওয়াবেন না। আপনি বাসায় ভাত খাওয়ান, একটু ভাতের সাথে দুধ খাওয়ান, ভাতের সঙ্গে ঘি খাওয়ান, একটু ডিম খাওয়ান, মাছ খাওয়ান, আপনার যা খান বাচ্চাকে দেন, এটাই ভালো খাবার। আপনার নুডলস কেন খাওয়াবেন, বাইরে কেক দেবেন না, বাইরের সিঙ্গারা সামোসা খাওয়াবেন না, শুধু বাচ্চাকে চেষ্টা করবেন সবসময় বাড়ির তৈরি ফ্রেশ খাবার, বাসার তৈরি খাবার খাওয়াবেন, মায়ের হাতে তৈরি খাবার খাওয়াবেন।
1: তবে এখানে একটা কথা বলে রাখি, যেমন নুডলস, পেস্তা, চাউমিন এগুলো কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে, আর এক্ষেত্রে যদি ঘরে প্যাক করে খাওয়াতে চায় কোনো মা, যে আমার বাচ্চার বয়স পাঁচ ছয় বছর হয়েছে আমি এখন একটু নুডলস খাবে বা পেস্তা খাবে, সেটা কি খাওয়ানো কি যাবে?
2: আচ্ছা ঘরে তৈরি ঠিক আছে, কিন্তু সোর্সটা তো আসলে খারাপ, কারণ এই যে পেস্তা বলেন আর নুডলস বলেন এগুলো যে সোর্স থেকে তৈরি করছে ওটা খুব একটা হাইজেনিক না, এজন্য আমরা চেষ্টা করবো এই ধরনের খাবার না খাই, বাড়ির তৈরি ভাত খাওয়ান।

0: বাচ্চাদের না দেয়, বিশেষ করে পিৎজা বার্গার ফাস্টফুড ফার্মের জিনিস, বিশেষ করে ব্রয়লারের মুরগির যে রোস্ট বা যে যেগুলো ফ্রাই করে এগুলো না দেওয়াই ভালো।
1: জি আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। ওয়ালাইকুম আসসালাম
2: ভাইয়া, ভালো আছেন?
1: জি আলহামদুলিল্লাহ।
2: আমি এস এম আশরাফুল ইসলাম আশরাফ কাজীপাড়া যশোর থেকে বলছি।
1: জি আশরাফ সাহেব বলেন, শুনছি।
2: ভাইয়া অনেক কষ্ট করে লাইন পালাম।
1: হ্যাঁ
2: বলছি যে ফুড পয়জন হয়ে গেলি তখন কি আমরা কোন পেটের মানে এক ওষুধ খাওয়ার কোন অ্যামোডিস বা ফ্লাজির ওষুধ তো খাওয়ানো যাবে না, কোন ওষুধ সেবন করা কি হবে এই বিষয়ে জানতে?
1: আচ্ছা কোন ওষুধ খেতে পারবো?
0: ধন্যবাদ। আসলে ফুড পয়জন প্রথম বমি আসে তো আমরা একটু গ্যাসের ওষুধ বা বমির ওষুধ দিই। গ্যাসের ওষুধ আছে, ওই যে জোফরা আছে বা যে ফেমোট্রাক সিরাপ আছে, এগুলো আমরা খাওয়াতে বলি। যদি পাতলা পায়খানা শুরু হয় সেক্ষেত্রে অ্যামোডিস দেওয়া যাবে, তবে পাতলা পায়খানা পর্যন্ত যায় না। বমি হয়ে দুর্বল হয়ে পেট ব্যথায় সাধারণত ভালো হয়ে যায়। আমরা গ্যাসের ওষুধ, বমির ওষুধ, আমরা যেটা বললাম যে জোফরা সিরাপ আছে, ইমিস্টার সিরাপ আছে, আবার সাথে গ্যাসের ওষুধ ওমিপ্রাজল, ফেমোট্রাক, এক দুই দিন তিন দিন খাওয়ালেই কিন্তু ভালো হয়ে যায় আর কি।
1: তবে এই ক্ষেত্রে এক্সট্রা লাগে না?
0: লাগে না,
1: অ্যান্টিবায়োটিক কোনো রোল
0: না, রোল না এখানে তেমন রোল।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
3: আপনাদের সবার আম লিচু খাওয়ার দাওয়াত থাকলো, অবশ্যই আসবেন।
1: আচ্ছা ইনশাআল্লাহ আসবো দাদা।
3: আমার প্রশ্ন আজকে যে বাসপাড়া তিন চার বছরে বাচ্চাদের বেশিরভাগে এই বাইরের খাবার খালে বেশি সমস্যা হয়, ঠিক আছে? তো পেটে ব্যথা, কোন সময় বমি, বুঝবেন মানে মাথা ঘোরে, বিভিন্ন একটা কায়দায়। তো আমি স্যারের কাছে আমার প্রশ্ন, এই যে যারা এই ফুড প্রোডাক্ট যে বাইরে খাবার ব্যবসা করতেছে, এদেরকে একটু সচেতন করার জন্য কি করা যায়? যেহেতু আমাদের বাচ্চারা ভালো ভালো খাবার যাতে বাইরে যদি না খেতে পারে তাহলে বাইরে।
1: আচ্ছা ঠিক আছে,
0: ধন্যবাদ। আসলে বাইরের আমরা স্কুলের গেটে দেখছি যে ফুসকা থাকে, বিভিন্ন ধরনের কালার মিশায় পানি তৈরি করে খায়, আবার কি চানাচুর বা ছোলা মাখানো, এগুলো না খাওয়াই ভালো। কারণ এগুলো যে ছোলা পচা তেল, পচা মশলা, এগুলো দিলে ফুড পয়জনিং হবে। তা বিভিন্ন যে পানিতে রং মেশানো এগুলো খাওয়াবেন না, ফুচকা খাওয়াবেন না। এগুলোতে আসলে প্রশাসন ব্যবস্থা নেবে, এগুলোর জন্য বাংলাদেশের প্রশাসন আছে, তারা ব্যবস্থা নেবে। আমাদের পরামর্শ, বাচ্চাদের এগুলো খাওয়াবেন না, নিরুৎসাহিত করবেন।
1: আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো। আচ্ছা এখানে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে ফুচকা সবচেয়ে মজাদার খাবার সবার জন্য, বিশেষ করে ছেলে মেয়ে উভয়ের জন্য। এই ফুচকা আসলে কিন্তু ফুড পয়জনের একটা প্রধান মাধ্যম কিন্তু, কারণ ফুচকা যেভাবে তৈরি করে এটা আসলে কোনো হাইজেনিক পদ্ধতিতে তৈরি করে না। তবে এক্ষেত্রে শ্রোতা বন্ধুদের আসলে ফুচকা না খাওয়াটা উত্তম। হ্যালো আসসালামু আলাইকুম।
4: আসসালাম দেখা যায় যে হঠাৎ করে বাচ্চারা খাচ্ছে তো খাচ্ছে, ভাত খাচ্ছে, যাই কিছু খাক না খাচ্ছে, হঠাৎ করে বমি করতেছে। হ্যাঁ বমির সাথে বিজলে বিজলে, খুব বিজলে বিজলে বিজলে, আপনার পিচ্ছিরি গন্ধ। এই আমরা যদি তাৎক্ষণিক ভাবে দেখি যে আপনার
0: বমির অনেক কারণ আছে, কারণ গ্যাস হয়, ফুড পয়জনিং এর জন্য হয়, তারপরে বিভিন্ন রোগ, যেমন প্রস্রাব ইনফেকশন হলে বমি করে, লিভারের জন্য বমি করে। প্রথম কথা যে আমরা চেষ্টা করবো যে বমির কারণ কি। যদি ফ্রেশ খাবার কেউ খাওয়ায়, যদি বাড়ি খাওয়া না থাকে, সাধারণত বমি পেটে ডিস্টার্ব হয় না। যদি লিভারের সমস্যা না থাকে তাহলে আমরা কোনো আজেবাজে খাবার বাচ্চাদের দেব না, বাড়ির তৈরি ভালো ফ্রেশ খাবার খাওয়াবো, তাহলে কিন্তু বাচ্চাদের বমি হবে না। এরপর যদি বমি সিরিয়াস হয় অবশ্যই আপনি হসপিটালে নেবেন, তবে সরকারি হসপিটালে নেবেন, বমির ওষুধ খাওয়াবেন, কোনো প্রাইভেট ক্লিনিকে নেবেন না, আর সাথে সাথে শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন অথবা হসপিটালে ভর্তি করাবেন।
1: তবে এক্ষেত্রে একটা কথা, ধারে কাছে কিন্তু থানা স্বাস্থ্য কমপ্লেক্স, তো এখানে কিন্তু ভালো ভালো ডাক্তার
0: আছে, সরকারি হসপিটাল অবশ্যই ভালো ভালো,
1: এখানে যাওয়াটাই ভালো কিন্তু
0: ভালো হবে।
1: জি আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। হ্যালো হ্যালো। আচ্ছা এখানে একটা কথা একটু বলে দিই, সেটা হচ্ছে কি এই ক্ষেত্রে নখ কাটা বাচ্চাদের, যেমন নখ কাটার একটা প্রয়োজনীয়তা আছে ফুড পয়জনের ক্ষেত্রে, কিন্তু নখের ব্যাপারটা আমরা অনেক সময় ধরে রাখি, এই নখের ব্যাপারে যদি একটু বলতেন শ্রোতা বন্ধু।
0: ইনশাআল্লাহ আমরা হাইজিন বলি, হাইজিন হলো হাত পরিষ্কার, ঘন ঘন নখ কাটবে, স্কিনের পরিষ্কার, নিয়মিত গোসল করাবে, প্রচুর পানি খাওয়াবে। হাইজিন হলো ফিজিক্যাল হাইজিন আছে, ওরাল হাইজিন আছে, দাঁত ব্রাশ করাবে,

0: তিন মাস পর পর কৃমি ওষুধ খাওয়াবে, পুষ্টিকর খাবার খাওয়াবে, ঠিক আছে, বাচ্চার বয়স অনুযায়ী দুধ ডিম খাচ্ছে কিনা, তারপর শাকসবজি ফলমূল খাচ্ছে কিনা। তাহলে যেহেতু হাত ধোয়ার সাথে সাথে নখটা না কাটলে নখে বিভিন্ন ময়লা জীবাণু বিশেষ করে টয়লেটে পরে থাকে, এখান থেকে কিন্তু ফুড পয়জনিং হতে পারে। এবার খাবার আপনি রান্না করলেন, সুন্দর ঢেকে রাখলেন যাতে মাছি মশা এগুলো না থাকতে পারে, কারণ মাছি মশার মাধ্যমে খাদ্যে বিষক্রিয়া হয়, ফুড পয়জনিং হয়। এবার খাবারটা রান্নার থেকে আমরা বলি যে ছয় ঘন্টার ভিতর খাবেন, এক দু ঘন্টার ভিতরে খেলে ভালো হয়, ছয় ঘন্টা হয়ে গেলে কিন্তু খাদ্যে ফুড পয়জনিং শুরু হয়ে যায়। আবার ফ্রিজ থেকে বের করে গরম করে সুন্দরভাবে খাবেন, খাদ্য রান্নারও বিষয় আছে, সুন্দরভাবে ফোটানো, সুন্দরভাবে গরম করা, ভালোভাবে সিদ্ধ করা, আবার মশলা কম দেওয়া, বেশি মশলা কিন্তু ফুড পয়জনিং হয়, অনেক বিষয় আছে, প্রতিটা স্টেপে স্টেপে আমাদের সচেতন হতে হবে।
1: আচ্ছা, তেলের একটা কথা বলবেন, অনেক সময় দেখা যায় বাসি তেল দিয়ে পাক করে, এটা কিন্তু ফুড পয়জনিং অন্যতম কারণ,
0: একটা কারণ যে আমরা দেখছি চানাচুর চিপস এগুলো বাসি তেল দিয়ে করে। আরেকটা চেষ্টা করবো আমরা সবসময় তেল কম, কিন্তু সরিষার তেল ভালো, সয়াবিন তেলে গ্যাস হয়, আর কোনো বাজারের যে চিপস ফ্রেঞ্চ ফ্রাই আমরা যেগুলো খাই এগুলো হলো পচা তেল দিয়ে ভাজে, এগুলো বাচ্চাদের লিভার কিডনির ক্ষতি হয়।
1: হ্যালো, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। আচ্ছা ঠিক আছে, স্যার দিচ্ছি আরেকটা প্রশ্ন বলেন। জি বলেন বলেন, শুনছি।
2: আচ্ছা, আমাদের ভোলার শিশু ডাক্তাররা যেভাবে চিকিৎসা নেয়, যারা নেই কেউ বোঝে, কেউ বোঝে না, পর আবার ভোলা যাওয়ার লাগে, আপনাদের কাছে আমার একটা অনুরোধ সবার জন্য বলবেন যে বাংলা যেন চিকিৎসা লেখে আর বাংলা লেখলে যেন ভালোভাবে লেখে।
1: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে,
0: ধন্যবাদ। প্রথম হলো কৃমি ওষুধ আমরা বলি বারো মাস পূর্ণ হলে, অর্থাৎ এক বছর পূর্ণ হলে সে খাবে। প্রথম দিকে আমরা আধা সমাজ একদিন বলি, কিন্তু অবশ্যই ভরা ফেটে খাওয়াবে, রাতে খাওয়াবে, আর তিন মাস পর পর খাওয়াবে। বয়স অনুযায়ী ভাগ আছে, দুই বছর পর একরকম, চার বছর পর একরকম, বাড়িতে সবাই মিলে খেলে ভালো হয়। আর উনি যে কোশ্চেনটা বলছেন যে প্রেসক্রিপশন, চমৎকার কথা, বাংলাদেশের ডাক্তাররাই কিন্তু এমবিবিএস ডাক্তার সব ভালো ভালো ছেলে মেয়ে, ভালো ছেলেমেয়েরা স্টান করা মেধাবী ছেলেমেয়েরা, ক্লাসে ফার্স্ট বয়, হাতে লেখা সবার ভালো। আপনি সুন্দর বলছেন, আমরা অবশ্যই সবার প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে বলছি যে অবশ্যই সুন্দরভাবে লিখবে, আমার লেখাটা যেন আরেকজন পড়তে পারে, সহজে পড়তে পারে, যেন বিড়ম্বনার শিকার না হয়, এবং আমার একটা ভুলের জন্য যেন আরেকটা বাচ্চা ওষুধ থেকে বঞ্চিত বা বেশি বা কম খেলো। যেমন আমরা লিখি দুই তিন তিন চার, আমরা বোঝাই দিই যে এক চামচের কম, আধা চামচ, এক চামচের বেশি, এটা অবশ্যই যেন রোগী সহজে বুঝতে পারে। সকল ডাক্তারদের প্রতি অনুরোধ, তারা যেন সহজভাবে লেখে, যাতে আমাদের বাংলাদেশের প্রতিটা প্রান্তিক এলাকার গ্রামের মানুষের সুন্দর সহজভাবে বুঝে নিতে পারে।
1: জি, আসসালামু আলাইকুম।
0: খাবার, প্রথম ভিটামিন, প্রথম মিনারেল সব প্রথম। তাহলে অবশ্যই আমরা জন্মগ্রহণের আধা ঘন্টার মধ্যে খাওয়াবো, বারে বারে খাওয়াবো, গালায় বের করে খাওয়াবো, এক ফোঁটাও নষ্ট করবো না। শাল দুধ না খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আর বাইরের কোন প্রকার চিনি মধু অন্য কোনো কিছু দেওয়া যাবে না,
1: উচিতই না।
0: ছয় মাস মতো শুধুমাত্র বুকের দুধ, বুকের দুধ এবং বুকের দুধ খাবে,
1: এর বাইরে কিছু না। আসলে এটাই শ্রোতা বন্ধু, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে খুব সুন্দর একটা কথা বলছে যে যদি না খাওয়ায় কোনো মারা, সচেতন মারা, তাহলে সেক্ষেত্রে কি ক্ষতি হতে পারে?
0: কি ক্ষতি হতে পারে? বাচ্চার বুকের দুধের জায়গা যদি কোটা বা অন্য জিনিস খায়, তাহলে তার এই শুরু থেকে যে হোসরটা খাবে, কি ফুড পয়জনিং দিয়ে বলি, বাচ্চার পেট ব্যথা, গ্যাস হবে, বাচ্চা ডিস্টার্ব করবে, এই পেট খারাপ হবে, আবার বাচ্চার ইমিউনিটি বাড়বে না, ঘন ঘন পেট খারাপ হবে, ঘন ঘন ডায়রিয়া নিউমোনিয়া হলো, তারপর ইমিউনিটি ভালো হবে না, ব্রেন ভালো হবে না, এর ফলে যেটা হবে যে বাচ্চার কোটা দুধ খালে অ্যালার্জি হবে, অ্যালার্জি হলে কি হবে, ফুড পয়জনিং থেকে শুরু করে পেটের গাট অ্যালার্জি হবে, ডায়রিয়া হবে, নিউমোনিয়া হবে, ওর যেভাবে ম্যাচুরিটি হওয়ার কথা, ডেভেলপমেন্ট হওয়ার কথা, গ্রোথ সেটা হবে না, হয়তো গ্রোথ অনেক গায়ে বড় হবে কিন্তু ডেভেলপমেন্ট হবে না, বয়স অনুযায়ী যেটুকু পরিপক্ক হওয়ার কথা সেটা সে হবে না। এই জন্য আমাদের কোনো প্রকার বুকের দুধের বিকল্প, সমকক্ষ বা শ্রেষ্ঠ কিছু নাই, অবশ্যই বুকের দুধ খাওয়াবো, এর অন্য কিছু ভাবা যাবে না।
1: হ্যাঁ, দেখি আরেকটা প্রশ্ন নিস। হ্যালো, আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন?
1: জি আলহামদুলিল্লাহ।
3: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ভাড়ামারা থেকে বলছি।
1: জি বুলবুল সাহেব বলেন, শুনছি।
3: বলছি, এক দেড় বছরের বাচ্চার পাতলার পায়খানা হলে কি ওষুধ খাওয়ানো যায়, এটা জানতে চাচ্ছি।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে,
0: ধন্যবাদ। আসলে প্রাথমিক অবস্থায় পাতলা পায়খানার জন্য আপনার ফিলমেট অ্যামোডি সিরাপ খাওয়ান, আধা চামচের বেশি করে তিনবার, না হলে ডাক্তারের পরামর্শ নিন। আসলে পাতলা পায়খানার অনেক কারণ আছে, প্রাথমিক অবস্থায় এটা দেবেন, আর অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
1: এখানে আমি একটা কথা বলবো, কারণ এই যে পাতলা পায়খানার কারণটা তাকে বের করতে হবে, আপনি শুধু অ্যান্টিবায়োটিক শুরু করলেন, ওষুধ শুরু করলেন, তাতে কিন্তু হবে না, এই জন্য উচিত হবে একজন ডাক্তারের পরামর্শ না। শ্রোতা বন্ধুর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের প্রায় ঘড়ির কাটা কাছাকাছি চলে আসছে। আপনাদের আজকের প্রোগ্রামটা আমি জানি না কেমন লাগলো, কারণ আশা করি আজকে কিন্তু শিশুদের একটা খুব কমন পয়জনিক ফুড পয়জনিং নিয়ে আমরা আলোচনা করছি, এবং আপনারা অনেক শ্রোতা বন্ধু আমাদেরকে প্রশ্ন করছেন, অনেক হয়তো লাইনে ছিলেন, লাইনে আসতে পারেন না, হয়তো আমরা সুযোগ দিতে পারি নাই, একের পর এক প্রশ্ন করছেন, একের পর এক আমরা অ্যান্সার দিয়েছি। আশা করি সামনের টপিক্স নিয়ে আলোচনা হবে আরও সুন্দর টপিক্সে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।

স্বাস্থ্য বিচিত্রার স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ হল। সঞ্চালনায় ছিলেন ডাক্তার এম বি জামান, প্রকৌশল দায়িত্বে ছিলেন অভিজিৎ মণ্ডল, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল তিনটের বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা বাংলাদেশ বেতার খবর পড়ছি মোহাম্মদ আব্দুল মুক্তাদির। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের ভূমিকার উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করবে, এটাই সরকারের প্রত্যাশা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে পুলিশ সদস্যদের আত্মত্যাগ যে কোনো মূল্যে রক্ষা করা সকলের পবিত্র দায়িত্ব। তিনি বলেন, বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, আগামী দিনে সেটি নিশ্চিত করতে হবে। তারেক রহমান বলেন, বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার নির্যাতিত নিপীড়িত ও অধিকার হারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে শান্তি এবং নিরাপত্তা চায়। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। এর আগে সকালে আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সপ্তাহ 2026 এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, দেশের প্রতিটি নাগরিক যাতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে এবং উন্নয়নের সুফল ভোগ করতে পারে। তিনি আজ রাজধানীর পিকেএসএফ মিলনায়তনে এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এই গুরুত্ব আরোপ করেন। অর্থমন্ত্রী বলেন, শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। তিনি বলেন, মেগা প্রকল্পের পরিবর্তে সরকার সামাজিক কর্মসূচি ও জনকল্যাণের উপর গুরুত্ব দিচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন মূল্যবোধ ও নৈতিক শিক্ষা নিয়ে সামাজিক মাধ্যম সহ ডিজিটাল মিডিয়ায় সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীর এক অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সকল স্তরেই নৈতিকতার চর্চা করতে হবে। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কাঙ্ক্ষিত ফলের জন্য জনমানসিকতায় পরিবর্তন আনা প্রয়োজন। সড়ক পরিবহন ও সেতু, নৌ পরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে। তিনি আজ রাজধানীতে নৌ নিরাপত্তা সপ্তাহ 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী দেশের নৌ পরিবহন খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকল স্তরের কর্মকর্তা কর্মচারীর মেধা, ধৈর্য ও ত্যাগকে কাজে লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব হাসান বলেন, সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমে নৌপথের দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা সম্ভব। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার দিবসটি পালিত হয়। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি পুলিশ চেকপোস্টে গাড়ি বোমা হামলার পর বন্দুকযুদ্ধে অন্তত 12 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। পুলিশ ও নিরাপত্তা সূত্র জানায়, গতরাতে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় এই হামলার ঘটনা ঘটে। ইত্তেহাদ উল মুজাহিদিন পাকিস্তান নামের একটি সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। ইরান জানিয়েছে, যেসব দেশ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর করবে তাদের সমস্যার সম্মুখীন হতে হবে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আরকামি নিয়া বলেছেন, যুদ্ধে শত্রুপক্ষের কোন লক্ষ্যেই অর্জিত হয়নি এবং ইরানের শাসন ব্যবস্থা রাজনৈতিক ভারসাম্য অক্ষুন্ন আছে। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির পুনরায় জানিয়েছেন, ইসলামাবাদ, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। খেলার খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে আপাতত বন্ধ আছে। এর আগে সফররত পাকিস্তান তাদের প্রথম ইনিংসে 6 উইকেটে 349 রান করেন। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 413 রান করে। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 4টায়।
1: বিকেল 3:05 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের নাটক সোহরাব রুস্তম, বেতার নাট্যরূপ মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রযোজনা মোহাম্মদ শেখ মিজানুর রহমান, নাট্যানুষ্ঠান সোহরাব রুস্তম।
2: জাপানা ইরান থেকে দূত এসেছে। ইরান রাজ কাইকাউস আমাকে জরুরি তলব করেছেন।
3: কেন রুস্তম, জরুরি তলব কেন?
2: তুরান রাজ ইরান আক্রমণ করেছে। তুরানির সেনারা আমার অনুপস্থিতির সুযোগে রাজধানীর চারিদিক ঘিরে ফেলেছে।
3: দূতকে ফিরিয়ে দাও রুস্তম।
2: বলেন কি জাপানা, ইরানের এই বিপদের সময় আমি হাত পা গুটিয়ে বসে থাকব?
3: তবে কি করবে রুস্তম, ছুটে যাবে, তাতে লাভ কি? হয়তো গিয়ে দেখবে যুদ্ধ শেষ, তুরান রাজ আফসারিয়ার ইরানের মসনাদে বসে আছে।
2: তা যদি হয় তবে তাকে চুলের মুঠি ধরে মসনাদ থেকে নামিয়ে দেব।
3: আমার কথা শোনো রুস্তম, তুমি আর দেশে যেও না।
2: দেশে যাব না? বলেন কি যাব না?
3: আমি ঠিকই বলছি, আমার মেয়ে মানে তোমার স্ত্রী যেহেতু সন্তান সম্ভবা, আর এ সময় সব মেয়েরাই চায় তার স্বামী পাশে থাকুক। তাছাড়া আমার ইচ্ছা এই সামানগার মসনাদে তোমাকে বসিয়ে আমি অবসর নেব।
2: আপনার মেহরবানি আমি চিরদিন পরম শ্রদ্ধায় স্মরণ করব জাপানা, কিন্তু মসনাদের আমার প্রয়োজন নেই। রাজমুকুটের চেয়ে অনেক দামি আমার দেশবাসীর দোয়া, সমগ্র দুনিয়ার রাজত্বের চেয়ে হাজার গুণ মূল্যবান আমার এক কণা দেশের মাটি।
3: এই যে মাতহমেনা।
4: বলুন পিতা জান।
3: রুস্তম দেশে যাবে বলে মনস্থির করেছে, তোমরা কথা বলো, আমি অন্দরমহলে যাচ্ছি।
4: সত্যি তুমি চলে যাবে?
2: নাগি উপায় নেই তহমেনা, আমার দেশ আজ বিপন্নের পথে, আমি গিয়ে রক্ষা করতে পারবো কিনা জানি না। তবুও শেষ রক্তবিন্দু দিয়ে আমি প্রমাণ করতে চাই যে আমি আমার বাদশার অকৃতজ্ঞ প্রজা নই।
4: রাজার প্রতি তোমার কর্তব্য আছে, স্ত্রীর প্রতি কি কিছুই নেই?
2: এ কথা বলছো কেন তহমেনা, 1টা বছর তো তোমার কাছে কাটিয়ে গেলাম। তাছাড়া তুমি তো জানো, মাতৃভূমির ডাক যখন আসে রুস্তম তখন পিছন ফিরে তাকায় না।
4: রাজার সুশিক্ষিত সেনাবহর আছে, আছে দক্ষ সেনাপতি, কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি না গেলেও তোমার দেশে যোদ্ধার অভাব হবে না, কিন্তু তাহমিনার জীবনাকাশে এই একটা সূর্যই আলো দেয়, সে না থাকলে তার জীবনের অন্ধকার দূর করতে কেউ পারবে না।
2: নারী জীবনের চরম সার্থকতা মাতৃত্বে। তুমি যে মা হতে চলেছ তহমিনা, আর তো তোমার জীবনে অভাব কিছু নেই। হাসি মুখে তুমি আমায় বিদায় দাও।
4: কেন যাবে, কি অভাব তোমার? ইরান রাজ তোমায় 16 আনা বেতন দেয়, 18 আনা কাজ বুঝে নেয়, কি প্রয়োজন তোমার ওই দাসত্বের? আব্বা জান তো তোমায় সামান গায়ের মসনুদ দিতে প্রস্তুত।
2: বিদেশের স্বর্গের চেয়ে দেশের নরক অনেক ভালো তহমিনা।
4: তবে যাও, আমার আর কিচ্ছু বলার নেই।
2: অভিমান করো না তহমিনা, তোমার সন্তান হলে আবার আমি আসবো। আমি কথা দিচ্ছি, তোমার যদি মেয়ে হয় তোমার কাছেই থাকবে, আর যদি ছেলে হয় তবে তাকে আমি নিয়ে যাব। সারা জীবনের সাধনা দিয়ে আমার চেয়ে আর একটা বড় পালোয়ান আমি গড়ে তুলব। আমার এই হাতের তাবিজটা রাখো তহমিনা, পুত্র হলে তার হাতে এই তাবিজটা বেঁধে দিও। মনে রেখো, আমি তোমার সংবাদের অপেক্ষায় থাকব। আসি তহমিনা, খোদা হাফিজ।
4: খোদা হাফিজ।
3: চলে গেল, ধরে রাখতে পারলি না মা?
4: কেন রাখবো বাবা, কেন? তুমি তাই বলে হা হুতাশ করছো কেন?
3: না না, হা হুতাশ করবো কেন, তুই দুঃখ করিস নে মা।
4: দুঃখ করব ওই হৃদয়হীন লোকটার জন্য? আমি কি তোমার তেমন মেয়ে?
3: না না, সে তো আমি জানি মা, কিন্তু তোর চোখে যে পানি তাই।
4: আমার চোখে পানি থাকবে কেন বাবা, কার জন্য?
3: আল্লাহর ইচ্ছায় তোর যদি ছেলে হয় তাকে আমি সিংহাসনে বসিয়ে অবসর নেব। কাঁদিস নে মা, কাঁদিস নে, এই হৃদয়হীন লোকটার জন্য কেঁদে কোনো লাভ নেই।
4: কি বলছো বাবা, অমন বীর মহাপ্রাণ দেশ দরদি পুরুষ যদি হৃদয়হীন লোক হয় তাহলে এই দুনিয়ার হৃদয়বান লোক কেউ নেই বাবা, কেউ নেই।
3: মেয়েটার মন বোঝা ভার, নিজে হাজারবার স্বামীর বদনাম করবে কিন্তু অন্য কেউ কিছু বললেই ফোঁস করে ওঠে। ও বলে গেল ছেলে হলে তাকে নিয়ে যাবে, না না ছেলে হলেও আমি বলবো মেয়ে হয়েছে, তাহলে ও তাকে কোনোদিন নিতে পারবে না।
4: এত দিন হয়ে গেল তাহমিনার কোনো খবর তুমি নিলে না।
2: হ্যাঁ তাই তো, বড় ভুল হয়ে গেছে ফাতিমা, কিন্তু কথা ছিল ছেলে হলে ওরা খবর পাঠাবে।
4: খবর জানবে কি করে, তুমি লোক পাঠিয়েছিলে?
2: না পাঠাইনি, ছেলে হলে তাহমিনা নিশ্চয়ই খবর দিত।
4: তার কি বড় দায় পড়েছে, তুমি পিতা হয়ে সন্তানের খবর জানতে একটা লোক পাঠাতে পারলে না, যত কর্তব্য কি মায়ের।
2: তাই তো, 22 বছর পার হয়ে গেল, ছেলে যদি হয়ে থাকে তাহলে এতদিনে সে নওজোয়ান হয়ে গেছে।
4: হবেই তো, কতদিন তোমায় বলেছি একবার গিয়ে দেখে এসো, তুমি যুদ্ধ যুদ্ধ করেই পাগল হয়ে গেলে, এরপর দেখা হলে সন্তান তোমাকে পিতা বলে ডাকবে না।
2: বড় ভুল হয়ে গেছে, আমি নিজে দুধ পাঠাইনি বলে তহমিনা বোধহয় অভিমান করেই সংবাদ পাঠাইনি। আমি আজই দুধ পাঠাবো, যদি তহমিনার ছেলে হয়ে থাকে আমি তাকে এখানে এনে নিজের হাতে শিক্ষা দেব, দুনিয়ায় আর একটা রুস্তম তৈরি করে রেখে যাব।
4: ও শুনছো, বাদশাকে সমান গায়ে পাঠাচ্ছি, একই কোথায় গেলে আবার, এক জায়গায় যদি এক মুহূর্ত স্থির থাকে। এই বাদশা, সামান গায়ে যেতে পারবি?
5: খেতে পারবো না কেন, কি খেতে হবে?
4: খেতে নয় যেতে হবে, সামান গায়ে যেতে পারবি?
5: সামান গায়ে দিতে হবে, কিন্তু কেন?
4: ধর মূর্খ, সামান গাও, সামান গাও,
5: সামান গাও, তাই বলুন সামান গায়ে যেতে হবে, তা আগে বললেই তো হতো, এতক্ষণ গিয়ে বসে থাকতাম।
4: তুই একটা গাধা।
5: কে বাধা দেবে?
4: অনেক বয়রা দেখেছি বাবা, কিন্তু তোর মতো এমন হদ্দ বয়রা আর দেখিনি। চল, সামান গায়ে তোর মনিবের আরেক বিবি আছে, তার কাছ থেকে খবর নিয়ে আসবি।
5: চিনি নিয়ে আসবো?
4: তোর মাথা নিয়ে আসবি। শোন, সামান গায়ের রাজাকে জিজ্ঞেস করে আসবি।
5: কি জিজ্ঞেস করে আসবো?
4: জিজ্ঞেস করে আসবি তার মেয়ের ছেলে হয়েছে কিনা।
5: বুঝেছি, আচ্ছা আমি চললাম।
4: কি বুঝেছিস বল?
5: সামাঙ্গার রাজাকে জিজ্ঞাসা করে আসব যে তার রাজ্যে জেলে আছে কিনা।
4: তোর মরণ হয় না কেন?
5: মরবো কেন?
4: মরণের কথাটা তো ভালোই শুনেছো।
5: তাহলে জেলেদের নিয়ে আসব?
4: জেলে নয় হতবাকার ছেলে। ছেলে?
5: কার ছেলে?
4: রাজার মেয়ের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তাই জেনে আসবি।
5: এই ছোট কাজটা বলতে আপনার এতক্ষণ লাগলো, মেয়ে মানুষের কাণ্ডটাই আলাদা।
4: চুপ কর বেয়াদব।
5: এটা আবার কি বললেন আপনি?
4: কিছু বলিনি, তুই এখন যা।
5: আচ্ছা যাই।
4: ওহ, মাথাটা ধরিয়ে দিল হদর ছাড়া, সেখানে গিয়ে কি বলবে আর কি শুনবে তাই ভাবছি, ফিরে আসুক তারপর ওর একটা ব্যবস্থা করব।
6: দেখতে দেখতে 22 বছর কেটে গেল, সে একবারও এলো না, একবার খোঁজ নিল না, আমি বেঁচে আছি না মরে গেছি, আমি না হয় পরের মেয়ে, সোহরাব তো তার ছেলে, একবারও কি জানতে ইচ্ছে করে না ছেলে হয়েছে না মেয়ে হয়েছে।
7: মা, মা আজ তোমাকে বলতেই হবে কে আমার পিতা, কি তার আসল পরিচয়।
6: কেন বাবা, কি হয়েছে?
7: বন্ধুদের কাছে আমি ছোট হয়ে যাচ্ছি, পিতার পরিচয় কেউ জানতে চাইলে আমি বলতে পারি না, ওরা আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে জানা কথা বলে, এ আমার যে কি লজ্জা তা তোমাকে কি করে বোঝাবো মা, মাঝে মাঝে মনে হয় এ জীবন না থাকাই ভালো।
6: ছি বাবা, অমন কথা মুখে আনতে নেই, বেশ আজ আমি তোমাকে সব বলবো, তোমার চেয়ে গৌরবের পরিচয় এই দুনিয়ায় কজনের আছে বাবা, আমি এই 22 বছর এ পরিচয় গোপন রেখেছিলাম।
7: কেন মা?
6: কেন তা শুধু আমি জানি। শোনো সোহরাব, তোমার পিতা হচ্ছেন পারস্যের বীর শ্রেষ্ঠ বিশ্ববিখ্যাত রুস্তম।
7: মহাবীর রুস্তম? দুনিয়ার সেরা পালোয়ান রুস্তম আমার পিতা, যার নামে সমস্ত পারস্য মাথা নত করে, চারণ কবিরা হাটে মাঠে ঘাটে যার বীরত্বের গান গায়, সেই চিরযৌবন বিশ্ববরেণ্য মহাবীর রুস্তম আমার পিতা। মা মা, আজ আমার জীবন সার্থক হলো, কিন্তু আমি বুঝতে পারছি না মা, এত বড় বীর আমার পিতা, তবে তিনি ইরান রাজ্যের দাসত্ব করছেন কেন?
6: ওদের বংশটাই অমন বাবা, ওরা বুক দিয়ে ইরানকে রক্ষা করে, অথচ ইরান রাজ শুধু বেতন ছাড়া আর কোনো প্রতিদানই দেয়নি। দেশ বিদেশ থেকে ধন রত্ন এনে তোমার পিতা পিতামহ রাজভাণ্ডারে জমা দিয়েছেন। বেগুনদের আর রাজকুমারীদের গায়ে মূল্যবান অলংকার ঝলমল করে, আর তোমার বড়মার ভালো দুখানা গয়নাও জোটে না।
7: এত বড় অকৃতজ্ঞ ইরান রাজ কায়ে কাউস, আমার ইচ্ছে হচ্ছে এখনই ছুটি গিয়ে তাকে সিংহাসন থেকে নামিয়ে পিতাকে বসিয়ে দিই।
6: ও কথা থাক বাবা, আমি ঠিক জানি না, লোকমুখে শুনেছি, হয়তো ওই সবই মিথ্যা। তুমি যাও বাবা, তোমার বন্ধুদের বলে এসো তোমার পিতার পরিচয়।
7: ঠিক বলেছ মা, আমি যাচ্ছি, আজ আমি বুক ফুলিয়ে তাদের আমার পিতার পরিচয় দেব।
8: এ কি শুনলাম জাহাপানা, বিশ্বখ্যাত পণ্ডিতকে নাকি পরাস্ত করেছে সামান্য এক যুবক। কে এই যুবক?
9: এই যুবক আমাদের পালোয়ান রুস্তমের পুত্র।
8: রুস্তমের পুত্র? বলো কি তুমি।
9: এত অল্পে অধীর হয়েও না সুবাদা, আমি ঘোষণা দিয়েছিলাম যে আমাদের পণ্ডিতকে হারাতে পারবে তাকে আমি ইরানের সেরা রত্ন দান করব।
8: ওসব কথা বাদ দিয়ে হাজারখানেক আশরাফি দিয়ে দাও, খুশি হয়ে যাবে।
9: সে হয়তো খুশি হবে, কিন্তু আমি তো খুশি হতে পারবো না বেগম, আমি যে কথা দিয়েছি।
8: সব কথা যে রাখতে হবে এমন তো কোনো বিধান নেই।
9: এ কথা তোমার মুখে সাজে না বেগম, তোমার পিতা হুমায়ুন রাজ আমাকে নিমন্ত্রণ করে নিয়ে তোমার সাথে আমার বিয়ে দিয়েছিলেন, আর বিবাহের রাতেই হত্যার উদ্দেশ্যে আমাকে বন্দী করেছিলেন, কিন্তু বাধা দিল ওই মহাবীর রুস্তম। গোটা হুমায়ুন রাজ্যটাকে তছনছ করে আমাকে সে উদ্ধার করে এনেছিল, সেই পিতার কন্যা তুমি।
8: অপরাধ কি শুধু আমার পিতার? তোমার কোনো অপরাধ ছিল না? কেন তুমি তার রাজ্য আক্রমণ করেছিলে?
9: হ্যাঁ, আমি তা করেছিলাম, কিন্তু তোমার পিতা মেয়ে বিয়ে দিয়ে সন্ধি করে সঙ্গে সঙ্গে জামাইকে বন্দী করা একই ধরনের অপরাধ সুবাদা। কিন্তু অদৃষ্টের কি নির্মম পরিহাস দেখো, তারপর মহাবীর রুস্তম তোমার পিতার মাথাটা উড়িয়ে দিল। বিদেশী পণ্ডিতের হাতে ইরানের মান সম্মান যেতে বসেছিল, তুমি তা থেকে ইরানকে রক্ষা করেছো। এমন ভাষা আমার জানা নেই যা দিয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি।
10: অপরাধী করবেন না জাহাপানা, আমি যা করেছি তা আমি আমার মায়ের আদেশেই করেছি, এতে আমার কৃতিত্ব কিছুই নেই জাহাপনা। সহস্র বিপদ থেকে যে অদৃশ্য শক্তি ইরানকে রক্ষা করেই আসছেন, তিনি আজ আমার উপর আবির্ভূত হয়ে ইরানকে রক্ষা করেছেন।
8: তুমি ঠিকই বলেছ যুবক, এ কোনো অদৃশ্য শক্তির কাজ, নইলে তোমার মতো অপদার্থ যুবকের সাধ্য ছিল না অত বড় পণ্ডিতকে হারিয়ে দেওয়া।
11: কাকে আপনি অপদার্থ বলছেন বেগম সাহেবা? মহাবীর রুস্তম বাহুবলে ইরানের মসনদ সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছে, আর তার পুত্র জ্ঞানের মহিমায় সমগ্র ইরানের মুখ উজ্জ্বল করেছে। এর চেয়ে আনন্দের বিষয় আর কি হতে পারে বেগম সাহেবা?
8: তুমি চুপ করো নফর।
11: এ আপনি কি বলছেন বেগম সাহেবা?
9: বলুক গেও বলুক, কথায় আছে না, নিজ যদি উচ্চ ভাবে সুবুদ্ধি উড়ায় হেসে।
8: এসব তুমি কি বলছো?
9: এ তুমি বুঝবে না বেগম, তুমি অন্দরে চলে যাও, বিজয়ী বীর লজ্জায় মাটির সঙ্গে মিশে যাচ্ছে।
8: উচ্ছনে যাও তুমি আর তোমার বিজয়ী বীর, আমি চললাম অন্দর মহলে।
9: আমার ঘোষণা অনুযায়ী তোমাকে যে রত্ন আমি দেব তাই এই ইরানের শ্রেষ্ঠ রত্ন।
11: আদেশ করুন জাহাপনা, খাজাঞ্চিকে রত্ন ভাণ্ডার থেকে সে রত্ন নিয়ে আসতে বলি।
9: ভাণ্ডার নয় মূর্খ, সে রত্ন আছে এই রাজমহলের মণিকোঠায়, তার নাম রাজকন্যা ঝুমুর।
11: জাহাপনা মহানুভব।
10: জাহাপনা আমাকে ক্ষমা করবেন, আমি আমার মাকে কথা দিয়েছি কোনো পুরস্কার আমি গ্রহণ করব না, তাছাড়া আমি পুরস্কারের লোভে কিছু করি না।
9: সেনাপতি একই উন্মাদ।
11: খুররম, জাহাপনার প্রতিশ্রুত পুরস্কার তুমি গ্রহণ করো বাবা।
10: বেশ, তাহলে ইরানের শ্রেষ্ঠ রত্নই আমাকে দিন, তবে সেটা রাজমহলে নয়, রক্ষিত আছে মসজিদে, তা হলো কোরআন শরীফ, আর আমি সে রত্ন মাথায় করে নিয়ে যাব আমার মায়ের কাছে।
9: উন্মাদ উন্মাদ, সেনাপতি
11: জাহাপনা,
9: এই অপদার্থ যুবককে বন্দী করে কারাগারে নিক্ষেপ করো।
11: বলেন কি জাহাপনা? এ যে রুস্তমের পুত্র,
9: রুস্তম যদি বাধা দিতে আসে তবে তাকেও বন্দী করবে।
11: এ কি করলে খুররম, এখনো ভেবে দেখো।
10: আমি এক কথা দুবার ভাবি না চাচা।
11: তোমার মা যদি বলেন
10: মাথায় তুলে নেব।
12: রুস্তম এসে সব গোলমাল করে দিল, নইলে ইরানের সিংহাসনে বসত এই আফসারিয়ার, আর ওই কায়কাউজ ঘুমিয়ে থাকতো কবরে। 22 বছর ধরে এত চেষ্টা করলাম, কিন্তু তুরানের মাটিতে একটাও রুস্তম গড়ে উঠল না। সেদিনের পরাজয়ের প্রতিশোধ না নিতে পারলে মরেও যে আমি শান্তি পাবো না।
9: জাহাপনা,
12: কি করলে তুমি বারমান? এত বছর ধরে রুস্তমের মতো একটা বীর গড়ে তুলতে পারলে না? 50টা বাছাই করা কুস্তিগির এনে রাজ্যময় ছেড়ে দিয়েছ, তাদের পিছনে লাখ লাখ আশ্রাবি খরচ করলে, অথচ একটা পালনও আজ পর্যন্ত তৈরি হলো না যে রুস্তমকে তুলে আছাড় মারতে পারে।
9: আমি চেষ্টায় কোনো ত্রুটি করিনি জাহাপনা। ইরান থেকে পরাজিত হয়ে এসে আপনার আদেশ মতো রাজ্যময় ঘোষণা করে দিয়েছিলাম, শক্তিমান বালকের পিতা মাতাকেই রাজভাণ্ডার থেকে অনেক পুরস্কার দেওয়া হবে, 50 জন কুস্তিগির বহাল করে বলেছিলাম যার হাতে রুস্তমের মতো পালন তৈরি হবে তাকে 30,000 আশরাফি বকশিশ দেওয়া হবে।
12: তবুও দেশটা ইঁদুর ছানায় ভরে রইল, ওই কুস্তিগির গুলোকে আজই আমি দেশ ছাড়া করবো।
9: যাব না,
12: এদেশে রুস্তমের সমকক্ষ পালন কখনোই জন্মাবে না। বিদেশ থেকে আমদানি করো, রুস্তমের পাজর ভেঙে দেওয়া চাই, কায়কাউচের তাজা রক্ত আমি চাই।
13: আল্লাহ আপনার উদ্দেশ্য সফল করুন।
12: কে কে আপনি?
13: আমি একজন শাস্ত্রীয় পণ্ডিত জাপানা।
12: এখানে কি উদ্দেশ্যে আগমন পণ্ডিত জি?
13: জাপানা, ইরান রাজ কাউকাউস আমাকে চরম অপমান করে ইরান থেকে তাড়িয়ে দিয়েছে।
12: অপরাধ?
13: অপরাধ তেমন কিছু নয় আলমপানা, শুধুমাত্র একজন বিদেশি পণ্ডিতের কাছে পরাজয় বরণ করেছিলাম, কিন্তু এটা তো হতেই পারে, জয় পরাজয় নিয়েই তো আমাদের বেঁচে থাকা।
12: আমি শুনেছি কোন এক যুবক নাকি সেই পণ্ডিতকে পরাজিত করেছে।
13: আপনি ঠিকই শুনেছেন জাপানা, রুস্তমের পুত্র খুররাম আমাকে পরাজিত করেছে।
9: রুস্তমের পুত্র?
12: এখানে ও সেই রুস্তম?
9: পণ্ডিতকে পরাজিত করেছে রুস্তমের পুত্র, রুস্তম নয় জাহাপনা।
12: একই কথা, এরপর একদিন শুনবে রুস্তমের মেয়ে পারস্য উপসাগরের পানি এক চুমুকে পান করেছে, আর একদিন শুনবে ওই রুস্তমের বৃদ্ধ পিতা একটা হাতিকে আছাড় দিয়ে মেরে ফেলেছে। বারমান, রুস্তমকে পরাজিত করবার মতো বুঝি কেউ নেই? কেউ নেই,
13: একজন আছে জাপানা।
12: কোথায়?
13: সামানগায়।
12: সামানগায়? ঘরের কাছে এত বড় পালন রয়েছে আর আমরা কেউ তা জানতে পারিনি। কি নাম তার?
13: সোহরাব।
12: কার ছেলে?
13: আমি যতদূর জানতে পেরেছি সোহরাব ওই রুস্তমেরই ছেলে।
12: রুস্তম, রুস্তম, রুস্তম, এখানেও সেই রুস্তম। দুনিয়ায় যত বীর সবই কি রুস্তমের আত্মীয়? ক্ষুদ্র রাজ্য সামানগাঁও দুনিয়ার দৃষ্টি যেখানে পড়ে না সেখানেও রুস্তমের চিহ্ন বারবার।
9: জাপনা,
12: সামানগাঁয়ের রাজা আমার নিকট আত্মীয়, তাকে বলে দাও রুস্তমের পুত্র সোহরাবের মাথা আমি চাই।
9: বলেন কি জাহাপনা, ছোরব যে রাজা শাহরিয়ারের দৌহিত্র।
12: দৌহিত্র? ও, তাহলে সে তাহমিনার পুত্র। বারমান, এর পর একদিন দেখবে আমার মহলেই রুস্তমের পুত্র হামাগুড়ি দিচ্ছে।
13: আপনি অস্থির হবেন না জাহাপনা, আপনি অস্থির হবেন না, আমি এর ব্যবস্থা করছি। আপনি ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হন, রুস্তম থাকবে ইরানের পক্ষে আর সোহরাব থাকবে তুরানের পক্ষে।
9: বাপের বিরুদ্ধে ছেলে কেন লড়াই করবে?
12: কি করে এই কথা সম্ভব?
13: শুনুন জাপানা, আপনি রুস্তমের মাথা চান আর আমি চাই ইরান রাজের মাথা, এক ঢিলে আমি দুই পাখি মারতে চাই। আপনি শুধু যুদ্ধের প্রস্তুতি নিন, আমি এক মাসের মধ্যে সোহরাবকে আপনার সামনে হাজির করব। তবে সাবধান জাপানা, রুস্তম যে আপনার দুশমন, সোহরাবকে কথা গুণাক্ষরেও বলবেন না।
12: বেশ, তোমার কথা আমি মেনে নিলাম, এখন যাও পণ্ডিত, তোমার বিশ্রামের প্রয়োজন। এই কে আছিস?
14: আসছি জাপানা।
12: পণ্ডিতকে অতিথিশালায় নিয়ে যা।
9: কাজটা ভালো হলো না, পিতার বিরুদ্ধে পুত্রকে লেলিয়ে দেওয়া অন্যায়।
12: অন্যায়ের জ্ঞান আমাকে দিতে এসো না, তোমার গায়ে গন্ডারের চামড়া, নইলে সেদিনের সেই অপমান আমারই মতো তোমার চোখের ঘুম আর মুখের আহার কেড়ে নিত।
9: জাপনা, আমরা অন্যের রাজ্য গ্রাস করতে গিয়েছিলাম, পরাজিত হয়ে ফিরে এসেছি, কিন্তু আমাদের রাজ্যটা তো বিকিয়ে দিয়ে আসিনি, এতে অপমানের কিছু নেই।
12: তোমার নেই কিন্তু আমার আছে। ছিলে সামান্য কৃতদাস, হয়েছ সেনাপতি, একটা কান কেটে নিলেও তোমার বাঁধে না, কিন্তু আমি রাজা, রাজবংশধর। আমাকে কেউ ঘুরকুটি করলে অপমানে আমার মাথাটা মাটিতে মিশে যায়।
9: পিপিলিকার পাখা যখন গজিয়েছে তখন না মরে তার শান্তি নেই।
5: সর্বনাশ হয়ে গেছে হুজুর।
15: কিরে ব্যাপার কি?
5: ব্যাপারই আবার কি? আমি বাদশাহ, ব্যাপারী হলাম কবে?
15: আরে হয়েছে হয়েছে, কি বলবি বল। দানা হলে আমি কিন্তু চললাম।
5: চললেন কিরকম? বেশ লোক তো আপনি, আপনি না তার দাদু হন? আমারও যে দাদু ছিল
15: সেও কি তোর মতো কানে কালা ছিল না আরো বেশি?
5: আরব দেশে কে বলল? আমরাই পারসির লোক।
15: বাদশাহ যা বলবি বলে ফেল, আমার অনেক কাজ আছে।
5: তবে শুনুন, আপনি তো আবার কানে কালা, কম শোনেন, জোরে না বললে তো আবার শুনতেও পান না।
15: জোরেই বল।
5: কথাটা হচ্ছে এই যে, শুনতে পাচ্ছেন?
15: বল না যা বলবি হতভাগা কথাকার।
5: কি ভাগা বললেন?
15: বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি।
5: বাহ, আমি কি করলাম? আপনি আমার উপর রাগ করছেন কেন? আমি আপনার নাতিকে বেঁধেছি নাকি?
15: কাকে বেঁধেছি বললি?
5: কেন, খুররমকে?
15: কে কে খুররমকে বেঁধেছে?
5: আবার কি, ইরানের রাজা?
15: তুই নিজের চোখে দেখেছিস?
5: চেকে আবার কি দেখব? একি হালুয়া যে চেকে দেখব?
15: তোকে কে বলেছে উল্লুক?
5: খেপেছেন আপনি? খুররম কখনো রাজাকে উল্লুক বলতে পারে?
15: তবে তার দোষ কি?
5: দোষ কি তা রাজাই জানে। বিদেশে পণ্ডিত যখন তাদের মুখে চুনকালি মাখাতে যাচ্ছিল, খুররম তখন তাকে পরাজিত করে তাদের মুখ রক্ষা করেছে।
15: তারপর
5: রাজা খুররমকে বলল পুরস্কার নাও। খুররম বলল মায়ের আদেশ নেই, আর যায় কোথায়। তখনই ফটকে পুরে দিল। খুররম হাসতে হাসতে ফটকে এলো। কথাগুলো শুনতে পেলেন তো? আর আসি,
15: রুস্তম, রুস্তম।
2: কি হয়েছে পিতা, আপনাকে বড় উত্তেজিত মনে হচ্ছে।
15: উত্তেজিত হব না, খুররম সমগ্র ইরানের সম্মান রক্ষা করলো, আর ইরান রাস্তাকেই কিনা বন্দী করে কারাগারে পাঠালো। তুমি এ খবর পেয়েছ রুস্তম?
2: খবর আমি যথাসময়ে পেয়েছি।
15: পেয়েছো, পেয়েও তুমি চুপ করে বসে আছো। বিনা দোষে সে তোমার ছেলেকে বন্দী করলো আর তুমি কিছুই বললে না।
2: বিনা দোষে নয় পিতা, সে রাজার দান প্রত্যাখ্যান করেছে।
16: বেশ করেছে, আমার ছেলে লোভীও নয় ভিখারিও নয়। কত অর্থ আছে রাজভাণ্ডারে যা দিয়ে আমার ছেলে খুররমকে প্রলুব্ধ করতে চান?
2: অর্থ নয়, রাজা রাজকন্যাকে বিয়ে করতে বলেছিলেন খুররমকে।
16: তারপর
2: আমার অপদার্থ ছেলে রাজার মুখের উপর বলল, মায়ের আদেশে আমি দেশের ইজ্জত রক্ষা করতে এসেছি, পুরস্কারের প্রয়োজন নেই, তবুও যদি দিতে চান তবে মসজিদে রক্ষিত কোরআন শরীফ আমাকে দান করুন। ইরানের সেরা রত্নই এই কোরআন শরীফ, রাজকন্যা নয়।
16: সমগ্র ইরান রাজ্যে একমাত্র আমার ছেলেই এমন কথা বলতে পারে। বড় বড় পালোয়ান, বিখ্যাত বিখ্যাত পণ্ডিত, কারো এত বড় বুকের পাটা হয়নি যে এই খেয়ালি মাতাল রাজার মুখের উপর এমন নীতিবাক্য বলতে পারে। তোমাদের রাজার গায়ে যদি মানুষের চামড়া থাকতো, তবে কারাগারে না পাঠিয়ে সিংহাসন থেকে নেমে এসে তাকে বুকে জড়িয়ে ধরতো। তুমি খবর পাঠিয়ে দাও, খুররমের মা একটা ভিখারিনীর মেয়েকে ঘরে তুলে নেবে, তবুও ওই জানোয়ারের মেয়েকে নয়।
2: শুনলেন পিতা, শুনলেন ওর কথা?
15: কথাটা ওর একার নয়, কথাটা আমারও।
2: পিতা,
15: কতদিন তোমাকে বলেছি, ইরানের মঙ্গল যদি চাও তাহলে কাইকাউসকে সিংহাসন চড়া করো। লক্ষ লক্ষ ইরানিকে একটা মাতালের খেয়ালের উপর ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্তে চোখ বুঝতে পারছি না।
2: কি করতে চান আপনি?
15: তুমি রাজি হলে ওই ইরানের সিংহাসনে আমি তোমাকেই বসাবো।
2: এ আপনি কি বলছেন পিতা, রাজাকে নামিয়ে দিয়ে আমি বলবো সিংহাসনে?
15: তুমি সিংহাসন না চাইলেও সিংহাসন যে তোমাকে চায়। ইরানের ভাগ্য আমরাই গড়েছি, রাজা যদি মানুষ হতো আজ এই প্রশ্ন উঠত না।
2: আপনার কথা আমি মেনে নিতে পারলাম না পিতা, আপনি নিশ্চয়ই ভুলে যাননি, রাজার অভিষেকের দিন আপনি তার হাতখানি আমার হাতে তুলে দিয়েছিলেন, আর আপনার সমস্ত অস্ত্র আমার হাতে দিয়ে আমায় শপথ করিয়েছিলেন যে প্রাণ গেলেও আমি রাজার বিরোধিতা করব না।
15: তখন জানতাম না যে আমারই বংশের উপহার ও হাতে বাড়াবে।
2: বংশের চেয়ে শপথের দাম অনেক বেশি পিতা।
15: রুস্তম!
2: দোহাই পিতা, প্রাণ গেলেও আমি শপথ ভঙ্গ করতে পারবো না। সারা জীবনের জন্য আমাকে আমি বিকিয়ে দিয়েছি, আমার বলতে আর কিচ্ছু নেই পিতা। আমি জানি আমার রাজা মাতাল, তবু আমার করবার কিছুই নেই। আমাকে আপনি মার্জনা করুন পিতা, মার্জনা করুন।

0: কি হলো বেগম সাহেবা, দূরে সরে যাচ্ছ কেন?
1: মদের গন্ধ আমি সহ্য করতে পারি না, এটা তো তোমার অজানা নয়।
0: ভুলে যাই সোবাদা, ভুলে যাই, তোমাদের বংশ বুনিয়াদি বংশ, মদের সঙ্গে তোমাদের আবার চির শত্রুতা।
1: বাজে কথা রাখো, তোমার মেয়ের শাদির ব্যবস্থা করো, এক মাসের মধ্যে ওর শাদী হওয়া চাই।
0: এক মাস কেন, খুররাম যদি রাজি হয়।
1: ভুলে যাচ্ছ কেন, তার পিতা আমার পিতাকে হত্যা করেছে।
0: আমার পিতাকে তো হত্যা করিনি।
1: তোমার কথাবার্তা ছোট লোকের মতো, মদ যারা খায় তারা কি তোমার মতো জ্ঞান হারিয়ে ফেলে, স্বাভাবিক ভদ্রতা ভুলে যায়?
0: ভদ্রলোক তো আমি নই সুবাদা, ভদ্রলোকের কন্যাকে বিয়ে করে ভদ্র হতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যের লিখন মুছতে পারলাম কই। স্ত্রী আমাকে স্বামী বলে কখনো সম্মান করেনি।
1: মাতালের মতো বকবক করতে হয়, একা একা করো, আমি চললাম।
2: বন্দে কি যাপনা,
0: কি সংবাদ সেনাপতি, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন?
2: রুস্তমের পিতা জাল এসেছেন যাপনা।
0: জাল কি বাঘ না ভাল্লুক?
2: বাঘ ভাল্লুক ওনার কাছে শিশু, এই বৃদ্ধ লোকের দেহে এখনো এমন শক্তি যে সিংহাসন শুদ্ধ আপনাকে বোধহয় ছুঁড়ে ফেলে দিতে পারে।
0: ছুঁড়ে ফেললে তুমি আমাকে কুড়িয়ে আনবে, তুমি এখন যাও, জালকে আমি সামলাবো।
2: বেশ তাই হোক, সেলাম যাপনা।
0: যত সব অপদার্থ, আমি বুঝি না একজন বৃদ্ধকে এরা কেন এত ভয় পায়। রাজা কাউ কাউজ কি মরে গেছে?
3: মরণই তবে মরবার জন্য পালক গজিয়েছে, খুররম কোথায়?
0: মৃত্যুর জন্য প্রহর গুনছে, আগামীকাল সকালে তার গর্দান যাবে।
3: তোমার গর্দানটা আমি এখনই নেব গা পুরুষ।
0: বেরিয়ে যাও, নইলে আমি ভুলে যাব যে তুমি রুস্তমের পিতা।
3: খবরদার গা পুরুষ, অনেক দূরে গিয়েছিস, মনে পড়ে তোকে আমি এই মসনদে বসিয়েছিলাম? বেশি বাড়াবাড়ি করলে এই মসনদ থেকে তোকে টেনে নামিয়ে ওই নর্দমায় ছুঁড়ে ফেলে দেবো। বাঁচতে চাইলে নিয়ে আয় খুররমকে।
4: পিতা যান, রাজা আপনার ক্রোধের পাত্র নন, দোহায় আপনার, তাকে হাত ধরে আপনি মাসনাদে বসিয়েছিলেন, তাকে আপনি নিজে অসম্মান করবেন না।
3: শোন শোন বাচ্চাটা গোলাম, যার জন্য তুই জীবন বিকিয়ে দিতে প্রস্তুত, সে তোর ছেলেকে বন্দি করে রেখেছে, মনে রাখিস, সুযোগ পেলে সেও তোকে শেষ করতে পিছপা হবে না। আমি চললাম।
0: শোনো রুস্তম,
4: আদেশ করুন যাপনা।
0: তোমার পুত্র বারবার আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
4: আমার দুর্ভাগ্য যাপনা, আপনি তাকে যে শাস্তি দেবেন দিতে পারেন। আমার পিতার ভয়ে কে যদি আপনার হুকুম তামিল করতে না চায় তবে আমি করব।
0: চোখে পানি আসবে না তো রুস্তম?
4: আমার চোখ কান মন প্রাণ সবই আপনাকে সমর্পণ করেছি যাপনা। আর আপনি এও জেনে রাখুন, রুস্তম কখনো শপথ ভঙ্গ করে না।
0: মনে থাকে যেন। শোনো মহাবীর রুস্তম, আমি তোমার ছেলের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছি, আর জল্লাদের কাজটা তোমাকেই করতে হবে।
4: মৃত্যুদণ্ড? এ আপনার কেমন বিচার যাপনা? আপনার দান প্রত্যাখ্যান করে সে অপরাধী সত্য, সেজন্য তার কারাদণ্ড হতে পারে, কিন্তু সেই অপরাধের শাস্তি কি প্রাণদণ্ড?
0: ইরান রাজের কন্যাকে প্রত্যাখ্যান করা আমার জনিয় অপরাধ।
4: যাপনা, আপনার কাছে রাজকন্যা মূল্যবান রত্ন হলেও আর একজনের কাছে যদি তা না হয় সে কি তার অপরাধ?
0: তুমি কি তোমার রাজার কাছে কাইফিয়াত চাও?
4: না যাপনা, এক অশুভক্ষণে আমার পিতা আমাকে আপনার কাছে বিক্রি করে গেছেন, আমার একটা অঙ্গুলি হেলনের অধিকারও তিনি রাখেননি। আপনার আদেশ তাই নির্বিচারে আমায় পালন করতেই হবে। একটা কেন, আপনি চাইলে আমার দুইটি সন্তানের মাথা আপনাকে এনে দেব। শুধু একটা কথা মনে রাখবেন যাপনা, আমার বৃদ্ধ পিতার কাছে শপথ করেছি বলে আমি আপনার সব আদেশ পালন করতে বাধ্য। আর একটা কথা, ভুলেও আমার পিতাকে আঘাত করবেন না, তাহলে সিংহ আর খাঁচায় আবদ্ধ থাকবে না, প্রতিশ্রুতির বাঁধন ছিঁড়ে বাইরে বেরিয়ে আসবে।
0: শোনো রুস্তম, খুররম যদি এখনো রাজি হয়।
4: অসম্ভব,
0: তুমি বলেই দেখো না, রাজকন্যার সাথে আমি তাকে অর্ধেক রাজত্বও দেব।
4: অর্ধেক কেন, সমগ্র রাজ্যটা দিলেও সে তার মায়ের অবাধ্য হবে না।
0: মাথার উপর তার বাড়ি তুললে মাতৃভক্তি জাহান্নামে যাবে, কত মাতৃভক্ত দেশভক্ত দেখলাম, এখন বাকি আছে শুধু রুস্তম পুত্র খুররম।
5: মা মা, এই যে মা, আমি ইরানে যাব।
6: ইরান যাবে? বলো কি তুমি সোহরাব।
5: যাব আর আসব মা, আমাকে বাধা দিও না। পিতাকে দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে আছে। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই নিজের মনকে স্থির করতে পারছি না। তুমি অনুমতি দাও মা।
6: সোহরাব, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না বাবা। তুমি তো জানো বাবা, তুমি আমার একমাত্র অবলম্বন।
5: কয়েকটা দিন ধৈর্য ধরে থাকো মা, মাত্র তো কয়েকটা দিন। ফিরে এসে আর তোমাকে ছেড়ে যাব না। আমি তোমার কাছে কখনো কিছু চাইনি মা, শুধু একবার অনুমতি দাও পিতার কাছে যাওয়ার।
6: বেশ, কিন্তু তুমি কার সাথে যাবে?
5: পণ্ডিত মশাই আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে।
7: তামিনা, তামিনা, সোহরাব নাকি ইরান যাচ্ছে?
6: হ্যাঁ বাবা।
7: তা কি করে সম্ভব? আর তুমি বা তাকে অনুমতি দিলে কি করে?
6: কি করব পিতা, নদী সাগরের দিকে ছুটতে চাইলে বাধা দিয়ে তাকে আটকে রাখা যায় না, তাতে অনর্থের সৃষ্টি হয়।
8: সালাম জাপানা।
7: আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি পণ্ডিত জি, বরং আপনাকে আশ্রয় দিয়েছি। তবে কেন কেন এই ঘরের চাঁদের আলোটুকু নিভিয়ে দিতে এসেছেন?
8: কি বলছেন জাপানা, আমি তো কোনো অন্যায় করিনি। ইরানের কথা, রুস্তম পালোয়ানের কথা শুনে শাহজাদা ইরান যাবার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। আমি শুধু তাকে কথা দিয়েছি ইরান পর্যন্ত পৌঁছে দিতে পারবো।
7: বেশ, তাই হোক। তবে একটা কথা মনে রাখবেন পণ্ডিত জি, সোহরাবের যদি কিছু হয় তাহলে আপনি আপনি আমার হাত থেকে রেহাই পাবেন না।
8: আপনি নিশ্চিত থাকুন জাপানা, সোহরাবকে আমি নিয়ে যাচ্ছি, আবার আমি তাকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসব।
6: সোহরাব, এই তাবিজটা তোমার হাতে বেঁধে দিচ্ছি বাবা, তোমার পিতাকে দেখাবে, তাহলেই তিনি তোমাকে চিনতে পারবেন।
5: তুমি কেঁদো না মা, আমি জানি নানুরও খুব কষ্ট হবে। তোমাদের ছেড়ে কখনো কোথাও থাকিনি, যেতে আমারও খুব কষ্ট হচ্ছে মা। কিন্তু পুত্র হয়ে পিতাকে দেখতে পাবো না, এ যে আমি সইতে পারছি না মা। মা, মা চোখের পানি মুছে ফেলো, হাসি মুখে আমায় বিদায় দাও।
6: 22টা বছর কিভাবে কেটে গেল বুঝিনি বাবা। মনে হচ্ছে এই যে সেদিন, সেদিন তোমাকে কোলে করে ঘুম পাড়িয়েছি, আজই প্রথম বুঝতে পারছি আমার মতো তোমার পিতার মনেও কত ব্যাকুলতা। যাও বাবা, সেখানেও তোমার মা আছেন, তাকে আমারই মতন ভালোবেসো।
5: সেলাম মা, আসি।
9: আপনারা
8: যে যুদ্ধের আয়োজন করেছেন একথা আমি তাকে বলিনি জাপানা, আপনারাও বলবেন না। সে নিজেই আপনার কাছে সাহায্য চাইবে, আপনি শুধু তাকে সাহায্য করবার প্রতিশ্রুতি দিবেন।
9: উত্তম, তাই হবে পণ্ডিত।
10: চমৎকার, আমি রাজা হলে আপনার মাথাটা সোনা দিয়ে বাঁধিয়ে দিতাম। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন রুস্তম অত্যন্ত রাজভক্ত, সে তার পুত্রকে কিছুতেই রাজার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে দেবে না। এর ফল হবে এই যে আমরা একটা রুস্তমের ভয় অস্থির, এবার আমাদের দুটো রুস্তমেরই সম্মুখীন হতে হবে।
9: তাহলে উপায়?
8: ভাববেন না জাপানা, ভাববেন না, যা করবার আমি করব। আপনি শুধু আপনার লোকদের বলে দিন, কেউ যেন সোহরাবের কাছে রুস্তমের পরিচয় না দেয়। সোহরাব যেন কোনো ক্রমেই রুস্তমকে চিনতে না পারে। আগে রুস্তম মরবে, তারপর কাউকাউস, তারপর সোহরাব।
10: পরিষ্কার মাথা, ইরান রাজের দুর্ভাগ্য এমন একটা রত্নকে পেয়েও সে হারালো।
5: বন্দিকি জাহাপনা।
8: এসো সোহরাব, জাপানার সাথে এতক্ষণ তোমার ব্যাপারেই আলাপ হচ্ছিল।
5: সে আমার সৌভাগ্য।
9: পণ্ডিত বলছিল তুমি নাকি ইরানে যেতে চাও। আমার মতে তোমার এখন ইরানে না যাওয়াই উচিত। হাজার হলেও তুমি আমার আত্মীয়, তাই জেনে শুনে তোমাকে আমি বিপদের মুখে ঠেলে দিতে পারি না।
8: কিসের বিপদ জাপানা?
9: রুস্তমের ছোট পুত্র খুররম বিখ্যাত এক পণ্ডিতকে পরাজিত করে। ইরান রাজ তার পুরস্কার হিসেবে রাজকন্যার সাথে তাকে বিবাহ দিতে চেয়েছিলেন, কিন্তু রুস্তম পুত্র রাজি না হয়। ইরান রাজ তাকে বন্দি করে। শুধু তাই না, রুস্তমকে আদেশ করেছে নিজ পুত্রকে হত্যা করার জন্য।
3: হত্যা?
0: বলেন কি আপনি?
10: আঘাতটা যেন আপনারই বেশি লেগেছে পণ্ডিত মশাই।
5: তাহলে আমার পিতা কি করছেন?
9: কি আর করবেন, তিনি যে রাজভক্ত, রাজা অন্যায় করলে রুস্তম তো আর রাজদ্রোহী হতে পারবে না, কি বলেন পণ্ডিত মশাই?
0: আপনি ঠিকই বলেছেন জাপানা, আপনি ঠিকই বলেছেন। এ কথা শুনবার পর সৌরভকে তো আর আমি ইরানে নিয়ে যেতে পারি না। ইরান রাজ হয়তো ওকেও হত্যা করবে।
5: হত্যা করবে আমাকে? আমি সেই বদমাশটাকে সিংহাসন থেকে টেনে ছুঁড়ে ফেলে দেব না।
0: শান্ত হও সোহরাব, শান্ত হও। তোমার মায়ের কাছ থেকে আমি তোমাকে নিয়ে এসেছি, আমাকে তার কাছে অপরাধী করো না। আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসি, তারপর তুমি যা ইচ্ছা করো।
10: সত্যি আপনার তুলনা নেই পণ্ডিত মশাই। যাও যাও যুবক, ফিরে যাও।
5: কখনো না ঝাপানা, ইরান আপনার চিরশত্রু। শুনেছি আপনি একবার ইরানের কাছে পরাজিত হয়েছিলেন, যদি তার প্রতিশোধ নিতে চান এই তার উপযুক্ত সময়। আপনি আমাকে মাত্র 20,000 স্বর্ণ দিন, আমি ইরান দখল করব।
9: তুমি আমার আত্মীয়, তুমি চাইলে আমি কি সৈন্য না দিয়ে পারি? ঠিক আছে, যত খুশি সৈন্য তুমি নিয়ে যাও, কিন্তু তুমি তো জানো তোমার পিতা মহাবীর রুস্তম রাজভক্ত, তার বংশ ধ্বংস হয়ে গেলেও রাজার বিরুদ্ধে সে কখনোই যাবে না।
5: আমার দুঃখ এখানেই জাহাপনা।
0: তিনি যদি তোমার পরিচয় পান তাহলে তুমি ইরানের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না সোহরাব।
5: আমি শপথ করে বলছি, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমার পরিচয় জানতে পারবে না।
9: উত্তম, 7 দিন বিশ্রাম নাও, তারপর তোমরা যুদ্ধ যাত্রা করবে। যান পণ্ডিত মশাই, সোহরাবকে উজির সাহেবের কাছে পৌঁছে দিন।
0: চলো সোহরাব, চলো।
10: যাব না।
9: বড় অসন্তুষ্ট হয়েছে বারমান, তাই না?
10: আমি বুঝতে পারছি না ঝাপনা, এই সরল সহজ যুবককে মিথ্যা কথায় ভুলিয়ে এমনি করে বিপদের বুকে টেনে দেওয়ার অর্থটা কি?
9: অর্থ এই যে, সে রুস্তমের পুত্র, কাঁটা দিয়ে কাঁটা তুলে নিয়ে তারপর দুটোকেই ছুঁড়ে ফেলে দেব। এমন ঘটনা যদি না দেখে থাকো তাহলে এবার দেখে নাও, কিন্তু খবরদার, চোখ দুটোই শুধু খোলা রাখবে, মুখ কখনো খুলবে না।
10: ক্রীতদাসের মুখ খুলতে নেই তা আমি জানি জাহাপনা।
11: ফাতেমা? এই যে ফাতেমা, খুররম কোথায়?
12: খুররম বাড়িতে আসেনি।
11: খুররম জেল থেকে পালিয়েছে, তাকে আমার চাই।
12: কেন বলুন তো? ছেলের মুক্তি সহ্য করতে পারছেন না, নিজের হাতে ছেলেকে হত্যা না করলে আপনি শান্তি পাচ্ছেন না, তাই না?
11: এসব কথা তোমাকে কে বলেছে? নিশ্চয়ই খুররম এখানে এসেছিল, কোথায় সেই নির্বোধ?
12: আপনাকে আমি জিজ্ঞাসা করছি, কোথায় আমার পুত্র? বলুন বলুন রাজভক্ত পালোয়ান, কোথায় তাকে হত্যা করে রেখে এসেছে?
11: তুমি আমার কথা অন্যভাবে এড়িয়ে যাচ্ছ। এখন আমার পিতাজানকে বলি। পিতা, পিতাজান।
3: কি হয়েছে রুস্তম?
11: খুররম কোথায়?
3: নিরাপদেই আছে।
11: কোথায় সে? আমি রাজার আদেশে
3: তার মাথাটা নিতে এসেছো, তাই না? তার মাথার বদলে আমার মাথাটা নিয়ে যাও।
11: আপনি রাজার বন্দীকে মুক্ত করে আনলেন কোন অধিকারে?
3: আমাদের দেওয়া অধিকার হাতে পেয়ে রাজা তাকে বন্দী করে কোন অধিকারে? আমাদের দেওয়া অধিকার হাতে পেয়ে সে যদি আমাদের গলায় দড়ি পরাতে চায় তবে তাকে রাজা বলে আমি মানব না।
11: পিতা,
3: যাও সেই মাতালটাকে বলো তার সাধ্য থাকলে আমাকে রাজদ্রোহের শাস্তি দি।
11: আমাকে বিপদে ফেলবেন না আব্বা হুজুর, বলুন কোথায় রেখেছেন খুররমকে?
3: বলবো না।
11: আপনার কাছে আমার অনুরোধ, আমাকে রক্ষা করুন। ন্যায় হোক অন্যায় হোক, রাজা খুররমকে মৃত্যুদণ্ড দিয়েছেন, আর তা কার্যকর আমাকেই করতে হবে। নিহতের কি নির্মম পরিহাস, তবু আমার উপায় নেই। আপনি ভুলে যাচ্ছেন পিতা, আমি রাজার কাছে প্রতিশ্রুতিবদ্ধ, কখনো তার আদেশ অমান্য করব না।
3: আর আমিও খুরমের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, তাকে আমি রক্ষা করব। তোমার নিজ পুত্রের জন্য তোমার প্রাণ যদি না কাঁদে তবে আমার ছেলের জন্য আমার প্রাণ কাঁদবে কেন?
11: হে পরবার দিগার, জীবনটাকে এমন সোনার শিকল দিয়ে বেঁধে রেখেছ কেন? খুলে দাও খোদা, খুলে দাও।

0: বলুন বলুন সিপাহ সালার। ওই ওই যে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে ইরানি যোদ্ধারা, এর মধ্যে আমার পিতা কে?
1: মহাবীর রুস্তম ওর মধ্যে নেই সোহরাব, সে খুররমের সন্ধানে গেছে, কোথায় আছে কেউ জানে না।
0: তারা খুররমের সন্ধান করছে কেন?
1: ইরান রাজ খুররমের মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন, আর সেই দণ্ড কার্যকর করার ভার দিয়েছে তোমার পিতা রুস্তমের উপর।
0: এ কি বলছেন সিপাহ সালার? ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে ছুটে গিয়ে শয়তান কাউকাসকে শেষ করে দেই। এত বড় অমানুষ ইরান রাজ্যে পুত্র হত্যার জন্য পিতার হাতে অস্ত্র তুলে দেয়।
1: ভালোই হয়েছে সৌরভ, তা না হলে তার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হতো।
0: ক্ষতি কি? পিতা পুত্রের যুদ্ধ কি আপনি আর দেখেননি?
1: দেখেছি, কিন্তু সৌরভ রুস্তমের যুদ্ধ কখনো দেখিনি। সে যুদ্ধ সৌরভই মরুক আর রুস্তমই মরুক, এতে দুনিয়ার সামান্যই ক্ষতি।
0: কেউ মরবে না সিপাহ সালার, কেউ মরবে না। মরবে ইরান রাজ কায়কাউস। পিতাকে আমি হত্যা করব না, বন্দী করে ইরানের সিংহাসনে বসিয়ে দেব, তারপরে দেব নিজের পরিচয়। পিতা তখন নিশ্চয়ই আমার অপরাধ ক্ষমা করবেন।
2: ক্ষমা সে তোমাকে করবে না সোহরাব, কারণ সে রাজভক্ত।
0: আমি তার রাজভক্তির মূলে কুঠারাঘাত করব। কিন্তু আমি ভাবছি পিতার অনুপস্থিতিতে এরা যুদ্ধ করবে কাকে নিয়ে?
2: এই তো সুযোগ, তোমরা অগ্রসর হও। রুস্তম আসার আগেই আমরা যেন ইরান দখল করতে পারি।
0: যাহাপনা, বীর শূন্য ইরানে যুদ্ধ করে কোনো আনন্দ নেই। আমার ইচ্ছা পিতা যতদিন ফিরে না আসে ততদিন আমরা অপেক্ষা করব। আমি এখন আসি যাহাপনা।
2: শত্রুকে সময় দিয়ে আবার যদি আমরা পরাজিত হই, রুস্তম তোমাকে কোলে তুলে নেবে ঠিকই, কিন্তু আমাকে জ্যান্ত কবর দেবে। কাজেই
3: তুমি যা চাও তাই হবে সৌরভ, তাই হবে।
4: এর অর্থ কি রুস্তম?
5: কিসের অর্থ যাবো না?
4: বিশ্ব বিজয়ী মহাবীর রুস্তম যার সৈন্য দলে আছে সেখানে সিপাহ সালার কিভাবে শত্রুর হাতে প্রাণ দেয়, কিভাবে অন্যান্য সেনারা দলে দলে অকাতরে প্রাণ হারায়?
5: আমি তো কিছুই বুঝতে পারছি না, যাবো না।
4: ইরানের সৈন্যদের বাহুতে তেমনি শক্তি আছে, ইরানের অস্ত্র আগের মতোই ধারালো, তবে কেন কিভাবে তুরানি সৈন্যরা মাইলের পর মাইল এগিয়ে আসছে? কোথায় গেল সেই বিশ্ব বিজয়ী মহাবীর রুস্তম?
5: এ নিয়ে আমিও ভাবছি। আপনি বহুবার নিজে দাঁড়িয়ে থেকে দেখেছেন, মানুষ যা পারে না আমি তা করেছি। আপনার বিরুদ্ধে যে রুখে দাঁড়িয়েছে আমি তাকে নির্দ্বিধায় হত্যা করেছি, কিন্তু এমন শক্তিশালী শত্রু আমি কখনো দেখিনি যাপনা। একটা যুবকের দেহে যে এত শক্তি থাকতে পারে চোখে না দেখলে যে আমি নিজেই বিশ্বাস করি।

0: চাই তোমার হাতে ওই তুরানি যুবকের মৃত্যু হয়েছে।
1: যুদ্ধের নিয়ম অনুযায়ী তাকে হত্যা করা বোধ হয় মানুষের অসাধ্য যাপনা।
0: তাহলে অনিয়মই যুদ্ধ করবে, যারা অকারণে আমার দেশ আক্রমণ করেছে তাদের সাথে কিসের নিয়ম কিসের নীতি?
1: সত্যি যাপনা, মাঝে মাঝে ভুলে যাই যে গোলামের নীতি শুধু মনিবের আদেশ পালন করা। জয়মল্ল, আপনাকে আমি এনে দেব ঠিকই, শুধু এই কাজই যেন আমার গোলামী জীবনের শেষ কাজ হয়। শেষ কাজ হয়।

0: এ তুমি কি করলে সোরা? তুমি কি করলে? ইরানি পালোয়ানকে হাতের মুঠোয় পেয়েও ছেড়ে দিলে?
1: দিলাম জাহাপনা। পালোয়ানের লড়াইয়ের নিয়মই এই, একজন মাটিতে পড়ে প্রাণ ভিক্ষা চাইলে একবার তার প্রাণ ভিক্ষা দিতে হয়।
0: শোনো সোরা, যুদ্ধক্ষেত্রে সব নিয়ম আজকাল অচল। শত্রু যে সে শত্রুই, তাকে মুঠোর মধ্যে পেয়েও যে ছেড়ে দেয়, তার মতো নির্বোধ কেউ নেই। আসলে তোমার মতো বালকের কথা বিশ্বাস করে ইরান আক্রমণ করাই আমার ভুল হয়েছে।
1: যুদ্ধের নিয়ম নীতি যিনি মানেন না তার পক্ষে যুদ্ধ করতে আসাটা আমারও ভুল হয়েছে।
0: এ যুদ্ধে যদি পরাজিত হই?
1: যুদ্ধে জয় পরাজয় আছেই, তাই বলে কাপুরুষের মতো শত্রুকে পিছন দিক থেকে ছুরি মেরে হত্যা করতে পারবো না। তাতে যদি সবাইকে মরতে হয় তবুও মরবো।
2: কাজটা তুমি ভালো করনি সোহরাব, তোমার উচিত ছিল লোকটাকে শেষ করে দেওয়া।
1: পণ্ডিত মশাই, আপনি পণ্ডিত না হয়ে কসাই হওয়াই উচিত ছিল। সে যাক, শত্রু সৈন্যের দিকে তাকিয়ে বলুন, কে আমার পিতা? মহাবীর রুস্তম কে?
2: এর মধ্যে রুস্তম নেই।
1: ইরানের পরাজয় এখন সময়ের ব্যাপার। ইরান রাজ কাউকাউসের না বিশ্বাস উঠেছে, তবুও মহাবীর রুস্তমের দেখা নেই, এও কি সম্ভব?
2: মনে হচ্ছে যুদ্ধে তুমি আর তার দেখা পাবে না।
1: তবে কেন এলাম? শুধু ওই দুর্বল রাজাটার উপর প্রতিশোধ নিতে ইচ্ছে করছে, পরাজয় স্বীকার করে ফিরে যাই, কিন্তু উপায় নাই, কৃতজ্ঞতার ঋণ শোধ করতেই হবে, করতেই হবে।
0: কি করলেন পণ্ডিত মশাই? রুস্তমকে আর কটা দিন ভুলিয়ে রাখতে পারলেন না?
2: অনেক চেষ্টা করেছি ঝাপানা, অনেক চেষ্টা করেছি, 10 দিন দেরিও করিয়ে দিয়েছি, আরো দেরি হলে হয়তো আমার মাথাটাই যেত।
0: পণ্ডিত মশাই, আপনি তো আপনার মাথা বাঁচিয়েলেন, কিন্তু আমি আমি এখন কি করি? পিতা পুত্রের যদি একবার পরিচয় হয়ে যায়।
2: পরিচয় হবে না জাপানা, পরিচয় হবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। সৌরভ তো শপথ করেছে যুদ্ধ শেষ না হলে আত্মপরিচয় দেবে না। রুস্তম ওই বালকের সঙ্গে লড়াই করছে বলে পরিচয় গোপন করে ছদ্মবেশ নিয়েছে। ইরানি সৈন্যরাও জানে না যে সে রুস্তম।
0: পারছি না পণ্ডিত মশাই, পারছি না, তবুও মনকে আমি কিছুতেই শান্ত করতে পারছি না।

0: ফিরে যান, ফিরে যান ইরানী বীর। একে একে সব অস্ত্র দিয়েই তো আমায় আঘাত করে দেখলেন, কোনো ফল হল না। ভাগ্য আপনার পক্ষে নেই, কেন প্রাণ দেবেন? আপনি চলে যান। একমাত্র মহাবীর রুস্তম ছাড়া আমার আঘাত সইতে পারে এত বড় শক্তি ইরানের কারণে।
1: রুস্তমকে তুমি চেনো?
0: চিনি না, তবে জন্মের পর থেকে তার নাম আমি শুনেছি। কোথায় তিনি বলতে পারেন? ইরানের এত বড় বিপদের সময় কেন তিনি দূরে সরে রইলেন? কি হলো, আমার কথার কোনো জবাব না দিয়ে আমার মুখের দিকে অবন করে তাকে কি দেখছেন?
1: মনটা বড় চঞ্চল হয়ে উঠেছিল যুবক, জানি না কেন তোমাকে দেখে চোখে পানি আসছে। দুটো ছেলে ছিল আমার, আজ তারা নেই। তোমাকে যতই দেখছি ততই তাদের কথা মনে পড়ছে। কত যুদ্ধ করেছি, কত মানুষ মেরেছি, সবার দীর্ঘ নিঃশ্বাস যেন আজ চারিদিক থেকে কানে এসে বাজছে। তুমি ফিরে যাও যুবক, তুমি ফিরে যাও।
0: বুঝেছি বুঝেছি, তুমি প্রাণ ভয়ে ব্যাকুল। তোমার মতো ভীরুকা পুরুষকে যে পালোয়ান বলে, সে পালোয়ান কখনো চোখে দেখিনি।
1: আমায় ক্ষিপ্ত করো না যুবক। তাহলে
0: তাহলে কি কাপুরুষ?
1: কি বললে? আমি কাপুরুষ? তবে এইবার তরবারির আঘাত তুমি সামলাও।

0: বাবা আমার সোহরাব।
1: মা, মা ডাকছে না? হ্যাঁ হ্যাঁ, মাই তো ডাকছে। করলে পাষণ্ড, যুদ্ধের নিয়ম লঙ্ঘন করে পিছন দিক থেকে আমাকে আঘাত করলে, এই তোমার বীর ধর্ম?
2: গোলামের ধর্ম শুধু মনিবের আদেশ পালন। পুরাণে বীর, তোমাকে আমি মারিনি, মেরেছে আমার দাসত্বের অভিশাপ।
1: তোমাকে রাবণ মনে হচ্ছে। পালাও ইরানী বীর, পালাও। আমার পিতা মহাবীর রুস্তম যখন শুনবে।
2: কি বললে? কে কে তোমার পিতা? দেখি দেখি তোমার ডান হাত। এই তো সেই তাবিজ যা আমি তাহমিনাকে দিয়েছিলাম।
1: তাহমিনা তো আমার মা।
2: ও খোদা, আমি কি করলাম? পিতার হাতে পুত্র খুন, আমি নিজ হাতে আমার কলিজার টুকরাকে। ওরে ওরে, আমি তোর পিতা অবাকা রুস্তম। এই তলোয়ার নাও, আমি যেমন করে তোমাকে মেরেছি, যেমন করে আঘাত করেছি, তুমিও তেমনি করে আমাকে হত্যা করো, হত্যা করো, হত্যা করো বাবা।
0: এত রক্ত কেন?
1: মা, মা গো, আমার সময়।
0: তুমি তুমি আমার ছেলেকে হত্যা করেছো পাষণ্ড।
1: পিতাকে পিতাকে তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও
0: সোহরাব। তুমি আমার ছেলেকে হত্যা করেছো পাষণ্ড।
2: আমি চিনতে পারি, আমি চিনতে পারিনি তহমিনা, বিশ্বাস করো। আমি তোমার ছেলেকে মারিনি, মেরেছে হাজার হাজার মানুষের অভিশাপ, আর মেরেছ তুমি। সোহরাব জীবন দিয়ে প্রমাণ করে গেল, প্রবঞ্চনার জয় কখনো হয় না।
3: রুস্তম,
2: যা পড়া, আজ আমার সর্বশক্তি শেষ হয়ে গেছে। আজ আমি শিশুর মতো দুর্বল। সর্বশক্তি দিয়ে সারা জীবন আপনার গোলামি করেছি, নির্দ্বিধায় আপনার আদেশ পালন করেছি। বলুন যাবনা, আজ আমার কি আছে যা দিয়ে আপনার সেবা করব?
3: তার আর প্রয়োজন নেই, আজ থেকে তুমি মুক্ত রুস্তম।
2: তা হয় না যাবনা, আমি যে পিতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তার জীবদ্দশায় আপনার দাসত্ব ত্যাগ করব না।
3: তার মৃত্যুর পরে তো ত্যাগ করবে। শোনো রুস্তম, তোমার পিতা আর এহ জগতে নেই।
2: কি তোমার লীলা! তুমি আমার সন্তানের সাথে সাথে আমার পিতাকেও নিয়ে নিলে। যাব না, এভাবে দুটো জীবন শেষ হয়ে গেল।
3: কেদো না বীর, আজ থেকে তোমার দাসত্বের অবসান হলো। বিধি

0: এতক্ষণ সোহরাব রুস্তম নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কায়া কাউস মোহাম্মদ আমানত হোসেন, রুস্তম শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সোহরাব শেখ শারাফত আলী দুলু, খুর্রম মঞ্জুরি মৌলা, জাল কালীপদ মল্লিক, বর্মন অজিত কুমার মন্ডল, শাহরিয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম। আরও অভিনয় করেছেন পণ্ডিত চরিত্রে মল্লিক মোশারফ হোসেন নিটন, বাদশাহ সাব্বির আহমেদ, সুবেদা নাজমা খাতুন, ফাতেমা নুসরাত জাহান রূপা এবং তাহমিনা চরিত্রে অভিনয় করেছেন কেয়া রায়। শব্দ সংযোজনা ওয়াহিদুজ্জামান, সম্পাদনায় মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার এবং গেয় চরিত্রে অভিনয় ও নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ শেখ মিজানুর রহমান।
1: বাংলাদেশ বেতার খুলনা।
2: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি জিশান আরাবিথি। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের ভূমিকার উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। পুলিশ জনগণের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করবে, এটাই সরকারের প্রত্যাশা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে পুলিশ সদস্যদের আত্মত্যাগ যে কোনো মূল্যে রক্ষা করা সকলের পবিত্র দায়িত্ব। তিনি বলেন, বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, আগামী দিনে সেটি নিশ্চিত করতে হবে। তারেক রহমান বলেন, বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার, নির্যাতিত, নিপীড়িত ও অধিকারহারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে শান্তি এবং নিরাপত্তা চায়। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবাধিকার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। এর আগে সকালে আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সপ্তাহ 2026 এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোন নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশের কল্যাণ প্যারেডে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, পুলিশ জনগণের কাছে বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারলে সেখানেই পুলিশের সাফল্য, আর পুলিশের সাফল্য মানে এটি সরকারেরও সাফল্য। তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হতে হবে আস্থা এবং নির্ভরতার। থানায় যাওয়ার পর বিপদ কমবে মানুষের মনে এমন ধারণা তৈরি হওয়া অত্যন্ত জরুরি। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী সরকার নিজেদের দলীয় রাজনৈতিক স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের যানমালের নিরাপত্তা বজায় রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির উপর গুরুত্বারোপ করে বলেছেন, দেশের প্রতিটি নাগরিক যাতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে এবং উন্নয়নের সুফল ভোগ করতে পারে। তিনি আজ রাজধানীর পিকেএসএফ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ গুরুত্বারোপ করেন। অর্থমন্ত্রী বলেন, শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। তিনি বলেন, মেগা প্রকল্পের পরিবর্তে সরকার সামাজিক কর্ম সূচি ও জনকল্যাণের উপর গুরুত্ব দিচ্ছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন মূল্যবোধ ও নৈতিক শিক্ষা নিয়ে সামাজিক মাধ্যমসহ ডিজিটাল মিডিয়ায় সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সকল স্তরে নৈতিকতার চর্চা করতে হবে। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে কাঙ্ক্ষিত ফলের জন্য জনমানসিকতায় পরিবর্তন আনা প্রয়োজন। সড়ক পরিবহন ও সেতু, নৌ পরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে। তিনি আজ রাজধানীতে নৌ নিরাপত্তা সপ্তাহ 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী দেশের নৌ পরিবহন খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকল স্তরের কর্মকর্তা কর্মচারীর মেধা, ধৈর্য ও ত্যাগকে কাজে লাগানোর আহ্বান জানান। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার দিবসটি পালিত হয়। খেলার খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে আপাতত বন্ধ আছে। এর আগে সফররত পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ছয় উইকেটে 349 রান করে। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে 413 রান করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সবের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বিকেল 4টার বাংলা সংবাদের পর আবারও ফিরে এলাম নিজস্ব আয়োজনে, বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আয়োজনমালায় এবারে রয়েছে ছায়াছবির গান। প্রথম গানটি শুনবেন আমার অন্তরে তুমি ছায়াছবি থেকে কনক চাপার কণ্ঠে।

প্রিয় শ্রোতা, এবারে গানটি শুনবেন অবুজ হৃদয় ছায়াছবি থেকে, রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে।

0: বাংলাদেশ বেতার খুলনা, একটি বিশেষ ঘোষণা। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড সমূহের জন্য B-20 2026 ব্যাচে ডিরেক্ট এন্ট্রি সেলার্স ভর্তি করা হবে। আবেদনের শেষ তারিখ 23 মে 2026। আবারও বলছি, আবেদনের শেষ তারিখ 23 মে 2026। বিস্তারিত জানতে পত্রিকায় দেখুন অথবা ভিজিট করুন www.joinnavy.navy.mail.bd। নৌবাহিনীতে নাবিক ভর্তি শুধু সংবাদপত্রে প্রকাশিত তারিখ ও স্থান অনুযায়ী নৌ রিক্রুটিং টিমের মাধ্যমে হয়ে থাকে, বিচ্ছিন্ন কোন স্থান, সময় বা ব্যক্তিবর্গের মাধ্যমে নয়। প্রতারক হতে সতর্ক থাকুন, টাকার বিনিময়ে নাবিক ভর্তি হতে সাবধান। ঘোষণাটি শুনলেন
1: শ্রোতা বন্ধুরা। এবারে গান শুনবেন পাগলা ঘন্টা ছায়াছবি থেকে ডলি সায়ন্তনী ও এন্টু কিশোরের কণ্ঠে।

প্রিয়শ্রোতা, এবার শুনবেন বুকের ভিতর আগুন ছবির গান, যেখানে কণ্ঠ দিয়েছেন বেবী নাজনীন এবং হাসান চৌধুরী।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলাসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15 ভাগ। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল এই খাল খনন।
3: প্রিয় শ্রোতা, সবশেষে শুনবেন কে অপরাধী ছবির একটি গান ডলি শান্তনুর কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে সাথে শেষ হলো ছায়াছবির গানের অনুষ্ঠান
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতে রাসুল।

এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনী মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এক্ষুনি প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার আচরণে ভালো। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুণা এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ছুড়ে পড়ে। কারো ঘরে প্রবেশ করবার অনুমতি নেওয়ার জন্য দরজার সামনে দাঁড়িয়েও না, হতে পারে ঘরের ভেতর দৃষ্টি পড়ে যাবে, বরং দরজার ডান অথবা বাম পাশে দাঁড়িয়ে অনুমতি নাও। যদি অনুমতি দেওয়া হয় তবেই প্রবেশ করো, অন্যথায় ফিরে এসো। আল হাদিস বাংলাদেশ বেতার খুলনা।
3: এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ।

আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের পরবর্তী আয়োজন ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 PM. This is Bangladesh with us. The news read by Ismat Jahan Lima. Prime Minister Tariq Rahman has called upon police personnel to try their best to ensure peace and security of the countrymen. He made the call while addressing the inaugural ceremony of the Police Week 2026 at the Razorbagh Police Lines ground in the capital today. The Prime Minister said, ensuring peace and security of the country's people depends largely on the role of the police. He said it is a sacred duty to protect the independence of Bangladesh at any cost for which the police personnel sacrificed their lives. Tariq Rahman urged police members to take a vow so that no fascists or authoritarian force can further use them against the country and the freedom of its people. He said people who had long suffered from attacks, cases, repression and deprivation now expect peace and security under the present democratic government. The Premier also highlighted the role of Bangladesh police in UN peacekeeping missions, saying police personnel have earned international recognition through professionalism, courage and humanity. He said the people of the country also expect human behavior from the police, not only abroad but at home as well. Earlier, the Prime Minister inaugurated the four-day Police Week at Razorbagh Police Lines with the annual parade this morning. The theme of this year's Police Week is Amar Pulish Amar Desh, Shobar Age Bangladesh. Among others, LGRD and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir, Home Minister Salahuddin Ahmed and Information and Broadcasting Minister Jahiruddin Shopon were present at the event. Prime Minister Tariq Rahman has said crime control will become easier if trust is built between the police and the people. He urged police members to earn people's trust and ensure that no innocent person becomes a victim of harassment. The Prime Minister made the call at the Police Welfare Parade held at the Razorbagh Police Auditorium today. He said if the police can become a symbol of trust and security for the people, that is the success of the police as well as the success of the government. Tariq Rahman said it is very important to create the perception in people's minds that their troubles will lessen after going into the police station. He said the fascist government had made the police force stand against the people for its narrow partisan political interests. The Prime Minister said the current government is giving the highest priority on improving the law and order situation in the country and ensuring the safety of public lives and property. Finance Minister Amir Khusro Mohammad Chaudhry has emphasized on participation and inclusiveness in the country's economy so that every citizen can take part in economic activities and share the benefits of development. He made the emphasis while addressing a program held at the PKSF auditorium in the capital today. The finance minister said the government is focusing more on social programs and public welfare instead of mega projects. Information and Broadcasting Minister Zuhiruddin Shopon has emphasized on increasing awareness on social media, including digital media with values and moral education. He said this at a program in the capital today. The Information and Broadcasting Minister said morality must be practiced at all levels. At the program, State Minister for Expatriates, Welfare and Overseas Employment Mohammad Nurul Haq said a change in public mentality is necessary for the desired results of the July mass uprising. Road Transport and Bridges, Shipping and Railways Minister Sheikh Rabiul Alam has said all kinds of arrangements are being taken to ensure a smooth journey for the upcoming Eid al-Adha. He said this at the inauguration program of the Maritime Safety Week 2026 in the capital today. The minister called for utilizing the talent, patience and sacrifice of officials and employees at all levels concerned to advance the country's shipping sector. At the event, State Minister for Shipping Mohammad Razib Hassan said it is possible to reduce the number of accidents on waterways to zero through awareness and responsibility. Mother's Day is being observed in the country today like elsewhere in the globe. The day is observed on the second Sunday of May every year to express respect, love and gratitude to all the mothers of the world. a car bombing at police post followed by an intense firefight has killed at least 15 officers in northwestern Pakistan. Police and security sources say the attack took place in Banno, a district in Khyber Pakhtunkhwa province bordering Afghanistan last night. An alliance of armed groups known as Ittehad-ul-Mujahid in Pakistan has claimed responsibility for the attack. Cricket. And visiting Pakistan were 349 for 7 in their first innings on the third day of the first test against Bangladesh at Mirpur Sher-e-Bangla National Cricket Stadium before rain interrupted the play. Earlier, Bangladesh scored 413 runs in their first innings. Finally, weather. And forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Pabna, Bora, Tangal, Mamansingh, Dhaka, Faridpur, Madaripur, Jashore, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Kumla, Noakhali, Chattogram, Cox's Bazar and Sylhet. If a person in these areas are to highest cautionary signal number 1. And there's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি রহিমা আক্তার খাতুন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সরকার বড় প্রকল্পের বদলে সামাজিক কর্মসূচিকে বেশি গুরুত্ব দিচ্ছে। দেশের সাধারণ মানুষকে অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। আজ রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে আয়োজিত একটি প্রকল্পের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, প্রকল্প গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কতগুলো কঠোর মানদণ্ড এবং বা বেঞ্চমার্ক নির্ধারণ করেছে সরকার। তিনি বলেন, সরকারি টাকা মানেই জনগণের ট্যাক্সের টাকা, তাই প্রতিটি প্রকল্পের পেছনে সুনির্দিষ্ট চিন্তাভাবনা, আউটপুট এবং জনগণের কাছে দায়বদ্ধতা থাকতে হবে। বাণিজ্য নির্ভর বাংলাদেশের জন্য সমন্বিত বন্দর এবং লজিস্টিক্স খাতের উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভা গতকাল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বন্দর ও লজিস্টিক্স খাতের সমন্বয় ও কার্যকারিতা বৃদ্ধির জন্য সরকারি বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে সামগ্রিকভাবে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকারের উদ্যোগের অংশ হিসেবে স্পট মার্কেট থেকে গতকাল পর্যন্ত 3 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করা হয়েছে। চলতি মাসে আরও 8 কার্গো এলএনজি আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের পরিচালক এ কে এম মিজানুর রহমান বাসসকে জানান, গ্যাসের চাহিদা পূরণে বিভিন্ন বাজার থেকে আরও 8 কার্গো এলএনজি আমদানি করা হবে। আগামী মাসে আরও 4 কার্গো আমদানির জন্য ইতোমধ্যে চুক্তি সই হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কিছুটা কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট 394টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 161টির, কমেছে 194টির এবং অপরিবর্তিত ছিল 39টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএস EX 13 পয়েন্ট কমে অবস্থান করছে 5220 পয়েন্টে। ডিএসইতে 727 কোটি 45 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 844 কোটি 92 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার 123 টাকা 25 পয়সা, ক্রয় 122 টাকা 20 পয়সা। ইউরো বিক্রয় 146 টাকা 74 পয়সা, ক্রয় 144 টাকা। পাউন্ড স্টার্লিং বিক্রয় 169 টাকা 74 পয়সা, ক্রয় 166 টাকা 58 পয়সা। সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.79, ক্রয় 95.93, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31.61, ক্রয় 30.99 এবং থাই বাত বিক্রয় 3.85, ক্রয় 3.77। বাণিজ্যিক সংবাদ শেষ হল, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।
3: দূরের ও কাছের বন্ধুরা, কেমন আছো? নিশ্চয় ভালো আছো, আমিও বেশ ভালো আছি। শুরু করছি তোমাদের প্রিয় অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। দূরের বন্ধুরা, আমি অশ্রুজিত রায়, সিনিয়র শিক্ষক বাংলা, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা। স্টুডিওতে এ মুহূর্তে আমার সাথে আছে দুজন শিক্ষার্থী বন্ধু, তারা এক একে তাদের পরিচয় দিচ্ছে।
4: আমি আরিয়ান, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা।
5: আমি আইমান আসাব ভুইয়া, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা।
3: দূরের বন্ধুরা, তোমাদেরকে আমন্ত্রণ, কাছের বন্ধুদেরকে আমন্ত্রণ। আমাদের আজকে শিক্ষার্থীদের আসর অনুষ্ঠানে যে বিষয়টি আমরা আজকে আলোচনা করব, সেটি হয়েছে নবম শ্রেণীর বাংলা সাহিত্য যে বইটি আছে, মাধ্যমিক বাংলা সাহিত্য, সেই বইয়ের একটি কবিতা, মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ। তোমাদের এই কবিতাটি অর্ধবার্ষিক পরীক্ষার জন্য নির্ধারিত আছে নবম শ্রেণীতে, এবং যারা দশম শ্রেণীতে আছো তাদের জন্য সেটি নির্ধারিত। সে কারণে আমরা আজকের এই ক্লাসে কপোতাক্ষ নদ কবিতাটি একটি বিশেষ ধরনের কবিতা, সেই কবিতা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা কবি সম্পর্কে একটু জানব যে মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি যশোর জেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে, এবং 1843 সালে তিনি যখন খ্রিস্টধর্ম গ্রহণ করেন তখনই তার নামের প্রথমে মাইকেল কথাটি যুক্ত হয়। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি তার আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ভুল ভেঙেছিল। বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে। তার অমর কীর্তি মেঘনাদবোধ কাব্য, তার অন্যান্য কাব্য হয়েছে তিলোত্তমা সম্ভব কাব্য, বীরঙ্গনা কাব্য, ব্রজঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী। আজকের যে কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ, এটিও চতুর্দশপদী কবিতাবলীর একটি কবিতা। তার নাটকও আছে কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং প্রহসন, একে একে বলে সভ্যতা ও বড় শালিকের ঘরেরও। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা। 1873 খ্রিস্টাব্দে 29 জুন কবি পরলোক গমন করেন। দূরের বন্ধুরা, তোমরা শুনেছ, এটা বইও তোমাদের আছে কবি পরিচিতি সম্পর্কে। তোমাদেরকে আজকে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে একটি গল্প শোনাব। দূরের বন্ধুরা, তোমরা নিশ্চয়ই প্রস্তুত আছো, কাছের বন্ধুরাও, তোমরা কি জানো যে মাইকেল মধুসূদন দত্ত ছিলেন জমিদার পরিবারের সন্তান? তোমরা সেটা জানো? ওনার কথা এরকম গল্প আছে যে উনি যখন স্নান করতে যেতেন, গোসল করতে যেতেন, তখন ওনার মা 8টা হাঁড়িতে ভাত বসাইত। অর্থাৎ যে হাঁড়ির ভাত ভালো ফুটত সেই হাঁড়ি থেকে উনাকে খাবার দিত। অর্থাৎ যেভাবে উনি জীবনযাপন করেছেন জমিদারি, বাবার নাম ছিল রাজনারায়ণ দত্ত আর মাতার নাম ছিলেন জাহ্নবী দেবী। তো মাইকেল মধুসূদন দত্তের যে ছোট সময়টা যেভাবে কেটেছে, যখন ইংরেজি ভাষা সাহিত্যের প্রতি উনার গভীর অনুরাগ ছিল, এবং ইংরেজি সাহিত্য যখন তিনি রচনা করলেন, বিদেশে চলে গেলেন, যখন দেখা গেল যে ইংরেজি সাহিত্য ঠিক সেইভাবে বিদেশে প্রচার হচ্ছে না, প্রসার হচ্ছে না, এমন সময় গিয়েছে মাইকেল মধুসূদন দত্ত অনাহারে থেকেছেন। কিভাবে দেশে আসবেন? সেই টাকাও নেই, ভিক্ষা করবেন তারও সুযোগ নেই। কবি মানুষ, মানুষ খাবার দিলে খেতে পারত। এমন সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে এই দেশে আনার ব্যবস্থা করেন। তো বিদেশে থাকাকালীন তিনি তার যে শৈশব কেটেছে কপোতাক্ষ তীরে সাগরদারি গ্রামে, সেই সাগরদারি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদ, সেই কপোতাক্ষ নদকে কেন্দ্র করে তিনি সনেট কবিতা লিখেছেন। বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু এমনিতে সনেটের প্রবর্তন করেন একজন ইতালীয় কবি প্যাত্রাক, তিনি সনেটের প্রবর্তন করেন। তো প্রথমে দূরের বন্ধুরা, তোমাদেরকে আসলে আমি বলব, এই কবিতাটা পড়ার আগে তোমাদের প্রথমে জানতে হবে যে আসলে সনেট কি। আমরা বাংলায় যদি অনুবাদ করি, সনেট হয়েছে চতুর্দশপদী কবিতা। অর্থাৎ যে কবিতার মধ্যে 14 চরণ আছে এবং 14 চরণ বিশিষ্ট কবিতা, এবং প্রথম 8 চরণ এবং শেষের 6 চরণ, এর 2টি ভাগ, একটি হচ্ছে অষ্টক আর একটি হল ষটক। প্রথম 8 চরণকে বলা হয় অষ্টক এবং শেষের 6 চরণকে বলা হয় ষটক। প্রতি চরণে 14 অক্ষর, প্রতিচরণে কয়টা অক্ষর?
5: চোদ্দ
3: অক্ষর। দূরের বন্ধুরা, তোমাদেরকে এই বিষয়টি একটু যদি আমি একটু লিখে শিখাই, যেমন দেখো স ত ত হে নদ, আমি একসাথে উচ্চারণ করেছি নদ, মানে এক অক্ষর। আমাদের জিহ্বার স্বল্পতম প্রয়াসে এক শ্বাসে যতটুকু উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। বলো তো আরিয়ান কি বলেছি, আমাদের জিহ্বার স্বল্পতম প্রয়াসে এক শ্বাসে যতটুকু উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। তাহলে আরিয়ান দেখো তো কয়টা অক্ষর আছে, স
5: স
3: ত
5: ত
3: তো
5: হে
3: হে নদ
5: নদ
3: তু
5: তু
3: মি
5: মি
3: প র মুর ম নে। তাহলে কয়টা অক্ষর আছে দূরের বন্ধুরা, তোমরাও দেখো, এক স ত ত তিনটা অক্ষর, হে একটা চারটা, নদ একটা পাঁচটা, তুমি হলো দুইটা সাতটা, পর নয়টা, মোর একটা দশটা, ম নে বারোটা। কিন্তু বলা হয়েছে কি চোদ্দ অক্ষর, তাহলে এখানে আমরা কয়টা অক্ষর পড়েছি,
5: বারোটা।
3: বারোটা আসলে চোদ্দ অক্ষরই আছে। তাহলে অক্ষরটা দূরের বন্ধুরা আমরা কিভাবে পড়ব, আমরা একটু ইংরেজিতে লিখব স ত ত। বলো আরিয়ান বানানটা করো, ইংরেজিতে বলো দূরের বন্ধুদের উদ্দেশ্যে,
5: এস ও টি ও টি ও
3: সতত, হে
5: এইচ ই
3: নদ,
5: এন ও ডি
3: তুমি,
5: টি ইউ এম আই
3: পরো,
5: পি ও আর ও
3: তুমি পরো মনে,
5: এম ও এন ই।
3: তাহলে আমরা দূরের বন্ধুরা তোমাদের জন্য একটু ইংরেজিতে রাখলাম, সতত হে নদ তুমি পরো মোর
5: মনে,
3: মোর মনে। তাহলে যদি আমরা যখন গণব তখন যদি ভাওয়েল থাকে তখন হবে এক মাত্রা, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে হবে দুই মাত্রা। তাহলে দেখো স ত ত এখানে তিন মাত্রা, হে এক মাত্রা, নদ কনসোনেন্ট আছে তাহলে হবে কি দুই মাত্রা, তুমি দুই মাত্রা, পড়ো দুই মাত্রা, মোর দুই মাত্রা, আর হলো মো নে। তাহলে দেখো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ, বুঝতে পেরেছ দূরের বন্ধুরা? আশা করছি তোমরাও বুঝতে পেরেছ। অর্থাৎ যখন আমি ইংরেজিতে লিখে এটাকে মাত্রা গণনা করব তাহলে যদি কি হয় ভাওয়েল থাকে তাহলে কি হবে এক মাত্রা, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে কি হবে দুই মাত্রা। তাহলে এখানে কত মাত্রা হলো,
5: চোদ্দ মাত্রা।
3: আচ্ছা তাহলে চোদ্দ মাত্রার কবিতা হবে, সনেটার আরেকটি বৈশিষ্ট্য হলো চোদ্দ মাত্রা। চোদ্দ মাত্রার মধ্যে আমরা যখন কবিতাটা পড়ি যে সতত হেনদ তুমি পরমুর মনে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, তখন আমরা কবিতার মাঝে থামি না?
5: জি স্যার,
3: থামি তো, বিরতি দেই তো। এখন আরিয়ান তুমি বলো তো, কবিতার মাঝে যখন বিরতি দেই তাকে আমরা কি বলি,
5: পর্ব।
3: পর্ব আইমান তুমি বুঝতে পেরেছ, কবিতার মাঝে যখন আমরা থামি তাকে কি বলা হয়,
5: পর্ব।
3: তাহলে এখানে পর্ব কয়টা আছে, প্রথম প্রতিচরণে দুইটা করে পর্ব, আর প্রথম পর্বে আছে আট মাত্রা আর শেষের পর্বে আছে ছয় মাত্রা। অর্থাৎ চোদ্দ মাত্রার যদি কোন ছন্দ হয় তাকেই বলা হয় অমিত্রাক্ষর ছন্দ। বলতো কি বলেছি,
5: অমিত্রাক্ষর ছন্দ যখন কোন ছন্দে,
3: তাহলে কিভাবে বুঝবো সেটা অমিত্রাক্ষর ছন্দ,
5: যখন সে ছন্দে প্রথমে
3: আট মাত্রা হবে আবার পরে ছয় মাত্রা, অর্থাৎ আট যোগ ছয় সমান চোদ্দ মাত্রার যদি সেটা হয়ে থাকে তাহলে সেটাই হলো অমিত্রাক্ষর ছন্দ, যেটি মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তন করেছেন। আরেকটি বিষয় হলো অষ্টকে থাকবে ভাবের প্রবর্তনা আর ষটকে থাকবে ভাবের পরিণতি। আরেকটি বিষয় হলো দেখো, আমরা দূরের বন্ধুরা তোমাদেরকে বলছি যখনই তোমরা কবিতা পড়বে তখন তোমরা দেখবে কবিতার মধ্যে মিল আছে, অন্তমিল, প্রতি দুই চরণ পর পর মিল থাকতে পারে, প্রথম চরণের সাথে তৃতীয় চরণ মিল থাকতে পারে বা দ্বিতীয় চরণের সাথে চতুর্থ চরণে মিল থাকতে পারে, কিন্তু সনেটের এরকম অন্তমিল থাকবে না, সনেটের অন্তমিল নিজস্ব। মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষণোৎ কবিতার ক্ষেত্রে যে অন্তমিলটা দেখিয়েছেন সেটি হয়েছে ক খ ক খ ক খ খ ক, এইটা হল অষ্টক, আর ষটক হল গ ঘ গ ঘ গ ঘ। অর্থাৎ তোমরা যদি দূরের বন্ধুরা শেষের যে মনে এটা যদি তুমি ক ধরো নে, আর লে যদি খ ধরো তাহলে ক খ আবার ক খ আবার খ খ শেষ একটা খ খ, আর তুমি যদি বে কে গ ধরো তে কে ঘ ধরো তাহলে বে তে বে তে বে তে, অর্থাৎ গ ঘ গ ঘ গ ঘ, এটা হলো সনেটের
5: বৈশিষ্ট্য।
3: আইমান তুমি একটু বলো তো, যদি আমরা সহজ করে দূরের বন্ধুদের যদি বলো যে সনেট বৈশিষ্ট্যটা কি কিভাবে বুঝবো,
5: এখানে চোদ্দ চরণ থাকবে, প্রতিটি চরণে চোদ্দ
3: অক্ষর থাকবে,
5: থাকবে
3: দুটি ভাগ থাকবে,
5: দুটি ভাগ থাকবে অষ্টক আর ষটক,
3: ষটক
5: অষ্টকে থাকবে ভাবের প্রবর্তনা আর ষটক থাকবে ভাবের পরিণতি,
3: এবং নিজস্ব অন্তমিল
5: থাকবে,
3: সনেটের নিজস্ব অন্তমিল থাকবে। অন্যান্য কবিতার মতো যে অন্ত হয় সেটা থাকবে না, ঠিক আছে? এখন আমরা মূল কবিতাটি আসি। এই কবিতাকৃত কবিতাটির মধ্য দিয়ে দূরের বন্ধুরা তোমরা মূলত যে বিষয়টি শিখবে সেটি হয়েছে স্মৃতি কাতরতার অন্তরালে কবির যে দেশপ্রেমবোধ, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত বিদেশে গিয়ে তিনি যে দেশকে কবিতাকে ভুলেননি, বাংলা ভাষাকে ভুলেননি, বাংলা ভাষায় কাব্য সাহিত্য রচনা করছেন, তিনি যে এগুলো সব ছেড়ে দিয়ে দূর দেশে চলে গিয়েছেন, তিনি এখন অনুশোচনায় ভুগছেন। সেই কারণে তিনি বলেছেন, সতত হেনদ তুমি পর মোর মনে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, আমি যখন নীরবে নির্জনে একা বসে থাকি তখন তোমার কথা আমি ভাবি। সতত যেমতি লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে জুড়াই একানামি ভ্রান্তির জননে, আমি যখন রাতের স্বপ্নে তোমার কলকল ধ্বনি শুনতে পাই আমি ভ্রান্তির ছলনে, ভুলের তারণে, আমি তো ভুল করেছি, অনুশোচনা, কবির একটা অনুশোচনা জেগেছে। কি অনুশোচনা জেগেছে? যে আমি ভুল করেছি। কি ভুল করেছি? যে আমি এই দেশ ছেড়ে চলে এসেছি, তার মধ্যে যে অনুশোচনাটা কাজ করেছে, তো বলছে যে আমি স্বপ্নে, রাতের বেলা স্বপ্নে তোমার সেই কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনে আমি আমার কানকে শান্তি দেই, কিন্তু আসলে তো আমি শুনতে পাই না। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, অনেক দেশ আমি ঘুরেছি, অনেক নদ নদীর পানি আমি পান করেছি, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, কিন্তু তোমার এ ভালোবাসা আমি কোথা থেকে পেয়েছি, কোথাও পাইনি। অনেক দেশ ঘুরেছি, অনেক নদ নদীর পানি আমি পান করেছি, কিন্তু তোমার এ ভালোবাসা আমি কোথাও পাইনি। সেই কারণে কবি কপোতাক্ষ নদের জলধারাকে বলেছেন দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমি স্তনে, তিনি কপোতাক্ষ নদের জলধারাকে মাতৃদুগ্ধের সাথে তুলনা করেছেন। তাহলে এই যে অংশটুকুর মধ্যে আছে যে কবির যে তোমার কথা আমার মনে পড়ে, তোমার কথা আমি ভাবি নীরবে নির্জনে একা যখন বসে থাকি, এটা তার কি বোধ? তার কি বোধ আনিয়ান?
5: স্মৃতি,
3: তার স্মৃতি, শুধু কি স্মৃতি, স্মৃতি কাতরতা। আবার শেষের দিকে যখন তিনি বলেছে যে অনেক দেশ ঘুরেছি, অনেক নদ নদীর পানি পান করেছি, কিন্তু তোমার এ ভালোবাসা পাইনি, এটা তার
5: স্মৃতি,
3: এটা তার দেশের প্রতি কি, কপোতাক্ষ নদের প্রতি তার কি ভালোবাসার প্রকাশ। সেই কারণে তিনি বলেছেন যে তোমার যে স্নেহের তৃষ্ণা, ভালোবাসা অন্য কোন নদ নদীর পানি আমাকে মিটাতে পারেনি। সেই কারণে তিনি বলেছেন যে কপোতাক্ষ নদের জলধারাকে বলেছেন দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমি স্তনে, অর্থাৎ মাতৃদুগ্ধের সাথে কপোতাক্ষ নদের জলধারাকে তুলনা করেছেন, ঠিক আছে? শেষের দিকে বলেছে আর কি হে হবে দেখা, তিনি একটা আক্ষেপ করেছেন, আর কি হে হবে দেখা, তোমার সাথে কি আমার আর দেখা হবে, কারণ দেখা নাও হতে পারে। কেন নাও হতে পারে? কারণ কবি কোথায় আছেন? বিদেশে আছেন। তো বিদেশে যখন আছেন, এই দেশে যে আসবেন, একটু আগে বলেছি যে দেশে আসার তো কোন সম্ভাবনা তা ছিল না। তাহলে কপোতাক্ষকে বলেছেন যদি আমি আর দেশে আসতে না পারি আর কি হবে দেখা, আমার একটা আক্ষেপ, যদি আর দেখা না হয় যতদিন যাবে প্রজারূপে রাজারূপ সাগরের দিতে, তুমি হয়েছ প্রজা, তুমি কে?
5: প্রজা।
3: তুমি কে? তুমি বলতে কপোতাক্ষ নদকে বলা হয়েছে, তুমি হয়েছ প্রজা, রাজারূপ সাগর, রাজাকে
5: সাগর,
3: অর্থাৎ সাগরকে আমাদের যে নদীর জল গিয়ে কোথায় গিয়ে মেশে, সব সাগরে চলে যায়। তো তুমি যতদিন তোমার জল সাগরকে বাড়িরূপ কর, তুমি বাড়ি মানে জল কর, তুমি তোমার রাজস্ব ট্যাক্স আমরা যেটা বলি, যে যতদিন তুমি তোমার জল সাগরকে ট্যাক্স হিসেবে দিবে, অর্থাৎ কর হিসেবে দিবে, ততদিন তুমি আমার একটা মিনতি গাইবে, কার কাছে? বঙ্গজজনের কানে, অর্থাৎ বাংলা ভাষাভাষী মানুষের কাছে, এদেশের মানুষের কাছে তুমি আমার একটা মিনতি গাইবে। সখে বন্ধু সখারিতে বন্ধুত্বের খাতিরে নাম তার, এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে, অর্থাৎ কপোতাক্ষ নদকে কবি বলেছেন যে তুমি আমার একটা মিনতি এদেশের মানুষের কাছে বলবে, কি বলবে? যে আমি বিদেশে থেকে কষ্ট করলেও আমি যে তোমাদের কপোতাক্ষ নদকে স্মরণ করছি, এ দেশকে স্মরণ করছি, বাংলা ভাষায় কাব্য সাহিত্য রচনা করছি, এই মেসেজটুকু তুমি দিবে, কতদিন?
5: যতদিন তুমি সাগরকে তার বাড়ি
3: তোমার জল দিবে, এই মিনতিটা তিনি কপোতাক্ষ নদকে করেছেন। আজও কিন্তু কপোতাক্ষ নদ সেই বার্তা কিন্তু আমাদেরকে দিয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এখন আরিয়ান, তুমি কি কপোতাক্ষ নদটা বুঝতে পেরেছ? তুমি যদি দূরের বন্ধুত্বের উদ্দেশ্যে একটু প্রথমে বলো যে আসলে মাইকেল মধুসূদন দত্তের দুইটা সৃষ্টি আছে বাংলা সাহিত্যে, একটা সৃষ্টি কি
4: সনেট,
3: সনেট তিনি আবিষ্কার করেছেন। আবার কবিতার ক্ষেত্রে কোন ছন্দের আবিষ্কার করেছেন
5: ছন্দ।
3: এবার আইমান বলো তো অমিত্রাক্ষর ছন্দ কি?
5: যে ছন্দে প্রথম আট মানে প্রথম
3: আট মাত্রা থাকবে,
5: আট মাত্রা থাকবে,
3: চোদ্দ মাত্রা যদি কোন চরণ হয় সেটা হলো অমিত্রাক্ষর
5: ছন্দ বলে
3: ছন্দ আছে। ঠিক আছে, ওকে। এবার তুমি যদি আমিয়ান যদি বলো আরিয়ান যে সনেট কি?
4: সনেট হলো এমন ধরনের কবিতা যেখানে চোদ্দটি লাইন থাকবে এবং
3: চোদ্দটি চরণ থাকবে। কবিতার লাইনকে আমরা বলি চরণ
4: চরণ
3: বা পংক্তি, আর যখন তিন চার লাইন একসাথে আছে তখন আমরা বলি স্তবক। কবিতার মাঝে যদি বিরতি দেয় তাকে কি বলা হয়?
4: পর্ব।
3: কবিতার মাঝে যদি বিরতি দেয় তাকে কি বলা হবে? পর্ব। ঠিক আছে, তাহলে সনেট কি?
4: সনেট হলো এমন ধরনের কবিতা যেখানে চোদ্দটি চরণ রয়েছে এবং প্রথম আটটি চরণে,
3: প্রথম আট চরণকে আমরা বলবো অষ্টক,
4: অষ্টক
3: বলবো
4: অষ্টক
3: অষ্টক হ্যাঁ,
4: এবং পরের
3: শেষের ছয় চরণকে কি বলবো?
4: ষটক।
3: অষ্টকে কি থাকে?
5: ভাবের প্রবর্তনা।
3: আর ষটকে
4: ভাবের পরিণতি।
3: আচ্ছা, এখন অর্থাৎ অষ্টকে যে ভাবটা নিয়ে কবি বলবেন সেই ভাবটার পরিসমাপ্তি আসবে কোথায়?
4: ষটকে।
3: ষটকে। তাহলে এই কবিতার মধ্যে মাইকেল মধুসূদন দত্ত প্রথম দিকে কি বলেছেন অষ্টকে?
5: ভাবের প্রবর্তনা।
3: কি বলেছেন তুমি যদি বলো দূরের বন্ধুদের জন্য?
5: দেশের প্রেম, দেশপ্রেম।
3: তার যে স্মৃতি, তিনি যে বিদেশে গিয়ে অনুশোচনে ভুগছেন, এই দেশকে ভুলতে পারেননি, একপতাক্ষ নদকে ভুলতে পারেননি, এখান থেকে যে চলে গিয়ে উনি মানে অনুশোচনায় আছেন, উনার যে সবসময় তার মনে পড়ে কপোতাক্ষ নদের কথা, কপোতাক্ষ কলকল ধ্বনির কথা, এদেশের মানুষের কথা সবসময় যে তার মনে পড়ে, সেই আবেগটা তিনি প্রকাশ করেছেন। এরপরে বলেছেন যে যতদিন তুমি থাকবে, তুমি থাকবে মানে কপোতাক্ষ নদ থাকবে। কিভাবে কপোতাক্ষ নদ থাকবে? যতদিন তুমি তোমার জল সাগরকে প্রজা হিসেবে, তুমি প্রজা হিসেবে সাগরকে ট্যাক্স দিবে, ততদিন তুমি আমার একটা মিনতি এদেশের মানুষের কাছে বলবে। এবার আরিয়ান তুমি প্রথম আট চরণটা একটু পরে শোনাও তো দূরের বন্ধুদের জন্য।
4: সতত হে নদ,
3: এরকম করে পড়বা।
5: সতত হে নদ তুমি পড়ো মোর মনে,
3: সতত হে নদ তুমি পড়ো মোর মনে,
5: সতত তোমার কথা ভাবি এ বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপ্নে,
3: সতত যেমতি লোক নিশার স্বপ্নে শুনে মায়া মন্ত্র ধ্বনি, তব কলকলে
5: জুড়াই
3: জুড়াই একা নামি
5: ভ্রান্তির
3: ছলনে।
5: বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ স্রোত রূপী তুমি জন্মভূমি স্তনে।
3: এখন তুমি যদি এই যে প্রথম যে আটলাইন, এই প্রথম আটলাইনের শেষের যে তিনটা চরণ, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, অনেক দেশ আমি দেখেছি, অনেক নদ নদের পানি আমি পান করেছি, কিন্তু এ স্নেহের তৃষ্ণা, স্নেহের তৃষ্ণা মানে কি? তোমার ভালোবাসা, তুমি যেভাবে আমাকে ভালোবেসেছ সেই ভালোবাসাটুকু আমি অন্য কোথাও পাইনি। সেই কারণে মাইকেল মধুসূদন দত্ত বলেছেন দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমি স্তনে। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের জলধারাকে মাতৃ দুগ্ধের সাথে তুলনা করেছেন। ঠিক আছে দূরের বন্ধুরা, আশা করি আজকের যে পাঠ কপোতাক্ষ নদটা যে বিষয়টা আমরা আলোচনা করেছি এবং সনেট নিয়ে আলোচনা করেছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। শুধুমাত্র যে বিষয়টা এখন প্রয়োজন হবে তোমাদের, যে বাসায় আজকের পাঠের সাথে মিলিয়ে পাঠ্য বইটা ভালো করে পড়বে, তাহলে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। শিক্ষার্থীদের আসর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য দূরের ও কাছের বন্ধুদের আবারও ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা।
1: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন অশ্রুজিৎ রায়, সম্পাদনা ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মিলিয়া আলী।

দুখানি রবীন্দ্রসঙ্গে শুনলেন, শিল্পী ছিলেন মিলিয়া আলী। যৌন হয়রানি, ধর্ষণ এবং নারী নির্যাতন অত্যন্ত গর্হিত কাজ এবং দণ্ডনীয় অপরাধ। নারী কারো বোন, কারো স্ত্রী, কারো কন্যা, সর্বোপরি নারী মা জাতি। আসুন নারীদের প্রতি সদয় আচরণ করি, সমাজ উন্নয়নে পারিবারিক শান্তি বজায় রাখতে নারীর অপরিসীম ভূমিকা। নারীর প্রতি নির্যাতন বা নারী ধর্ষণ সমাজকে কলুষিত করার নামান্তর। আসুন সবাই মিলে এর বিরুদ্ধে সোচ্চার হই।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন খাল খননের গান, মনির খান ও রিজিয়া পারভিন এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে। গানটির কথা ও সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: বুঝলি মেহরাব, আমি মাঝে মাঝে ভাবি এই এআই এর যুগে আমাদের জীবন হয়তো অনেক সহজ হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু একটা বড় জিনিস হারিয়েছি।
1: কি বলতো?
0: মানবিক মূল্যবোধ। আজকাল মানুষের মধ্যে মায়া মমতা কেমন কমে গেছে দেখেছিস? সবাই সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবে, কেউ কারো ভালো সহ্য করতে পারে না।
2: ঠিকই বলেছিস,
1: এর জন্য দায়ী আমাদের নৈতিক ও সামাজিক অবক্ষয়। এই অবক্ষয় রোধ করতে না পারলে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা কঠিন।
0: ওইদিকে এত চেঁচামেচি কিসে?
1: হ্যাঁ, তাই তো মনে হচ্ছে,
0: মনে হচ্ছে কাউকে মারছে। চল তো দেখি।
1: চল চল চল চল চল। আরে ভাই ভাই, আপনারা এখানে কি করছেন? এই কিশোর ছেলেটিকে এভাবে মারছেন কেন? ও কি করেছে?
0: আরে আরে ভাই ভাই, থামেন থামেন থামেন, আর মারবেন না, প্লিজ প্লিজ, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না।
1: আরে এই যে দেখছি আমার ছাত্র, তুমি এখানে কি করছো?
3: স্যার, এই পোলাটা একটা বকাইটা, এগো একটা কিশোর গ্যাং আছে, এরা সবাই মিলে চুরি চিন্তায় টিকটক করে, সমাজের মানুষের বিপদে ফেলে।
1: এই তুমি জিতু না? তোমাকে তো আমি সেদিনও ক্লাসে বললাম, ক্লাসের মধ্যে এমন টিকটক করো না, পড়ালেখায় মন দাও।
4: আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না। ও স্যার বাঁচান।
0: আচ্ছা, এখন এই ছেলেটি কি অন্যায় করেছে?
5: ও সিনেমা হলে টিকটক করতে গিয়ে ধরা পড়ছে, লোকজন তারে অনেক মারধর করছে, এই সুযোগে ওর আরেক বন্ধু একজনের পকেট মেরে দিছে।
1: জিতু, কথা কি সত্যি?
4: স্যার বিশ্বাস করেন, চুরির ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তবে স্যার, আমি টিকটক করছিলাম, এই তো সত্যি, আমার ভুল হয়েছে স্যার, আমি আর এমন করব না।
0: আমার ওকে দেখে মনে হচ্ছে ও ভালো ঘরের ছেলে, অসৎ সঙ্গে পড়ে খারাপ হয়ে যাচ্ছে, ওকে ভালো হওয়ার একটা সুযোগ তো দেওয়া দরকার নাকি?
1: দয়া করে আপনারা ওকে মারবেন না প্লিজ, আমি ওর শিক্ষক, আমিও বলবো ওকে ভালো হওয়ার সুযোগ দিন। ওদের মতো কোমলমতি শিশুদের যদি আমরা ভালো হওয়ার সুযোগ না দেই, তাহলে ওরা কিভাবে শিখবে? পরিবার থেকেই তো আসে প্রথম শিক্ষা, তারপর শিক্ষক। এই আপনারা সবাই মিলেই ওদেরকে ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে।
3: ঠিকই কইছেন, আমার ঘরেও এমন একটা পোলা আছে, আমাকে সবারই দায়িত্ব ওকে সুন্দর একটা ভবিষ্যৎ করে দেওয়া।
1: জিতু।
4: জি স্যার।
1: আজ কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলে।
4: স্যার,
1: এরকম খারাপ কাজ যদি করো, সামনে হয়তো এই বিপদ থেকে আর রক্ষা পাবে না।
4: জি স্যার।
1: তুমি কি ভালো হতে চাও?
4: জি স্যার, আমি বুঝতে পারছি, এসব করে আমি নিজের যেমন ক্ষতি করছি, তেমনি আমার মা বাবা ও আপনাদেরকে অপমান করেছি। আমি এখন থেকে ভালো হয়ে চলবো, মন দিয়ে পড়ালেখা করবো, আমি আর এমন করবো না স্যার।
0: সাবাস, এভাবে আমাদের ছোট ছোট কাজেই বড় পরিবর্তন আনা যায়, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা যায়।
6: হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসের এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে, যদি রোগীর নিউমোনিয়া লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে।
7: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পল্লী গীতি, শিল্পী মোহাম্মদ ইব্রাহিম খলিল, গীতিকার এবং সুরকার শাহ আব্দুল করিম।

আপনারা শুনছেন পল্লী গীতি মোহাম্মদ ইব্রাহিম খলিলের কণ্ঠে। এবার গানটির গীতিকার এবং সুরকার উকিল মুন্সী।

0: দোকানে বলে লেগেছে শুনলেন শিল্পে ছিলেন মোহাম্মদ ইব্রাহিম খলিল।
1: মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি জান্নাতুল ফেরদৌসি লিজা। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। তিনি বলেন, দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের ভূমিকার উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করবে, এটাই সরকারের প্রত্যাশা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে পুলিশ সদস্যদের আত্মত্যাগ যে কোনো মূল্যে রক্ষা করা সকলের পবিত্র দায়িত্ব। তিনি বলেন, বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, আগামী দিনে সেটি নিশ্চিত করতে হবে। তারেক রহমান বলেন, বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার নির্যাতিত, নিপীড়িত ও অধিকার হারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায়। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোন নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশের কল্যাণ প্যারেডে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, পুলিশ জনগণের কাছে বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারলে সেখানেই পুলিশের সাফল্য, আর পুলিশের সাফল্য মানে এটি সরকারেরও সাফল্য। তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হতে হবে আস্থা এবং নির্ভরতার। থানায় যাওয়ার পর বিপদ কমবে, মানুষ মনে এমন ধারণা তৈরি হওয়া অত্যন্ত জরুরি। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির উপর গুরুত্বারোপ করে বলেছেন, দেশের প্রতিটি নাগরিক যাতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে এবং উন্নয়নের সুফল ভোগ করতে পারে। তিনি আজ রাজধানীর পিকেএসএফ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ গুরুত্বারোপ করেন। অর্থমন্ত্রী বলেন, শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন মূল্যবোধ ও নৈতিক শিক্ষা নিয়ে সামাজিক মাধ্যমসহ ডিজিটাল মিডিয়ায় সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেছেন। তিনি আজ রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সকল স্তরেই নৈতিকতার চর্চা করতে হবে। সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে। তিনি আজ রাজধানীতে নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী দেশের নৌ পরিবহন খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকল স্তরের কর্মকর্তা কর্মচারীর মেধা, ধৈর্য ও ত্যাগকে কাজে লাগানোর আহ্বান জানান। খেলার খবর ক্রিকেট। ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসের শেষ খবর পাওয়া পর্যন্ত বিনা উইকেটে ৭ রান সংগ্রহ করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ৪১৩ এবং বিনা উইকেটে ৭ রান সংগ্রহ করেছে পাকিস্তান ৩৮৬। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী সরাসরি সম্প্রচার করছে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ৫৩৭.৬৩ মিটারে, অর্থাৎ ৫৫৮ কিলোহার্টজে, এফএম ব্যান্ড ৮৮.৮ মেগাহার্টজে এবং একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, দ্বিতীয় অধিবেশনের এ পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং আমি ওয়াহিদা খানম। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন প্রসূন কুমার রায়, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন এলিজা আক্তার এবং অভিজিৎ মণ্ডল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই আসমা আফশাল। The World Mother's Day was observed in different districts of Khulna Division like other places of the country today. The day is observed on the second Sunday of May every year to express respect, love and gratitude to all the mothers of the world. In 1908, Anna Jarvis of the United States celebrated the first Mother's Day in memory of her mother. Later, U.S. President Woodrow Wilson declared the second Sunday of May as Mother's Day in 1914. In Magura, a discussion meeting was held at the Shalikha Upajila Parishad Auditorium on the occasion of World Mother Day. General Secretary Dhaka District BNP and Member of Parliament Nipun Roy Choudhury joined the meeting through virtually as chief guest. The Upajila Nirvahi Officer, Assistant Commissioner Land, Women Affairs Officer, Upajila Health Officer and Program Officer and local elite were present at the time. The Upajila Women Affairs Office organized it. The World Mother's Day was also observed in other districts of Khulna Division through holding similar programs. A meeting of the District Law and Order Committee was held at the Deputy Commissioner's Conference Room in Bagirhat today. State Minister for Environment, Forest and Climate Change Affairs, Sheikh Faridul Islam, attended it as chief guest. Members of Parliament, Mohammad Mushir Rahman Khan, Sheikh Manjurul Haq Rahat and Mohammad Abdul Alim attended it as guests of honor. The meeting discussed on increasing of the operation of law enforcement agencies to eradicate forest rovers in the Sundarbans. Besides, the meeting directed the concerned institutions to take necessary measures to reduce the negative impact of drugs, social media and keep the town free of garbage. Presided over by Deputy Commissioner Golam Mohammad Batin, the meeting was attended by Police Super Mohammad Hassan Choudhury, Deputy Director of the Local Government Division Dr. Mohammad Fakrul Hassan, and the Additional Deputy Commissioner General, Additional District Magistrate, Civil Surgeon, Superintendent of the 250 beds District Hospital, 9 Upajila Nirbhay Officers, and heads of various government departments of the district. Meanwhile, a meeting of the District Law and Order Committee was held at the Deputy Commissioner's Conference Room in Shatkhira today. The meeting took several important decisions, including taking police initiatives to stop extortion in vehicles carrying cows and mangoes, strict surveillance to stop the use of chemicals to ripen mangoes, and taking initiatives to resolve waterlogging and traffic congestion. Presided over by Deputy Commissioner Ms. Kausar Aziz, Members of Parliament Mohammad Ichhatullah, Muhaddis Abdul Khalik, Rabiul Bashar, Gazi Nurul Islam, and Civil Surgeon Abdul Salam, Additional Police Super Aminur Rahman, including heads of different departments of the district, were present at the time. Besides, the similar meetings were held at the Deputy Commissioner's Conference Room in Magura, Jhinaida, and Mehirpur today with the Deputy Commissioners in the chair. Cricket and two matches of Notun Kuri sports competition were held at Shatkhira Stadium today. In boys group, Shyamnagar Upajila Cricket 11 defeated Shatkhira Purushoba team by 1 run. Batting first, Shyamnagar Upajila Cricket 11 scored 64 runs for 5 wickets in the stipulated 10 over. In reply, Shatkhira Purushoba team managed to score 63 runs for 3 in the stipulated 10 overs. In the girls group, Shyamnagar Upajila Cricket 11 defeated Ashashuni Upajila Cricket 11 by 1 run. Batting first, Shyamnagar Upajila Cricket 11 scored 47 runs for 8 wickets in the stipulated 10 overs. In reply, Ashashuni Upajila Cricket 11 managed to score 46 runs for 3 in the stipulated 10 overs. Finally, weather in Focused Valley till on tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Khulna, Joshur, Kushtia, Rashahi, Rongpur, Pabna, Bogura, Changail, Porishal, Moymonsingh, Dhaka, Faridpur, Potuakhali, Noakhali, Kumilla, Cox's Bazar, Chattogram, and Sillet. River ports in these areas are to hoist cautionary signal number 1. That is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
1: Bangladesh Betar Khulna. Shibtri Ustrata, Akon Karajan Malay, Apnadir Kishonavo, Baul Gan. Pratham Gani Shilpi, Shushanto Banerjee.

শ্রোতা বন্ধু, আপনারা বাউল গান শুনছেন। এবারে প্রতুল হাজরা

শ্রোতাবন্ধু, বাউল গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

সারা জাহানের মালিক তুমি রব্বুল আলামিন।

0: ফুলে ও ফলে ভরেছো তুমি পবিত্র জমিন, সারা জাহানের মালিক তুমি রব্বুল আলামিন।
1: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত, মুসলিম শরীফ। যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে অহংকার থেকে মুক্ত। বাই হাকি, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা এবং খুলনার পার্শ্ববর্তী এলাকার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: সদতা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল হাদিস শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা থেকে প্রচারিত অনুষ্ঠান। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

করো না বিচার, আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে, আমি জেনে শুনে জীবন ভরে দোষ।

0: আল্লাহ পাকের শানে
1: হামদ পেশ করা হল। শিল্পী ছিলেন শেখ আবুল বাশার প্রথমে এবং পরে মোহাম্মদ কুতুবউদ্দিন বখতিয়ার। লিখেছেন কাজী নজরুল ইসলাম। দয়া সত্য কল্যাণ এই যদি হয় মানুষের আদর্শ, তাহলে আমরা আপোষে শান্তিতে মীমাংসা করতে পারি না এমন কিছু নেই।
2: রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, আবারও বলছি, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ

0: রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে 20.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 57% এবং সন্ধ্যে 6টায় 91%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:18 এবং অস্ত যাবে সন্ধ্যে 6:32। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Qureshi. Dhaka Met Office forecast for the inland river pools well till 1 AM says that rain or thundershower accompanied by temporary west northwesterly gusty or squall wind at the velocity of 45 to 60 km/h may occur over the regions of Rajshahi, Pabna, Bogra, Tangail, Mamesing, Dhaka, Faridpur, Madaripur, Joshur, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার অ্যান্ড সিলেট। রিপোর্টস অফ দিজ এরিয়াস আফটার হাইস্ট কশনারি সিগন্যাল নাম্বার 1। রিপিট, কশনারি সিগন্যাল নাম্বার 1। নাও ফোরকাস্ট ফর দ্য এন্টায়ার কান্ট্রি রিমেইন ইন এফেক্ট টিল 6 PM টুমরো। সাম প্লেস অফ রংপুর, ঢাকা, ময়মনসিংহ অ্যান্ড সিলেট ডিভিশনস অ্যান্ড এ ফিউ প্লেস অফ রাজশাহী, খুলনা, বরিশাল অ্যান্ড চট্টগ্রাম ডিভিশনস মে এক্সপিরিয়েন্স rain or thundershower accompanied by temporary gusty or squally wind and lightning. Slight fall in day and night temperature is expected over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Potuakhali, 35.2 degrees Celsius, and the minimum was at Syedpur, 20.2 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 35.1 degrees Celsius and minimum 25.9 degrees. Humidity recorded in here at 9 AM was 57%. And at 6 PM, 91%. Sunrise over Dhaka tomorrow at 5:18 AM and sunset at 6:32 PM. And that brings us to the end of this weather report.
0: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
2: বাংলাদেশ বেতার খুলনা। আগুন ব্যবহারে সাবধান হন। রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে রাখুন। বৈদ্যুতিক ইস্ত্রিতে বিদ্যুৎ সংযোগ রেখে কখনো সরে যাবেন না। আগুনের সূচনাতে হাতের কাছে রক্ষিত পানি আগুনে নিক্ষেপ করুন। পরনের কাপড়ে আগুন লাগলে মাটিতে গড়াগড়ি দিন। বৈদ্যুতিক আগুনে সবার আগে মেন সুইচ বন্ধ করুন। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী এম এ হামিদ, কথা লিখেছেন আবু জাফর।

0: এম এ হামিদের কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: মাসের দ্বিতীয় রোববার দিবসটি পালিত হয়। 1908 সালে যুক্তরাষ্ট্রের আন্না জার্ভিস তার মায়ের স্মৃতিকে স্মরণ করে প্রথম মা দিবস উদযাপন করেছিলেন। পরে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন 1914 সালে মে মাসের দ্বিতীয় রবিবারকে মা দিবস হিসেবে ঘোষণা করেন। এদিকে বিশ্ব মা দিবস উপলক্ষে এক আলোচনা সভা আজ মাগুরার শালিকা উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী ভার্চুয়ালি এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও প্রোগ্রাম অফিসার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সময় উপস্থিত ছিলেন। পরে উপজেলার পাঁচজন রত্ন গর্ভা মাকে সম্মাননা প্রদান করা হয়। বাগেরহাটের মোংলা শেখ ফরিদুল ইসলামেতে প্রধান অতিথি ছিলেন। সভায় মোংলা নদী পারাপার ব্যবস্থার দীর্ঘদিনের নানা জটিলতা, জনদুর্ভোগ ও সমস্যা নিরসনে দ্রুত কার্যকর ও জনবান্ধব পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়।

0: প্রশাসক ও মংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। জেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভা আজ বাগেরহাটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। সংসদ সদস্য মোহাম্মদ মশিউর রহমান খান, সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ ও সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আলিম এতে সম্মানিত অতিথি ছিলেন। সভায় সুন্দরবনের বনদস্য নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, শহরকে ময়লা আবর্জনা মুক্ত রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতিনের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ ফখরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন, 250 সজ্জা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে অনুরূপ সভা আজ সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিস কালসার আজিজের সভাপতিতে সংসদ সদস্য মোহাম্মদ ইজ্জাতুল্লাহ, সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সংসদ সদস্য রবিউল বাশার, সংসদ সদস্য গাজী নাজিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জন ও জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন যৌথভাবে আয়োজিত খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে এবং রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালার তিন দিনব্যাপী কর্মসূচি আজ সমাপনী অনুষ্ঠান। আজকের কর্মসূচির মধ্যে ফুলতলা উপজেলার রবীন্দ্র কমপ্লেক্সে রবীন্দ্রনাথের কৃষি দর্শন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য আলী আসগর লবি এতে প্রধান অতিথি ছিলেন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিতান কুমার মণ্ডল অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মোহাম্মদ আব্দুল মান্নান স্মারক বক্তা ও উপজেলা নির্বাহী অফিসার মিজ সুচি রানী সাহা স্বাগত বক্তৃতা করেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় অনুরূপ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মিজ সানজিদা ইকতার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মিজ কানিস ফাতেমা লিজা আলোচনা সভায় বিশেষ অতিথি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আনিসা রেজা স্মারক বক্তৃতা করেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শিলাইদহের কুঠিবাড়িতে বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়ভাবে তিন দিনব্যাপী কর্মসূচির আজকের সমাপনী অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সাইদ মোহাম্মদ মঞ্জুরুল আলম এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মঞ্জুর রহমান এতে স্মারক বক্তা এবং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার স্বাগত বক্তৃতা করেন। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতার অংশ হিসেবে আজ দুইটি ফাইনাল ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। বালক বিভাগে শ্যামনগর উপজেলা ক্রিকেট একাদশ এক রানে সাতক্ষীরা পৌরসভা একাদশকে এবং বালিকা বিভাগে শ্যামনগর উপজেলা ক্রিকেট একাদশ এক রানে আশাশুনি উপজেলা ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে একই প্রতিযোগিতার ক্রিকেট ম্যাচের ফাইনালে আজ কালীগঞ্জ উপজেলা তিন উইকেটে ঝিনাইদহ পৌরসভাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, মাদারীপুর, দিনাজপুর, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সময়কে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের পরবর্তী আয়োজনমালা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: আমি একটা গাছ লাগাইছিলাম, ওই কুদ্দুর চা ছাগল এসে আমার ওই গাছটা,
3: ওই যে বেড়া দিয়া দিও
2: না, পরে পরে আরেকটা নতুন লাগাইছি, দিয়ে আবার সুন্দর করে বেড়া দিয়ে দিও।
4: এখানে তোমার দোষ আছে।
2: কেন, আমার কি দোষ
4: আছে? তুমি যখন গাছটা লাগাইলা, তুমি ওই সময় গাছ লাগানোর সময় বেড়াটা
3: দিতা।
2: একটু আলোচনা করছিলাম,
5: আসলে গাছ লাগানোটার আগে কিন্তু কিছু পরিকল্পনার দরকার। কি গাছ লাগাবো, কোন জায়গায়, কেন লাগাবো, কিভাবে লাগাবো, তারও কিন্তু একটা পরিকল্পনা আছে। সুতরাং এই পরিকল্পনা না করলে খামাখা যদি আমরা একটা গাছ লাগাই, সেটা ক্ষতি হবেই, সকলে খাবে,
2: তাই তো দেখলাম।
5: হ্যাঁ, তো সেই জন্য আমাদের একটা পরিকল্পনা করে গাছ লাগাতে হবে। আর গাছ লাগানো মানে কি যে দু চারটে গাছ তোমরা আগে লাগিয়েছিল তার এখন টাটকা।

0: আমার টাটকা শাকসব দেখাইতে পারতাছি মাস্টার ভাই আমার বসত বাড়ির দেখছি একটু জাগো ফাঁকা রাখছি না কত সুন্দর যে ডাটা করছি মিষ্টি কুমড়া দেখছো না লতানো গাছগুলি আমার কি সুন্দর হয়েছে
1: তোমার বাড়িটা সুন্দর লাগে অবশ্যই
2: এবং এই যে টাটকা অবস্থায় শাকসবজি খাওয়াটা যে কত শরীরের জন্য ভালো তোমার রান্না পাকের জন্য ভালো হ্যাঁ এটা কিন্তু আর নতুন করে বলার অপেক্ষা রাখে না এটা আমরা জানি
0: আর টাটকা সবজিটা মনে হয় যেন রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে সিদ্ধ হয়ে যায়
2: বা ওই ফল এখন তো আম জামের সময় আসতেছে টাটকা ফল তো এই আজকের আসলে শুরুতে কিন্তু এই বিষয়টা নিয়ে আছে টাটকা অবস্থায় সবজি ও ফল সংগ্রহে আমরা কি করতে পারি কি করা উচিত এ বিষয় নিয়ে বলবেন ইশরাত জাহান সহকারী পরিচালক কৃষি বিপণন অধিদপ্তর খামারবাড়ি আর তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন মোহাম্মদ শাহিনুর রহমান চলো আমরা শুনি
3: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে আজ আমরা আলোচনা করব টাটকা অবস্থায় সবজি ও ফল সংগ্রহে করণীয় সম্পর্কে আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন মোসাম্মদ ইশরাত জাহান সহকারী পরিচালক কৃষি বিপণন অধিদপ্তর খামারবাড়ি ফার্মগেট ঢাকা স্বাগত আপনাকে আমাদের আজকের আসরে
4: ধন্যবাদ
3: প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব টাটকা অবস্থায় সবজি ও ফল সংগ্রহে করণীয় কি
4: টাটকা অবস্থায় সবজি ও ফলমূল সম্পূর্ণরূপে পরিপক্কতা লাভের পর সংগ্রহ করতে হবে সংগ্রহকালীন সময়ে মাটির আর্দ্রাবস্থা থাকা চলবে না সংগ্রহ করার পরপরই মাঠ থেকে সরিয়ে আনতে হবে এবং কোনো অবস্থাতেই তীব্র সূর্যতাপ লাগতে দেয়া যাবে না মাঠ থেকে সংগ্রহ করে খুব সাবধানে স্থানান্তর করতে হবে এবং শক্ত স্থানের উপর ফেলা যাবে না তাই সংগ্রহের পর যত দ্রুত কম তাপমাত্রায় নামিয়ে আনা যায় এবং কাম্য তাপমাত্রায় রাখা যায় তাহলেই তাজা টাটকা রাখা সম্ভব
3: এ পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাইব সবজি ও ফলের কিভাবে পচন রোধ করা যায়
4: ফল ও সবজি মানুষের দৈনন্দিন খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এতে ভিটামিন খনিজ ও আঁশজাতীয় উপাদান থাকে যা শরীরকে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কিন্তু এই ফল ও সবজি খুব দ্রুত নষ্ট হয় বা পচে যায় বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায় পচন হলে শুধু খাদ্য অপচয় নয় অর্থনৈতিক ক্ষতিও হয় তাই ফল ও সবজি দীর্ঘদিন ভালো রাখার জন্য পচন রোধের উপায় জানা অত্যন্ত প্রয়োজন
3: এখন আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে টাটকা সবজি ও ফল সাধারণত আমরা কতভাবে সংগ্রহ করতে পারি বা কতভাবে তোলা যায়
4: টাটকা সবজি ও ফল সাধারণত দুইভাবে তোলা যায় হাত দিয়ে তোলা যন্ত্রের সাহায্যে তোলা হাত দিয়ে তোলার কতগুলো সুবিধা আছে উন্নত ও উন্নয়নশীল সব দেশেই বেশিরভাগ ফল টাটকা বিক্রির জন্য হাত দিয়ে তোলা হয় হাত দিয়ে ফল তোলার কতগুলো সুবিধা রয়েছে সেগুলো হচ্ছে মানুষ যন্ত্রের চেয়ে অনেক বেশি যত্ন সহকারে ফল সংগ্রহ করতে পারে হাত দিয়ে ফল তুলতে অর্থ বিনিয়োগ কম গাছের ক্ষয়ক্ষতি হয় না ফল নষ্ট হয় না তাই অপচয় কম হয় আর যন্ত্রের সাহায্যে তোলার সুবিধা ও অসুবিধা দুটোই রয়েছে সুবিধাগুলো হল দ্রুত কাজ শেষ করা কাজের উন্নত পরিবেশ পাওয়া শ্রমিক নিয়োগ ও কাজের তত্ত্বাবধান জনিত সুবিধা আর অসুবিধাগুলো হচ্ছে ফল অথবা গাছের ক্ষয়ক্ষতি হয় যন্ত্রের অত্যাধিক মূল্য ও নতুন প্রযুক্তি উদ্ভাবনের সাথে সাথে পূর্বের যন্ত্রপাতির কার্যকারিতা কমে যাওয়া অথবা সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া
3: সবশেষে আপনার কাছে আমরা জানতে চাইব টাটকা সবজি ও ফল সংগ্রহের জন্য আমাদের দেশে কোনো হিমাগার আছে কি
4: শাকসবজি ও ফলমূল সংগ্রহের জন্য বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে ব্যক্তি মালিকানায় দুই একটি ছোট আকারের হিমাগার গড়ে উঠেছে যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল এছাড়াও কৃষি মন্ত্রণালয়ের এনসিডিপি প্রকল্পের মাধ্যমে ঢাকার গাবতলিতে সেন্ট্রাল মার্কেটে ছোট পরিসরে কুল চেম্বার গড়ে তোলা হয়েছে
3: আপনাকে অশেষ ধন্যবাদ টাটকা অবস্থায় সবজি ও ফল সংগ্রহে করণীয় সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানানোর জন্য
4: ধন্যবাদ
2: শুনছিলাম আমরা ইশরাত জাহান সহকারী পরিচালক কৃষি বিপণন অধিদপ্তর খামারবাড়ি তার কাছে টাটকা অবস্থায় সবজি ও ফল সংগ্রহে আমাদের কি করতে হবে
0: অনেক কিছু জানা হল
2: দেখো এখন কিন্তু সুস্থ ও স্বাস্থ্যসম্মত পশু চেনা নিয়ে কিন্তু এখন খুব চিন্তা ভাবনা চলছে এক নম্বর হচ্ছে কুরবানির ঈদ তো আছেই তাছাড়া যারা আমরা খামারিদেরকেও বলবো যে তারা যখন কিনবেন আনবেন সংগ্রহ করবেন তখন তারা কিভাবে দেখে নেবেন তো আগামী পরশু দিন ১২ তারিখ ১২ই মে মঙ্গলবার সন্ধ্যে ৭:০৫ কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতি অনুষ্ঠানে সুস্থ ও স্বাস্থ্যসম্মত পশু চেনার উপায় এ নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন প্রাণিসম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক জনাব ড হোসেন মোহাম্মদ সেলিম। এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্নের উত্তর জানার জন্য ০২৪৪৮১৩২৬৮ থেকে ৭০ পর্যন্ত এবং ০২৪৪৮১৩২৭৭ থেকে ৭৯ পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। আমি আবার বলছি, প্রশ্ন করার জন্য ০২৪৪৮১৩২৬৮ থেকে ৭০ পর্যন্ত এবং ০২৪৪৮১৩২৭৭ থেকে ৭৯ পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারবেন। আর এই আয়োজন শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetare এই সরাসরি এই আয়োজনটি উপভোগ করতে পারবেন। তো যাই হোক, ভাবির খুব ইচ্ছা ছিল একটা মজার গান শুনবে।
0: আচ্ছা,
2: দেখা যাক আমরা কি গান শোনাতে পারি। চলো একটা গান শুনি আমরা এখন। শিল্পী শেফালী ঘোষ, গীতিকার ও সুরকার এম এন আখতার, গানটা শুনি আমরা।
0: আচ্ছা শোনাও।

0: যাক তোমাদের যে মজা লাগছে ভালো লাগছে, শেফালী ঘোষের গান আমারও মজা লাগলো, ভাবি অনেকদিন ধরে বলছিল একটু মজার গান শোনাও ভাই, এই মজার গান শোনানো হলো। আর বিশেষ করে এই সময়টা কিন্তু বেশ মজার সময়ও বটে, বৃষ্টি পড়ে কখনো কোনো সময় বেশ কড়া রোদ, আবার বৃষ্টি পড়ে, মাটিটা কিন্তু নরম, তো এই সময়টায় কিন্তু বৃক্ষরোপণ খুবই দরকার। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ, সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশে পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। তো এসব আমরা সবাই সরকারের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে সবাই বৃক্ষরোপণে উৎসাহী হই। আচ্ছা, তো এবারে এ সপ্তাহের কৃষি যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের কথক আসেন নাই, সেজন্য তার অনুপস্থিতিতে এখন আমরা শোনাব বিকল্প লবণাক্ত এলাকায় সবজি চাষে ড্রাগওয়েল, এই বিষয়টি আমরা শুনব মোসাদ্দেক হোসেন জীবন, সহকারী প্রকৌশলী বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ঢাকা। তার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেছেন তামান্না সিদ্দিকী। চলো আমরা এই বিষয়টি শুনি।
1: আচ্ছা, ঠিক আছে।
2: চাষাবাদে পানি খুবই জরুরি উপাদান, আর যদি আপনি সবজি চাষী হয়ে থাকেন বা সবজি চাষ করতে চান তাহলে তার জন্য দরকার মিঠা পানি সেচের। কিন্তু আমাদের দেশে এমন কিছু অঞ্চল আছে যেখানে পানিতে মাত্রাতিরিক্ত লবণ এমনকি মিঠা পানির আধার পুকুরও কম, সেক্ষেত্রে অবশ্যই দরকার বিকল্প ব্যবস্থা, আর সেই বিকল্প ব্যবস্থার একটি হতে পারে ডাগওয়েল। লবণাক্ত এলাকায় সবজি চাষের ডাগওয়েল, এই সম্পর্কে আমরা আজ কথা বলব এবং সেই সাথে কথা বলব পলিশেড নিয়ে। আর এই সম্পর্কে কথা বলার জন্য আজকে আসরে আছেন আমাদের সাথে উপস্থিত মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, সহকারী প্রকৌশলী বিএডিসি কৃষি ভবন ঢাকা। সাথে আছি আমি তামান্না সিদ্দিকী। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের আসরে। প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আমরা বলছি যে আমাদের দেশের অনেক অঞ্চল রয়েছে যেখানে আসলে অনেক লবণাক্ত পানি রয়েছে, এই যে লবণাক্ততার কথা আমরা বলছি, এই লবণাক্ততা বিষয়টা আসলে কি এবং লবণাক্ততার ভিত্তিতে মাটির শ্রেণীবিন্যাস বলতে কি বোঝায়?
3: পানি তো আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেচের জন্য, তো সেচের পানিটা আসলে লবণাক্ত হয় কখনো মিঠাও হয়, তো লবণাক্ততা পানি হলে ওখানে আসলে সেচের জন্য কোনোভাবে উপযুক্ত নয়। আসলে লবণাক্ততা বলতে আমরা বুঝি যে সকল এলাকার মাটিতে মাত্রাতিরিক্ত লবণ বিশেষভাবে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ বেশি থাকে সে সমস্ত এলাকাগুলোকে লবণাক্ত এলাকা হিসেবে বিবেচিত করা যায়। তো লবণাক্ততাটা নির্ধারণ করা হয় আসলে একটা ইউনিট আছে পিপিটি পার্স পার থাউজেন্ড, তো পানির লবণাক্ততা যদি 1 PPT বলা হয় তাহলে বুঝতে হবে প্রতি 1 কেজি পানির মাটিতে সেখানে 1 গ্রাম লবণ রয়েছে। যদি আবার বলি 2 PPT তাহলে সেটা বলতে বোঝাবে প্রতি 1 কেজি মাটিতে 1 গ্রাম লবণ রয়েছে।
2: আমাদের দেশে কোন অঞ্চলগুলোতে আসলে এরকম লবণাক্ত পানি বেশি পাওয়া যায়?
3: আসলে বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকা যেমন খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ফেনী, বিবরগুনা, ভোলা, বাগেরহাট, কক্সবাজার, যশোর, এসব জেলাগুলোতে আসলে লবণাক্ততা মাটি রয়েছে। আর ওগুলো লবণাক্ত মাটি হওয়ার কারণে ওই এলাকার পানিতে লবণাক্ততা থাকার সম্ভাবনাটা বেশি থাকে।
2: পানিতে লবণ থাকতেই পারে, মাটিতে লবণ থাকতেই পারে, কিন্তু তার অর্থ এই নয় যে আমাদের কৃষি ব্যবস্থা বা কৃষি যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে আমরা চাষ করতে পারব না, তো সেখানে হয়তো একটু কিছু পরিবর্তন আছে। সেক্ষেত্রে এই যে লবণাক্ত এলাকা রয়েছে, এই লবণাক্ত এলাকার জন্য কি ধরনের সেচ পদ্ধতি ব্যবহার করা যেতে পারে এবং সেগুলো কি কি?
3: অবশ্যই লবণাক্ত এলাকায় সেচ পদ্ধতি আনার জন্য আমাদের কিছু বিকল্প কিছু আধুনিক প্রযুক্তি রয়েছে, তার মধ্যে ডাগওয়েল বা রেইন ওয়াটার হারভেস্টার এগুলো একটা পদ্ধতি। তো আমরা সাধারণত দক্ষিণ পশ্চিম উপকূল এলাকায় যেগুলো এলাকাতে লবণাক্ততার পরিমাণ বেশি তো ওগুলোতে আমরা আসলে ডাগওয়েলটাও করতে পারি, রেইন ওয়াটার হারভেস্টার করতে পারি। দুটি ইকোনমিক্যাল এবং পানিতে কম সেচ লাগে এবং ফসলের জন্য ভালো সেরকম পদ্ধতির মধ্যে ডাগওয়েলটা খুব ভালো একটা পদ্ধতি।
2: এই যে ডাগওয়েল পদ্ধতির কথা বলছি, এই ডাগওয়েল পদ্ধতিটা আসলে কি এবং এই পদ্ধতি ব্যবহারে সুফল কি রয়েছে বা অসুবিধা কি রয়েছে সবকিছুই জানতে চাই।
3: আচ্ছা, আমরা নর্মালি জানি যে গ্রাম বাংলাতে আমরা কুয়াব জিনিসটি ইউজ করি, কুয়ো তো আমরা খনন করি, আমরা পানি নিতে পারতাম মাটির নিচে ভূগর্ভস্থ স্তরে পানিটা আমরা উত্তোলন করি, তো সেটির একটি আধুনিক প্রযুক্তি হচ্ছে বিদ্যুৎ চালিত সৌরচালিত বিদ্যুৎ চালিত ডাগওয়েল। তো আসলে আমরা কুয়াতে কি করি যে অনেক নিচ থেকে প্রচলিত পদ্ধতিতে দড়ি বালতি ব্যবহার করে পানি উত্তোলন করে থাকি, এটা পানিতে আসলে অনেক কষ্ট হয়, মা বোনেরা বা যারা পানি তুলে তাদের কষ্ট হয়। সেই জিনিসটাই আমরা আসলে একটা আধুনিকভাবে করি কি, বৃষ্টির পানিটা ফানেল আকৃতির একটা কাঠামোতে জমিয়ে ডাগ হইলে পতিত করে ভূগর্ভস্থ পানির স্তরের মজুদ বৃদ্ধির খাবার পানির পাশাপাশি সেচ কাজে ব্যবহার করে থাকি। তো এই যে ডাগওয়েলগুলোতে যে আমরা বৃষ্টির পানি জমিয়ে রাখি, এটা আসলে সহজেই আমাদের সংরক্ষণ করা যাচ্ছে, এটা একটা ব্যাপার। আর ডাগওয়েল ব্যবহারের বেশ কিছু সুফল রয়েছে। তার প্রথম সুফলটা হচ্ছে ভূগর্ভস্থ পানির উপরে চাপ কমানো। আসলে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লিফটিং করলে আমাদের ভূগর্ভস্থ পানির যে লেয়ার, সেই লেয়ারটা নিচে নেমে যায়। যদি আমরা ওটা যদি আমরা কমাতে চাই, তাহলে আমরা বৃষ্টির পানিটা যদি ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার লিফটিংটা প্রয়োজন পড়ে না। তখন দেখা যায় বৃষ্টির পানিটা আমরা জাস্ট সংরক্ষণ করতে পারলেই আমাদের এই কাজটা সহজে সমাধান হয়। আরেকটা জিনিস, বৃষ্টির পানি ভূগর্ভে যদি প্রবেশ করে, তাহলে ভূগর্ভস্থ পানির স্তরে যে উচ্চতা, সেই উচ্চতাটা কিন্তু বৃদ্ধি পায়। মানে আমরা যদি আন্ডারগ্রাউন্ড ওয়াটার লিফটিং করি, তাহলে আমাদের লেয়ারটা নেমে যায়। আবার পানি যদি বৃষ্টি যদি হয়, বৃষ্টির পানিটা যদি আমরা সংরক্ষণ করি, সেটা তো আবার ভূগর্ভস্থরেই যাচ্ছে, ভূগর্ভস্থে তাহলে দেখা যায় লেভেলটা বেড়ে যায়। আরেকটা হচ্ছে যে এলাকায় যে পরিবেশ বান্ধব কৃষি যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাতে মানুষ সচেতন হয়, আরো আধুনিক যুগ ব্যবস্থায় তারা উন্নতি হতে পারে। এদিক থেকে ডাগ হইলে আমাদের সুবিধাটা বেশি থাকছে।
2: অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার উপস্থিতির জন্য।
0: যে এই যে লবণাক্ত এলাকায় সবজি চাষে ডাগ অয়েল সম্পর্কে ভারী অনেকগুলো ভালো কথা শোনা হলো, বৃষ্টির পানি সংরক্ষণ করার দরকার এবং ভূগর্ভে এই পানিগুলো যাওয়ার খুব প্রয়োজন, কারণ ভূগর্ভের পানি কিন্তু অনেক নিচে নেমে যাচ্ছে, এটা আমি শুনছি। তো যাই হোক, এখন তো ঝড় বৃষ্টির সময়, যখন তখন কিন্তু ঝড় বৃষ্টি হয়, বিশেষ করে বজ্রপাতের থেকে কিন্তু আমাদের খুব সাবধান থাকতে হবে।

0: ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা।
1: তাল গাছ সব গাছকে ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে উকি মারে আকাশে।
0: আরে তাল গাছের মাথা তো ন্যাড়া, পাতা নাই, এমন হইল কেমনি?
2: ঠাডা পুইরা এমন সর্বনাশা ছিঁড়ে বইন।
0: ঠাডা মানে তো বজ্রপাত, কও কি নিয়া?
3: বৃষ্টি তুফান শুরু হয়েছে, অখন বাইরে খাড়ায় কথা না কইয়া তাড়াতাড়ি ঘরে আসো সবাই, ঠাডাও পড়বো।
1: গাড়িটা রাহুম কই বাবি?
3: ওই যে উদলা নতুন গরুর ঘরে ঢুকাই দেন ভাই।
1: আচ্ছা,
2: আমিও গরু ছাগল গুলা ঘরে আইনে রাখি।
3: ঠাডা পড়তেছে, আপনি এক পাও নড়বেন না।
0: ম্যাগের ডাক শুনলে গরু ছাগল গুলা নিজে নিজে বাড়িতে সুইটাইব ভাই যা।
3: ওই যে আবার
1: এমন দিনে বজ্রপাত বেশি হয় আর ঘন ঘন হয়। এই সময় ঘরের বাইরে খোলা মাঠে বিদ্যুতের তারের নিচে লম্বা বড় গাছের পাশে নদীতে নৌকায় পানির কাছে ঠাকুরডা নিষেধ।
0: শুনছি ওইসব জায়গা হইল বিদ্যুতের জমাট ঘর, মানে ইলেকট্রিক চার্জ খুব বেশি। বজ্রপাত হইলেই মানুষ বা অন্য কোন প্রাণীর শরীরের রক্ত ওই বজ্রপাতের বিদ্যুৎ যখন তখন কাছে টানে, শরীর পুইড়া ছাই হইয়া যায়।
2: কোন কি ভাবি?
1: হ্যাঁ, এই জন্যই বজ্রপাত শুরু হইলে পথচারীদের হাতের আংটি, ঘড়ি, ফাতা, সোনারূপার অলংকার, চাবি আর চাষি ভাইদের কাশি, খুন্তি, কোদাল সব খুইলা কমপক্ষে 50 হাত দূরে সরায় রাখতে হয়। ধাতুর তৈরি জিনিস চুম্বকের মতন বিদ্যুৎ রে কাছে টানে।
0: সোজা খাড়ায় না থাকিয়া শুকনা মাটিতে শুয়া পড়তে হয়, খাড়া হইলেই বিপদ।
3: হ লম্বা গাছের নিচে থাকোনো মানা, ওই লম্বা গাছও চুম্বকের মতন ঠাডা, মানে এই বজ্রপাতের বিদ্যুৎ কাছে টানে, কেউ রক্ষা পায় না।
2: এইসব শুই নাই তো সরকারি বিধি মতন পুকুর পারে কড়া তাল গাছ লাগাইছিলাম, ঠাডা কইরা 3-4টা গাছ একেবারে ছাই হয়ে গেছে। আবারও বেশি করে তাল গাছ লাগানো লাগবে।
3: আজ আবার শুরু হয়েছে, শহরের দালান ঘরে দেওয়ালে লম্বা চুম্বক মিশানো লোহার দণ্ড লাগানো থাকে। জ্বরের দিনে ঠাডা পড়ার সময় বিদ্যুৎ নিরোধক হিসেবে ওই দণ্ড বিদ্যুৎ চুইসা নিয়ে ঘরবাড়ি রক্ষা করে।
1: এই সব বিষয়ে আবহাওয়া বিভাগ সতর্কবাণী প্রচার করেছেন, ওইসব মাইন না চললে কোনো বিপদই ঘটবো না।
0: তাইলে আসেন সবাই বলি,
3: বজ্রপাত চলাকালীন বিধি নিষেধ মাইনা চলি,
1: জানমাল রক্ষার কথা সবাই রে বলি।
4: তাহলে বুঝলে তো যে এই সময়টায় একটু ঝড় বৃষ্টি হয়, তার সঙ্গে বজ্রপাতও হয়, অতএব আমাদের ওই সময়টা খুব সতর্কভাবে চলা দরকার।
5: সকান হোলা রাখতে হইব, গবাদি পশু হাঁস-মুরগি সবকিছুই ঘরে তুলতে হইব।
4: দেখো এই সময়টায় বসত বাড়ির জমি তৈরি করে ডাটা, কলমি শাক, তারপর ধরো পুঁই শাক, করলা, ঢেঁড়স, বেগুন, পটল, এগুলো চাষের কিন্তু উদ্যোগ নিতে হবে। তাছাড়া ধরো মাদা তৈরি করে চিচিঙ্গা, শশা, মিষ্টি কুমড়া, তুমি ঠিকই বলছো, চাল কুমড়া, এগুলোর বীজ কিন্তু বুনে দিতে হবে। আর আগে তৈরি করা চারা থাকলে 4-5 সপ্তাহেই সুস্থ সবল চারাও রোপণ করতে পারি আমরা। আর এই সময় অধিকাংশ সবজি কিন্তু লতানো, তাই যত তাড়াতাড়ি সম্ভব একদম ঠিক বলছেন, মাচা তৈরি
6: করে
4: একদম ভাবি একেবারে খুব কারণ কি, লতানো সবজির দৈহিক বৃদ্ধি যত বেশি হবে তার ফুল ফল ধারণ ক্ষমতা তত কমে যায়, সেই জন্য গাছের বৃদ্ধি বেশি হলে লতার বা গাছের পণ্য থেকে 20% পাতা লতা কেটে দিতে হবে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে এতে গাছে তাড়াতাড়ি ফল এবং ফুল ধরবে, কুমড়া জাতীয় সব সবজিতে হাত পরাগায়ন বা কৃত্রিম পরাগায়ন অধিক ফলনে দারুণভাবে সহায়তা করবে। আর গাছে ফুল ধরা শুরু হলে প্রতিদিন ভোরবেলা সদ্য ফোটা পুরুষ ফুল সংগ্রহ করে পাপড়িগুলো ফেলে দিয়ে পরাগমুণ্ডটি স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে ঘষে হাত পরাগায়ন নিশ্চিত করলে ফলন অনেক বেড়ে যাবে। এগুলো কিন্তু একটু মাথায় রাখার দরকার। তো আমাদের আজকের আসলে শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন যে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা উঠি।
5: হ্যাঁ, চলো যাই।

0: বাংলাদেশ বেতার সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এই পালার পক্ষ থেকে যারা শুনছেন তাদের সবার জন্য শুভকামনা। এই পালার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজন, লায়লা পারভিন কিয়া, কুনুত শিকদার, বৈশাখী খাতুন ও আমি মোহাম্মদ জুবাইর ইকবাল। প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে আছেন মোহাম্মদ তহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ রাশিদুল ইসলাম, মোসাম্মদ নূরজাহান বেগম ও এস এম আল জুবাইর, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি ডাওয়ান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে যে অবস্থায় আমাদের শুনছেন, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই দুর্বার অনুষ্ঠান। সৈনিক ভাই ও বোনেরা, দুর্বার অনুষ্ঠানে আপনাদের সাথে আজ থাকব আমরা কজন। আমি কনুজ শিকদার,
1: আমি লায়লা পারভিন কেয়া
2: এবং আমি বৈশাখী।
0: সৈনিক ভাই ও বোনেরা, আজ মা দিবস। পৃথিবীর সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান চিত্রগীতি। চিত্রগীতির প্রথম গানটি নেওয়া হয়েছে
1: মা গো মা ও গো মা আমারে বানাইলে তুমি দিওয়ানা, এই গানটি প্রথমেই শোনাব। শিল্পী খুরশিদ আলম, ছায়াছবির সমাধি,
3: বাংলাদেশ।

মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। আবারও সেই মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা। প্রিয় বন্ধুরা, এবারে শোনাব দিল ছায়া ছবির গান, সাবিনা ইয়াসমিন ও খালিদ হাসান মিলুর কণ্ঠে।

পৃথিবীর সবচাইতে নিঃস্বার্থ শব্দের নাম মা। পৃথিবীর সবচাইতে নিঃস্বার্থ ভালোবাসার নাম মা। পৃথিবীর সবচাইতে নির্ভরতার নাম মা। প্রিয় বন্ধুরা, আবারও শুনব মাকে নিয়ে গান। এবারে শুনব আগুন ছায়া ছবির গান, গেয়েছেন রুনা লায়লা।

থেকে কুমার বিশ্বজিৎ গিয়েছেন, একটা চাঁদ ছাড়া রাত আধার কালো, মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো, এই গানটি।

যে মায়েরে মা বলে কেউ ডাকে না, সে মায়ের বুকে কি আগুন কেউ তো জানে না। জোয়ার ভাটা ছায়াছবির গান গেয়েছেন নীলুফার ইয়াসমিন।

চিত্রগীতির আয়োজনে এবারে শুনবেন আম্মা জান ছায়াছবি থেকে আয়ুব বাচ্চুর কণ্ঠে মাকে নিয়ে বিখ্যাত গান আম্মা জান আপনি বড়ই মেহেরবান।

0: এই গানের মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি।
1: সৈনিক ভাই বোনেরা, পৃথিবীর সব মা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের দুর্বার অনুষ্ঠান। দুর্বার জুড়ে আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি কনুজ শিকদার,
2: আমি লায়লা পারভিন কেয়া
0: এবং আমি বৈশাখী।
1: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানেজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছে শাকিল আহমেদ। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের আজ বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশ 34 রানে এগিয়ে রয়েছে। দিন শেষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেট 7 রান সংগ্রহ করেছে। এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 386 রান করে। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ 5টি এবং এবাদুল হোসেন ও নাহিদ রানা 2টি করে উইকেট লাভ করেন। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 413 ও বিনা উইকেটে 7, পাকিস্তান 386। আগামীকাল সকাল 10টায় চতুর্থ দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে। 16 মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে। নারী টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আজ নেগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের জাতীয় দলের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মুখোমুখি হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে 2টি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। এদিকে রাজধানী ও এর আশপাশ এলাকার বিভিন্ন মাঠে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বসুন্ধরা টাইগার্স, রূপগঞ্জ ক্রিকেট ক্লাব এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। ঢাকায় অনুষ্ঠিত খেলায় বসুন্ধরা টাইগার্স ডিএল ম্যাথুটে 10 রানে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে পরাজিত করে। সাভার বিকেএসপি মাঠে রূপগঞ্জ ক্রিকেট ক্লাব ডিএল ম্যাথুটে 7 রানে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে এবং বিকেএসপির অপর মাঠে অনুষ্ঠিত খেলায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব 21 রানে লিজেন্ডস অফ রূপগঞ্জকে হারিয়ে দেয়। নরসিংদীতে নতুনকুড়ি স্পোর্টসের বালক বিভাগ ক্রিকেট ইভেন্টে পলাশ উপজেলা দলকে হারিয়ে নরসিংদী সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে ফুটবল বালক বিভাগের ফাইনালে শিবপুর উপজেলাকে পরাজিত করে নরসিংদী সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়। এছাড়া বালিকা বিভাগের ফাইনালে নরসিংদী সদর উপজেলা দলকে হারিয়ে রায়পুরা উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এফএ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যানচেস্টার সিটি চেলসির মুখোমুখি হবে। চলতি মাসের 16 তারিখে শিরোপা নির্ধারণী এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি 2-1 গোলে সাউদাম্পটনকে এবং দ্বিতীয় সেমিফাইনালে চেলসি 1-0 গোলে লিডস ইউনাইটেডকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। এদিকে বিশ্বকাপের চতুর্থ ও শেষ ধাপের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী 25 মে থেকে 27 জুন পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপের ড্র ইতোমধ্যে অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী গ্রুপ বি তে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ এবং গ্রুপ এ তে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। উল্লেখ্য, 2016 সালে পশ্চিমবাংলার শিলিগুড়ির পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। আগামী মাসের 21 থেকে 27 তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিটিএফ এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বালক দল অংশ নেবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসের জোনাল পর্বের খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। ইউরোপীয় ক্লাব সান মারিনোর বিপক্ষে আগামী মাসে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথমবারের মতো ইউরোপের মাটিতে কোন ইউরোপিয়ান দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। আগামী 5 জুন বাংলাদেশ ও সান মারিনোর মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুপে ইতোমধ্যে এ তথ্য জানিয়েছে। আগামী মাসে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে। এই সফরে অস্ট্রেলিয়া স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি সমান সংখ্যক ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি 2টি ম্যাচ 11 মে এবং 14 জুন অনুষ্ঠিত হবে। সিরিজের 3টি ম্যাচই ঢাকায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 17, 19 ও 21 জুন চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুদলের মধ্যে টি টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। খেলাধুলা খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত সাড়ে আটটায়।
1: বাংলাদেশ বেতার। নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। আল কোরআন এখন প্রচার করা হচ্ছে ঈশার নামাজের আজান।
2: Allah

0: بهذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের যাবতীয় আয়োজনের সাথেই আছেন। সচেতন জীবনযাপনের জন্য নিয়ম মেনে চলা জরুরি। প্রকৃতির পরিবর্তনে নিজেদের জীবনযাপনেও পরিবর্তন আনতে হয় সময়ের সাথে, আর পরিকল্পিত পরিবার গঠন করতে পরিবার পরিকল্পনা পদ্ধতির সময় উপযোগী প্রয়োগ, সেও সচেতনতার বহিঃপ্রকাশ। আমরা চাই আপনারা সকলে প্রতিদিনের জীবনে সচেতন থাকুন এবং থাকুন নিরাপদ। ডাকবাক্সে আমন্ত্রণ জানাই। ডাকবাক্সে আপনাদের হাতে লেখা চিঠি এবং ইমেল সবকিছু নিয়ে আমাদের আয়োজন। অন্যান্য সময়ের মতোই চিঠি এবং ইমেলের উত্তর দেবার জন্য সাথে আছেন এস এম জাহিদ হোসেন।
1: শ্রোতা বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা, ভালো আছেন আশা করি, সবাইকে স্বাগত আজকের পর্বে।
0: হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি। প্রথম চিঠিটি লিখে পাঠিয়েছেন মোহাম্মদ শামীম শরীফ ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে। লিখেছেন, প্রিয় পুষ্টি সেল, তুমি আমার আত্মার আত্মীয়, তোমাকে না শুনলে ভরে না আমার মন, তুমি যে বিরাজ করো আমার মনে সারাক্ষণ। আরও লিখেছেন, কিশোরীদের অল্প বয়সে গর্ভধারণের জটিলতা সম্পর্কে আলোচনা করা হল গত 26 এপ্রিল তারিখে স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানে। সেই আয়োজন খুবই সুন্দর হয়েছে, সবাইকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মোহাম্মদ শামীম শরীফ। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতি আপনার যে ভালোবাসা এবং আস্থা, তা সত্যি আমাদেরকে উৎসাহিত করবে। 26 এপ্রিল স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানে আলোচনা শুনে ভালো লাগার কথা জানানোর জন্য আরও একবার ধন্যবাদ জানাচ্ছি, আশা করি আবারও লিখবেন।
0: চিঠি লিখেছেন শিকদার ইসাক আলী, আড়াইসিধা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আপনি লিখেছেন, 5 এপ্রিল তারিখে প্রচারিত ডাকবাক্স অনুষ্ঠানটি সরাসরি শুনতে পেলাম না, কিছুটা আফসোস তৈরি হয়েছিল। সেদিন মহান জাতীয় সংসদ অধিবেশনের ধারা বিবরণী প্রচার করা হচ্ছিল। একটু বুদ্ধি খাটিয়ে খুলনা বেতার কেন্দ্র ধরলাম, তখন পুষ্টি সেলের সূচনা সঙ্গীত বেজে উঠেছে, দারুণ খুশি হলাম। দুইটি চিঠি আর কিছু ইমেল অস্পষ্টভাবে শোনা হল, তারপর অল্প সময়ের জন্য চ্যানেল অদৃশ্য হল, পরবর্তীতে আর শুনতে পাইনি, তবু পাশে আছি, থাকব।
1: শিকদার ইসাক আলী, আপনি 5 এপ্রিল তারিখে জাতীয় অনুষ্ঠান সম্প্রচারের কারণে ডাকবাক্স শুনতে কিছুটা অসুবিধায় পড়েছেন, তারপরও আপনি যে কষ্ট করে শুনেছেন জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আশা করি নিয়মিত লিখবেন।
0: এবারে ইমেল থেকে পড়ছি। ইমেল করেছেন বেড়াপাবনা থেকে স্বপন কুমার শীল। বাংলাদেশ বেতারে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত সকল অনুষ্ঠান আমি নিয়মিত শুনে থাকি। ডাকবাক্স আমার খুবই পছন্দের একটি অনুষ্ঠান। এছাড়া সাপ্তাহিক নাটক আমাদের কথা আমাদের গান, কথা জ্ঞানের সঙ্গীতমালা, তারুণ্যের কণ্ঠ, এসবগুলি ছোট পরিবার সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সবসময় সচেতন করা হচ্ছে। এই সেল থেকে প্রচারিত সকল অনুষ্ঠানই জনগণের জন্য হিতকর।
1: স্বপন কুমার শীল, অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য, আশা করি সবসময় থাকবেন জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে, বাংলাদেশ বেতারের সাথে।
0: নাচল, চাঁপাইনবাবগঞ্জ থেকে মোসাম্মদ মুনিকা তাসনিম। আপনার ইমেইলে আপনি লিখেছেন, আমাদের সুন্দর জীবন গঠনে এবং ছোট পরিবার গড়ে তুলতে সঠিক পরিকল্পনা ও সুপরামর্শ খুবই প্রয়োজন, আর এই সুন্দর জীবন গঠনে সঠিক পরামর্শ ও সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল। এই সেল থেকে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান যেমন কথা গানের সঙ্গীতমালা, আমাদের কথা আমাদের গান, গুণীজনের কথা, আপনি কেমন আছেন, তারুণ্যের কণ্ঠ, স্বাস্থ্যই সুখের মূল, এসবগুলি ছোট পরিবার, এইসব অনুষ্ঠানগুলো আমাদেরকে শুধু আনন্দই দেয় না, দেয় এক উজ্জ্বল সম্ভাবনাময় ভবিষ্যৎ গঠন দিক নির্দেশনা ও সুপরামর্শ, ফিরিয়ে দেয় জীবনের গতিময় ছন্দ। এই সেল থেকে পাওয়া প্রতিটি কথা বা পরামর্শ আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে যদি কাজে লাগাই, তাহলে আমরা পাব সুন্দর একটি ভবিষ্যৎ এবং সুন্দর আগামী।
1: মোসাম্মদ মনিকা তাসনিম, আপনি ঠিকই বলেছেন যে শ্রোতাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং কল্যাণই আমাদের একান্ত কাম্য, যে কারণে স্বাস্থ্য, পুষ্টি এবং পরিকল্পিত পরিবার গঠন বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়ে থাকে, পরামর্শ দেওয়া হয়ে থাকে বিভিন্ন অনুষ্ঠানে। আশা করি শ্রোতারা এসব তথ্য পরামর্শ কাজে লাগাবেন, সুস্থ সুন্দর ভালো থাকবেন।
0: হাতিয়া, নোয়াখালী থেকে ইমেল করেছেন নিশিতা জাহান তৃষা। লিখেছেন, বাংলাদেশ বেতারের একজন সচেতন ও নিয়মিত শ্রোতা হিসেবে আমি আপনাদের বর্তমান কার্যক্রমের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে এই পত্রটি লিখছি। একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে আপনাদের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল যে নিরলস ও মানবিক ভূমিকা পালন করে চলেছে তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা কিছু বিষয় যেগুলো আমাদের মতো প্রান্তিক জনপদে এক শক্তিশালী আলোকবর্তিকা হিসেবে কাজ করছে, যেমন নিরাপদ মাতৃত্ব, প্রাতিষ্ঠানিক প্রসব, নবজাতক ও শিশু পুষ্টি, কৈশোরকালীন স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা, ব্যবহারিক পুষ্টি শিক্ষা। এছাড়াও আপনি আপনার বিশ্বাস ব্যক্ত করেছেন সুস্থ ও সবল জাতি গঠনে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের মহতি প্রচেষ্টা ভবিষ্যতেও যাতে অব্যাহত থাকে।
1: নিশিতা জাহান তৃষা, আপনার সুচিন্তিত মতামত আমাদের ভালো লেগেছে। আপনারা আমাদের সাথে আছেন, আমরাও রয়েছি আপনাদের পাশে।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিই। ডাকবাক্স প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, ঢাকা 1307। আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য বলছি আমাদের ইমেল আইডি betarphnc1207@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার। আবার ইমেল থেকে পড়ছি, ত্রিশাল ময়মনসিং থেকে ইমেল করেছেন জাকির হোসাইন। প্রিয় ডাকবাক্স, বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানমালা আমাদের সমাজ দেহে এক পলিমাটি মাখানো নতুন প্রাণের সঞ্চার করে। প্রকৃতির সাথে মানুষের জীবনের যে নিবিড় যোগসূত্র তাকে কেন্দ্র করেই পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো সাজানো হয়। একটি চারাগাছকে মহিরুহ হতে হলে যেমন উপযুক্ত মাটি ও পরিমিত জলের প্রয়োজন হয়, ঠিক তেমনি একটি সুস্থ জাতি গঠনের প্রয়োজন সঠিক পুষ্টি ও পরিকল্পিত জীবন। বেতারের এই সেলটি যেন সেই দক্ষ মালির ভূমিকা পালন করছে। এছাড়াও আপনি এই সেলকে একটি সতর্ক প্রহরীর মতো তুলনা করেছেন, বলেছেন তথ্য প্রবাহ প্রবাহমান নদীর মতো।
1: জাকির হোসেন, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলকে নিয়ে আপনি আপনার ইতিবাচক মন্তব্য উপস্থাপন করতে গিয়ে অনেকগুলো উপমা ব্যবহার করেছেন। আপনি এই সেলের প্রতি যে আস্থা রেখেছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এই সেলের সাথে থাকবেন সবসময়।
0: প্রিয় শ্রোতা, এবারে জানাবো এ সপ্তাহের সেরা চিঠির কথা। এ সপ্তাহের সেরা চিঠি আমরা নির্বাচন করেছি ডাকযোগে পাওয়া চিঠি থেকে, এবং চিঠিটি লিখে পাঠিয়েছেন বিপ্লব খান মাদারগঞ্জ জামালপুর থেকে।
1: মাদারগঞ্জ জামালপুরের শ্রোতা বন্ধু বিপ্লব খান, অনেকদিন পর আপনার চিঠি পেলেও বেশ সুন্দর একটা চিঠি, আমাদের ভালো লেগেছে, যে কারণে সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছে। আমরা চিঠি থেকে পড়ছি।
0: আমি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের নিয়মিত শ্রোতা। এই সেলের প্রতিটি অনুষ্ঠানে আমাদের স্বাস্থ্য ও পরিকল্পিত পরিবার গঠনে শিক্ষা দেওয়া হয়। আমি এই সেল থেকে নাটক, গান, ম্যাগাজিন, আলোচনা, কথিকা, প্রামাণ্য অনুষ্ঠান, ফোন ইন ইত্যাদি আঙ্গিকে অনুষ্ঠান প্রচার করে থাকে সে অনুষ্ঠানগুলো শুনে থাকি। বর্তমানে ধারাবাহিক নাটক প্রচার বন্ধ থাকায় আমরা সচেতনতামূলক বার্তা সম্বলিত নাটক থেকে বঞ্চিত আছি। স্কুল কলেজ শিক্ষার্থীদের নিয়ে সাক্ষাৎকারমূলক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠের মাধ্যমে প্রতিটি উপজেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাবদানের অনুষ্ঠান আপনি কেমন আছেন, এখান থেকে আমরা বিভিন্ন রোগ সম্পর্কে প্রশ্ন করে নিজেরা যেমন সচেতন হয়ে উপকৃত হচ্ছি তেমনি অন্যদেরও এই পরামর্শ প্রদান করে যাচ্ছি। বাংলাদেশ বেতার একমাত্র প্রচার সেল যা আমাদের জীবনের পুষ্টি, রোগ জিজ্ঞাসা, সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, ছোট সংসার গঠনে নানাবিধ পরামর্শ আলোচনার মাধ্যমে সফলভাবে শ্রোতাদের সাথে সেতুবন্ধন তৈরি করে চলেছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতি। সামনের দিনগুলোতেও এমন অনুষ্ঠান প্রচারের ধারাবাহিকতা বজায় থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানেই ইতি টানছি। আপনি আরও লিখেছেন ফেসবুক পেজ এবং ইউটিউবে নিয়মিত অনুষ্ঠান আপলোড করার অনুরোধ।
1: বিপ্লব খান, আপনার চিঠির জন্য আরো একবার ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে যে আপনার চিঠিতে যেমন ইতিবাচক বক্তব্য রয়েছে, প্রশংসা রয়েছে, সমালোচনাও রয়েছে, রয়েছে অনুরোধ। আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানকে পরিকল্পিত পরিবার গঠন, স্বাস্থ্য বিষয়ে শিক্ষা পাওয়ার উৎস বলে বর্ণনা করেছেন। তারুণ্যের কণ্ঠ, আপনি কেমন আছেন অনুষ্ঠান দুটি থেকে নিজে উপকৃত হচ্ছেন, অন্যদেরকেও উপকৃত করতে পারছেন বলে আপনি জানিয়েছেন, একথা জেনে ভালো লাগলো। ধারাবাহিক নাটক আবারও চালুর বিষয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি, আর ঢাকা কেন্দ্রের ফেসবুক পেজটি বর্তমানে এই সেলের ফেসবুক হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইউটিউবে অনিয়মিত হলেও অনুষ্ঠান আপলোড করা হচ্ছে, আশা করি আপনি তা দেখবেন।
0: আবারও ইমেল থেকে পড়ছি, মোহাম্মদ নাসির হোসেন দেওয়ানগঞ্জ জামালপুর থেকে ইমেল করেছেন। বাংলাদেশ বেতার থেকে যে সকল অনুষ্ঠান প্রচার করা হচ্ছে তার মধ্যে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বিষয়ক অনুষ্ঠান, এসগরি ছোট পরিবার, স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান, রোগ জিজ্ঞাসা, এই অনুষ্ঠানগুলো বাংলাদেশ বেতার শুরু থেকে বর্তমান সময় যেভাবে প্রচার করছে তাতে দেখা যায় শহর থেকে গ্রাম পর্যন্ত গর্ভবতী মায়ের সেবা, যত্ন, খাবার, বিশ্রাম করণীয় সম্পর্কে ভালোভাবে জানতে পারছে শুধুমাত্র বাংলাদেশ বেতারের অনুষ্ঠানগুলো শুনে। ডাক্তার যেভাবে রোগীকে চেম্বারে নিয়ে প্রশ্ন করে তাকে চিকিৎসা দিয়ে থাকেন, ঠিক একইভাবে বাংলাদেশ বেতার বিনামূল্যে রোগীকে সেবা দিয়ে আসছে অবিরত। বাংলাদেশ বেতার সবার জন্য সবসময় সবখানে।
1: নাসির হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
0: মোহাম্মদ আজমাইন হোসেন জয়পুরহাট সদর থেকে ইমেল করেছেন। আপনি স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠান অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন এবং কৈশোরকালীন মানসিক স্বাস্থ্য পরবর্তী সচেতনতা নিয়ে যে বার্তা প্রচারিত হয়েছে সেটি সময় উপযোগী এবং শিক্ষণীয় বলে আপনি মনে করেন। বয়সন্তীকালে কিশোর কিশোরীদের শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক পরিবর্তনের যে দিকগুলো তুলে ধরা হয়েছে তা অভিভাবক এবং কিশোর কিশোরীর জন্য গুরুত্বপূর্ণ।
1: ধন্যবাদ আজমাইন হোসেন, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে মতামত জানিয়েছেন। আশা করি নিয়মিত অনুষ্ঠান শুনবেন, আবারও লিখবেন।
0: আফিয়া আফরিন নাগরপুর টাঙ্গাইল থেকে আপনি আপনার ইমেইলে লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে জনগণ স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি বিষয়ক জ্ঞান এবং পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তা সম্পর্কে সুদৃঢ় ধারণা পেয়ে থাকে এবং এভাবেই তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি হচ্ছে।
1: আফিয়া আফরিন, শ্রোতাদের সচেতন করার জন্য আমাদের বিভিন্ন আয়োজন, আশা করি শ্রোতারা সচেতন হবেন, পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন।
0: আমাদের কয়েকজন শ্রোতাবন্ধু প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান শুনেছেন এবং মতামত জানিয়ে আমাদেরকে ইমেল করেছেন। আফিয়া খানম জুলি সুলতানশাহী গোপালগঞ্জ থেকে আপনার দুটি ইমেইলে, তেসরা মে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতা এবং চৌঠা মে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে বয়সন্ধিকালীন কিশোর কিশোরীদের পুষ্টিকর খাবারের গুরুত্ব, এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনেছেন বলে জানিয়েছেন। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ রাসেল শেখ, চৌঠা মে সুখের ঠিকানা অনুষ্ঠানে বয়সন্ধিকালে কিশোর কিশোরীদের পুষ্টিকর খাবার সংক্রান্ত যে তথ্য পেয়েছেন সেটি আপনার কাছে ভালো লেগেছে এবং তাদের সাথে কি আচরণ করতে হবে এটিও জানতে পেরে আপনি উপকৃত হয়েছেন। সুলতানশাহী গোপালগঞ্জের বন্ধু ফয়সাল আহমেদ শিপন, পাঁচই মে প্রচারিত সুখী ঠিকানা অনুষ্ঠানে নবজাতকের বিপদচিহ্ন বিষয়ে সতর্কতা, এই সাক্ষাৎকারটি সচেতনতামূলক ছিল বলে আপনি জানিয়েছেন।
1: আফিয়া খানম জুডি, মোহাম্মদ রাসেল শেখ এবং ফয়সাল আহমেদ শিপন, আপনারা তিনজন এপ্রিল মাসের 3, 4 এবং 5 তারিখে প্রচারিত সুখী ঠিকানা অনুষ্ঠান শুনেছেন এবং যেসব অনুষ্ঠান শুনেছেন সেগুলো আপনাদের কাছে ভালো লেগেছে বলে জানিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ ইমেলের জন্য।
0: শিবগঞ্জ বগুড়া থেকে আব্দুল হক প্রধান সম্রাট, আপনার ইমেইলে আপনি লিখেছেন, তেসরা মে প্রিয় ডাকবাক্স অনুষ্ঠানে আমার পাঠানো লেখা সেরা পত্র হিসেবে বিবেচনা করায় আমি অত্যন্ত আনন্দিত, কর্তৃপক্ষকে আন্তরিক ভালোবাসা, সবসময় জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথেই আছি।
1: আপনাকেও ধন্যবাদ, নিয়মিত থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে। আবারও কথা হবে আগামী সপ্তাহে একই সময়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিয়মিত থাকবেন বাংলাদেশ বেতারের সাথে।
0: বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও কথা হবে, আপনাদের চিঠি এবং ইমেইলের জন্য আমাদের অপেক্ষা থাকবে। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।
2: অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিতে।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে, পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার উপর জোর দিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ঈদুল আজহাকে সামনে রেখে আগামীকাল থেকে সারাদেশে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি। উত্তর পশ্চিম পাকিস্তানে গাড়ি বোমা হামলা ও অতর্কিত আক্রমণে 21 পুলিশ নিহত। এবং মিরপুরে টেস্টের তৃতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে 34 রানে এগিয়ে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম। এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারিক রহমান দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা পুলিশের ভূমিকার ওপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। পুলিশ জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করবে, এটাই সরকারের প্রত্যাশা। আরো শুনুন প্রতিবেদনে।
1: আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে বর্ণাঢ্য প্যারেড আর কুচকাওয়াজের মধ্য দিয়ে রবিবার শুরু হল বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় বাৎসরিক আয়োজন পুলিশ সপ্তাহ 2026। চারদিনব্যাপী এবারের পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন কন্টেন্ট জেন্ট ও পতাকাবাহী দলের জাকজমকপূর্ণ মনোমুগ্ধকর ও দৃষ্টিনন্দন কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী, গ্রহণ করেন অভিবাদন। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করেন, তুলে ধরেন পুলিশের নানা অবদান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাগিদ দেন মানুষের সাথে ভালো আচরণের।
2: নিপীড়িত নির্যাতিত অধিকার হারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায় জনগণ। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা।
1: তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা অর্জনে পুলিশের আত্মত্যাগের মূল্য রক্ষা করতে হবে, আর কোন ফেসিবাদ যেন পুলিশ বাহিনীকে দেশ এবং জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, এই জন্য নতুন শপথেরও অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী।
2: যে কোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এই বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন, আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই।
1: পরে পুলিশের বিভিন্ন দলের প্যারেড কমান্ডারদের সাথে পরিচিতি এবং কৌশল বিনিময় করেন সরকার প্রধান। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এছাড়া পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশের কল্যাণ প্যারেডে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জনগণের আস্থা অর্জন এবং কোন নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পুলিশ জনগণের কাছে বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারলে সেখানেই পুলিশের সাফল্য, আর পুলিশের সাফল্য মানে এটি সরকারেরও সাফল্য। তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হতে হবে আস্থা এবং নির্ভরতার। থানায় যাওয়ার পর বিপদ কমবে, মানুষের মনে এমন ধারণা তৈরি হওয়া অত্যন্ত জরুরি। এদিকে আজ রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ 2026 উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের আর্থিক সংগতি ও সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে। মন্ত্রী বলেন, পুলিশের বিভিন্ন ইউনিটের ভবন এবং কার্যালয় নির্মাণ ও আবাসন সমস্যা দূরীকরণে বর্তমান সরকার আন্তরিক। এক্ষেত্রে ভূমি অধিগ্রহণ সহ প্রয়োজনীয় অর্থ সংস্থান করা সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, দেশের প্রতিটি নাগরিক যাতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে এবং উন্নয়নের সুফল ভোগ করতে পারে। তিনি আজ রাজধানীর পিকেএসএফ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। অর্থমন্ত্রী বলেন, শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপ্ন বলেছেন, বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির যুগে ভবিষ্যৎ প্রজন্মকে কেবল প্রযুক্তিগতভাবে দক্ষ করলেই চলবে না, ডিজিটাল লিটারেসির পাশাপাশি তাদের নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি আজ রাজধানীর ড্যাফোডিল টাওয়ার মিলনায়তনে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট আয়োজিত সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা শীর্ষক জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান সমাজ ও অর্থনীতি দ্রুত ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। ব্যক্তিগত সংযোগ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সবই এখন ডিজিটাল প্ল্যাটফর্ম নির্ভর, তবে দেশের অনেক কাঠামো এখনও সেই গতির সঙ্গে তাল মেলাতে পারছে না। তিনি বলেন, রাষ্ট্রকে দ্রুত আধুনিক ডিজিটাল চরিত্রে রূপান্তর করতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় তরুণদের মূল্যবোধ তৈরিতে সহায়ক কন্টেন্ট প্রচারের উপর গুরুত্ব দিতে হবে। নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সারাদেশে নৌপথ সচল রাখতে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে। নৌযাত্রা নিরাপদ করতে এই সংস্থাগুলোর প্রত্যেকটিকে কার্যকর করা হবে। আজ রাজধানীর রমনায় লেডিস ক্লাবে নৌ পরিবহন অধিদপ্তর আয়োজিত নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নৌ পরিবহনে দেশের বিশাল নৌপথকে কার্যকর করা গেলে সড়কপথের ওপর চাপ অনেকটা কমে আসবে, মালামাল পরিবহন অনেকটা সহজ হবে। মধ্যপ্রাচ্য সংকটের কারণে অপরিশোধিত তেলের মজুদ শেষ হওয়ায় অনেক দিন বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড আবারও চালু হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বেতারকে দেয়া একান্ত সাক্ষাৎকারে পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমতুল্লাহ বলেছেন, চলমান বৈশ্বিক সংকটের মাঝে এটি দেশের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক। আরো শুনুন প্রতিবেদনে।
3: জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি সূত্রে জানা গেছে, ইরান যুদ্ধ শুরুর আগে শোধনাগারে প্রায় ১.৫ লাখ টন অপরিশোধিত তেলের মজুদ ছিল। এরপর যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তার কারণে গত মার্চ মাসের শুরু থেকে অপরিশোধিত তেল আসা বন্ধ হয়ে যায়। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে জ্বালানি তেলের যেসব চালান আসার কথা ছিল সেগুলো আটকে যায়। এতে ইস্টার্ন রিফাইনারি তেল শোধনাগারের মজুদ শেষ হয়ে মূল পরিশোধন কার্যক্রমে বিঘ্ন ঘটে। দেশে জ্বালানি তেলের চাহিদা মেটাতে স্পট মার্কেট সহ বিভিন্ন উৎস থেকে জ্বালানি তেল আমদানি করে সরকার। চলমান যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার মাঝে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সম্প্রতি সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল এসেছে দেশে। এর ফলে শুক্রবার থেকে আবারও ইস্টার্ন রিফাইনারিতে শুরু হয়েছে তেল শোধন। এতে স্বস্তি নেমে এসেছে জ্বালানি খাতে। বাংলাদেশ বেতারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে যেমনটি বলছিলেন জ্বালানি খাতের বিশ্লেষক ও পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমতুল্লাহ,
4: সংকট দেখা যাচ্ছে না আর কি। এখন যা স্টোরে আছে এবং জাহাজে যা আছে তাতে আমাদের আরো দুই মাসের মতো রেডি স্টোর আছে, দুই মাসের মতো। আর দুই মাসের স্টোর করাও যায় না, বেশ কয়েকটা জাহাজ আছে, এই কাজে সংকট। আর আপাতত জ্বালানির সংকট হবে না।
3: ইস্টার্ন রিফাইনারির তথ্য মতে শোধনাগারটিতে দিনে সর্বোচ্চ প্রায় ৪,৫০০ টন অপরিশোধিত তেল শোধনের মাধ্যমে প্রতিদিন ১,৮০২ টন ডিজেল উৎপাদন সম্ভব। এর পাশাপাশি ২০০ টন পেট্রোল, প্রায় ১,৫০০ টন ফার্নেস অয়েল, ২০০ টনের মতো ভিটামিন এবং ৪০০-৬০০ টন ন্যাফথা উৎপাদিত হয়। এদিকে জ্বালানি সংকটের সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী নানা পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার। এর মধ্যে অন্যতম নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি কমিটি গঠন ও নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। বিভিন্ন ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও গ্রহণ করতে যাচ্ছে সরকার। জ্বালানি খাত বিশ্লেষক বিডি রহমতুল্লাহ সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়নের ব্যাপারে মত দেন।
4: সোলার পাওয়ারে কিন্তু অবৈধ পয়সা উপার্জন করার স্কোপটা কম, কারণ প্রায় ফিক্সড ম্যাটেরিয়াল এখানে এনে লাগাই দিলাম, বিরাট বিরাট গর্ত করতে হয় না, বিরাট একটা সিভিল কনস্ট্রাকশন করতে হয় না। জনগণ এবং দেশের জন্য এটা বিরাট উপকারী। ৩,৫০০-৪,০০০ টাকার ভিতরে আপনি বিদ্যুৎ উৎপাদন করতে পারেন, যেখানে আমরা ১৪, ১৫, ১৮, ১৯ টাকা করে, তারপরে পরিবেশের ব্যাপারটা আসছি। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্টকে কিছু কিছু ছাড় দিতে হবে, আর এই যে টেন্ডার প্রসেসটা ইজি করতে হবে, ইমিডিয়েট স্টেপ নিতে হবে তাকে সোলার পাওয়ার ইনস্টল করার জন্য।
3: মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
5: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার দিবসটি পালিত হয়। মা দিবস নিয়ে এখন শুনুন একটি প্রতিবেদন।
7: কেবল একটি শব্দ নয়, এ যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ের নাম, যেখানে থাকে নিঃশর্ত ভালোবাসা, মমতা আর অনন্ত ত্যাগের গল্প। একজন সন্তানের জীবনে প্রথম স্পর্শ, প্রথম ভালোবাসা, আধোয়াধো প্রথম ভাষা, সবকিছুরই শুরু হয় মাকে ঘিরে। সন্তানের সামান্য কষ্ট যার চোখে অশ্রু হয়ে ঝরে, তিনি মা। নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে তৃপ্ত হন মা। সন্তানের অসুস্থতায় রাতের পর রাত কোনো অভিযোগ ছাড়া ঘুমহীন কাটিয়ে দেওয়ার পরও যিনি কোনো ক্লান্তি বুঝতে দেন না, তিনি মা। সন্তানের জীবনের ভীত গড়ে দেওয়ার প্রথম শিক্ষক মা।
8: মার সাথে কিন্তু সবচেয়ে বেশি সময়টা পার করা হয়, ওই হিসাবে আসলে মার প্রথম, হ্যাঁ প্রথম শিক্ষক, ঠিক আছে, ওই হিসেবে মাই প্রথম মানে প্রায়োরিটির মতো করে গড়ে উঠা।
9: মার ব্যাপারটা হইল আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে মানে এক কথায় সব, একটা আছে না যে সার্কেলের যে একটা অংশ এইটা একটা অংশ ওইটা, মার ব্যাপারটা হচ্ছে পুরাটাই।
7: মায়ের কাছে সন্তানের বয়স কখনো বাড়ে না, সন্তান যতই বড় হোক মায়ের চোখে সে আজীবন ছোট্টটাই।
10: দিন শেষে যখন বাচ্চা সবসময় হাসে, মাকে আদর করে, সবসময় মার মধ্যে সবকিছু খুঁজে, তখন অন্যরকম একটা আনন্দ অনুভব হয়। তখন মনে হয় না এত কষ্ট এত পরিশ্রম সবকিছুই সার্থক, কারণ বাচ্চার কাছে তো সবকিছুই মা, মা মানে তার চিঠি।
11: আমি এখনো খাবাই দিই, ওই দিকে ফ্যান করতে করতে সাপ গা দিতে গা দিতে আমি এনে খাবাই দিই, এখনো আমার ছোট হয়ে গেছে আমার কাছে।
7: মা দিবসে পৃথিবীর সব মায়ের প্রতি ভালোবাসা শ্রদ্ধা।
6: ঈদ উল আজহাকে সামনে রেখে বাজারে মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি সারা দেশে আগামীকাল থেকে ট্রাকে করে 10 দিনব্যাপী নিত্য প্রয়োজনীয় পণ্যের জরুরি বিক্রয় শুরু করবে। আজ টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই উদ্যোগের আওতায় ভর্তুকি মূল্যে পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করতে দেশজুড়ে 720টি ভ্রাম্যমাণ ট্রাক নিয়োজিত করা হবে। এই বিশেষ বিক্রয় শুক্রবার ব্যতীত আগামী 21 মে পর্যন্ত চলবে। নওগাঁ জেলায় আগামী 22 মে থেকে আম সংগ্রহ শুরু হবে। জাত ভেদে পর্যায়ক্রমে একে একে বাজারে আসবে বিভিন্ন ধরনের আম। জেলা প্রশাসন আজ অপরিপক্ব আমের বাজারজাত ঠেকাতে আম সংগ্রহের এ সময় ঘোষণা করে। তবে আবহাওয়া, তাপমাত্রা ও বৃষ্টিপাত সহ বিশেষ কারণে সংশ্লিষ্ট স্থানীয় উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে আগে আম সংগ্রহ করা যাবে বলে প্রশাসন জানিয়েছে। এছাড়া উন্নত জাতের আমগুলোর মধ্যে 30 মে থেকে গোপালভোগ, 2 জুন খেসাপাত বা হিমসাগর, 5 জুন নাগফজলি, 10 জুন ল্যাংরা ও হাড়িভাঙা, 25 জুন ফজলি, 15 জুন আম্রপালি, ব্যানানা ম্যাঙ্গো, 25 জুন এবং আগামী 5 জুলাই থেকে আশিনা, বাড়ি আম 4, গৌরমতি ও কাটিনা আম সংগ্রহ করা যাবে। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানী মোহাম্মদপুরে 9 হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ ফজলিনুর তাপস ও জাহাঙ্গীর কবির নানক সহ 28 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 আজ এই আদেশ দেন। এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে 8 জুন। জিডিপিতে এসএমই খাতের অবদান 35% উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ লক্ষ্যে উদ্যোক্তাদের ঋণ সহায়তা, প্রশিক্ষণ, বাজার সম্প্রসারণ ও রপ্তানিমুখী উৎপাদনে জোর দেওয়া হচ্ছে। এই বিষয়ে কি উদ্যোগ নেওয়া হচ্ছে এবং কোথায় চ্যালেঞ্জ তা নিয়ে 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব শুনুন আজ।
12: এসএমই খাতকে এগিয়ে নিতে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি বিদ্যমান উদ্যোক্তাদের ব্যবসা আরো টেকসই ও প্রতিযোগিতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ, পণ্যের বিপণন, মানোন্নয়ন এবং দেশি বিদেশি ক্রেতাদের সঙ্গে সংযোগ তৈরির কাজ করছে বিভিন্ন সংস্থা। এসএমই ফাউন্ডেশন, বিসিক, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর সহ একাধিক সরকারি প্রতিষ্ঠান এখাতে সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম হাসান সাত্তার,
13: যারা অলরেডি উদ্যোক্তা আছে তাদের করে একটা মার্কেটিং করা বা তাদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা, তাদেরকে দেশে বিদেশে যারা ক্রেতাদের সাথে সঙ্গে স্থাপন করে দেওয়া, তাদের প্রোডাক্ট গুলাকে মান উন্নয়নের মাধ্যমে আরো ধরেন গ্লোবালাইজ করা, যাতে করে বিদেশি বিদেশি প্রোডাক্ট সবার সাথে কম্পিট থাকতে পারে, সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের নিজস্ব যে স্কিল এবং ক্যাপাসিটি ডেভেলপ করা। এই কাজগুলো কিন্তু এসএমই ফাউন্ডেশন পাশাপাশি যে ফাউন্ডেশনদের সাথে অন্য সংস্থাগুলো আছে বিসিক জয়টা ফাউন্ডেশন তারা করে।
12: সংশ্লিষ্টরা বলছেন শুধু সরকারি উদ্যোগে এ লক্ষ্য অর্জন সম্ভব নয়, এজন্য বেসরকারি খাত বিশেষ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
13: এই এসএমই যে টোটাল সাইজ, এই সাইজের আসলে গভর্নমেন্টের পক্ষে গভর্নমেন্টের এতগুলো সংস্থার পক্ষে কিন্তু আসলে একক বড় সম্ভব না, এখানে বেসরকারি খাতের একটা ইম্পর্টেন্ট রোল আছে এবং বেসরকারি খাতের মধ্যে সবচেয়ে বড় খাত হচ্ছে ব্যাংক লোনের জন্য। ব্যাংকগুলোকে নিয়ে আমরা করি, বাংলাদেশ ব্যাংকও বিভিন্ন ইনিশিয়েটিভ বা পলিসি নিয়েছে যাতে ব্যাংকগুলো এসএমই খাতে ফান্ডিং এগিয়ে আসে। আমরাও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এই ব্যাংকগুলোকে নিয়ে আসি যাতে ওরা আমাদের উদ্যোক্তা সাইডটা দেখি, তো আমরা উদ্যোক্তারা যেন সহজে উদ্যোক্তা পায়, ব্যাংকেবল উদ্যোক্তা পায়, এই কাজগুলো আমরা করি।
12: বিশেষজ্ঞরা বলছেন সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এসএমই খাতকে আরো আধুনিক ও রপ্তানিমুখী করা গেলে জিডিপিতে কাঙ্ক্ষিত অবদান অর্জন সম্ভব হবে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
5: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
14: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
5: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের একটি পুলিশ ফাঁড়িতে গাড়ি বোমা হামলা ও পরে ব্যাপক গোলাগুলিতে অন্তত 21 জন কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশ ও নিরাপত্তা সূত্র জানায় গত রাতে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় এ হামলা হয়। ইত্তেহাদ উল মুজাহিদিন পাকিস্তান নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট এ হামলার দায় স্বীকার করেছে। ভারতীয় চলচ্চিত্র তারকা চন্দ্রশেখর জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় এই শিল্পকেন্দ্রিক রাজ্যে তার নতুন দল তামিলগা বেট্রি কাজাগাম টিভিকে জোট গ্রহণের পর তিনি শপথ নিলেন। এর মাধ্যমে মাত্র 2 বছর আগে প্রতিষ্ঠিত বিজয় টিভিকে রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠন করল। শপথ গ্রহণ অনুষ্ঠানটি চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয়কে অভিনন্দন জানিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তার প্রশাসনের সঙ্গে কাজ করবে। খেলায় খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের আজ বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশ 34 রানে এগিয়ে রয়েছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 413 ও বিনা উইকেটে 7, পাকিস্তান 386। আগামীকাল সকাল 10টায় চতুর্থ দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আজ নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের জাতীয় দলের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে, পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রী। ঈদুল আজহাকে সামনে রেখে আগামীকাল থেকে সারা দেশে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি। এবং মিরপুরে টেস্টের তৃতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে 34 রানে এগিয়ে বাংলাদেশ।
5: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহ। তরুণরা দেশের উন্নয়ন ও অগ্রগতির চালিকা শক্তি। বাংলাদেশের প্রযুক্তিতে দক্ষ, প্রতিভাবান ও উচ্চভিলাষী বহু তরুণ ও শিক্ষার্থী রয়েছে, যারা দেশকে ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করে অবদান রাখতে চান। যশোরের বিশেষ চাহিদাসম্পন্ন কলেজ শিক্ষার্থী ওয়াকিমুল ইসলাম এমনই একজন প্রতিভাধর তরুণ, যিনি তার প্রযুক্তি ও উদ্ভাবনী জ্ঞান দিয়ে একটি স্মার্ট কার্ড তৈরি করেছেন, নাম দিয়েছেন ইটওয়াই স্মার্ট কার্ড। বিশেষ চাহিদাসম্পন্ন এই শিক্ষার্থী তার বানানো ব্যাটারি চালিত স্মার্ট কার্ডটি সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখান। ওয়াকিমুল ইসলাম প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে স্মার্ট কার্ডটি চালিয়ে দেখান। এই ছোট বাহনটিতে চড়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এ বাহন তৈরি করায় ওই শিক্ষার্থীর প্রশংসা করেন। একই সঙ্গে তিনি কম খরচে আরও আধুনিক আর সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার্ড তৈরির পরামর্শ এবং এমন সৃজনশীল উদ্যোগে সরকারি সহযোগিতার আশ্বাস দেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্মার্ট কার্ড তৈরির গল্প শোনান ওয়াকিমুল ইসলাম। বিশেষ চাহিদাসম্পন্ন এই শিক্ষার্থী বলেন, একসময় তিনি সারাদিন বাসায় থাকতেন, বাইরে বের হতে পারতেন না। কিভাবে একা চলাফেরা করা যায় সেই চিন্তা থেকে কার্ডটি বানানো শুরু করেন তিনি। ওয়াকিমুল যশোরের চৌগাছায় সরকারি কলেজে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়েন, বাবা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। প্রধানমন্ত্রীকে ওয়াকিমুল বলেন, যথাযথ সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নত স্মার্ট কার্ড বানানো সম্ভব। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা ছাড়াও বয়স্করা তা ব্যবহার করতে পারবেন। প্রধানমন্ত্রীকে জানানো হয়, স্মার্ট কার্ডটি একবার চার্জ দিলে 50 কিলোমিটার পর্যন্ত চালানো সম্ভব, ঘণ্টায় সর্বোচ্চ 45 কিলোমিটার গতি ওঠে। ওয়াকিমুল ইসলাম একজন বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ, কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা অক্ষমতা তাকে বাড়ির চার দেয়ালের মাঝে আটকে রাখতে পারেনি। একটি স্মার্ট ছোট যান উদ্ভাবনের চিন্তা ও ধ্যান তাকে আচ্ছন্ন করেছিল। প্রযুক্তি মনস্ক চিন্তা, একাগ্রতা, সাধনা তাকে এরকমই একটি পরিবহন যান তৈরিতে সাফল্য এনে দেয়। এই উদ্ভাবনটি এক কথায় অসাধারণ। বিশ্ব যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরেই এগিয়ে যাচ্ছে, কম্পিউটার ভিত্তিক প্রযুক্তির চরম উৎকর্ষতায় যখন চতুর্থ শিল্প বিপ্লবকে দুনিয়া স্বাগত জানাচ্ছে, জ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই

0: বহু পিছিয়ে। মূলত গবেষণালব্ধ বিজ্ঞান আর প্রযুক্তির কল্যাণেই কিছু দেশ তরতর করে এগিয়ে যাচ্ছে, অন্যরা পিছিয়ে পড়ছে। উন্নত জাতিগুলোর উন্নতির পিছনের গল্পটাই হচ্ছে তাদের বিজ্ঞান গবেষণা, সেই সাথে প্রযুক্তি, তার সঠিক প্রয়োগ ও প্রতিভাবানদের খুঁজে বের করার প্রয়াস। অর্থাৎ শুধু গবেষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, তার প্রায়োগিক ব্যবহার করতে হবে। ওয়াকিমিলের মতো তরুণরা সেখানে এগিয়ে আসছেন প্রযুক্তির প্রায়োগিক চিন্তা দিয়ে। মূলত বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি পরিপূর্ণ হয় না। বর্তমান সরকার গবেষণালব্ধ জ্ঞানকে দেশের আর্থসামাজিক উন্নয়নে কিভাবে ব্যবহার করা যায় তার উপর গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও প্রযুক্তির উন্নয়নে তরুণদের উপর ভরসা রাখছেন। তিনি তথ্য ও প্রযুক্তি খাতে বিশেষ জোর দিচ্ছেন এবং একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর ও জ্ঞানভিত্তিক দেশ গড়ার লক্ষ্যে কাজ করার কথা বলছেন। বিশেষ করে তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তরুণরা যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তোলা যায় এবং তারা যাতে বিশ্ববাজারে নিজেদের মেলে ধরতে পারে, কর্মসংস্থান তৈরি করতে পারে, সে বিষয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে বিএনপি সরকারের। নির্বাচনের আগে রাষ্ট্রকাঠামো মেরামতে যে 31 দফা জনগণের কাছে পেশ করেছিল বিএনপি, সেখানেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রকাঠামোতে আরও ছিল গবেষক, উদ্ভাবক এবং তরুণ উদ্যোক্তাদের গবেষণায় উৎসাহ প্রদান এবং সহজ সেবামূলক ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি সরকার তার নির্বাচনী ওয়াদাগুলো একের পর এক পূরণে আন্তরিক। সরকার মনে করে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। সরকারের এই পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে একটি প্রযুক্তি সফল দেশ হিসেবে গড়ে তুলতে ওয়াকিমিলের মতো লাখো তরুণ শিক্ষিত প্রজন্মকে এগিয়ে আসতে হবে। ওয়াকিমিলের মতো অনেক সম্ভাবনা যারা দেশের বিভিন্ন স্থানে নিজেদেরকে স্বাস্থ্য, কৃষি, প্রকৌশল সহ বিভিন্ন ক্ষেত্রে বিকশিত করার সাধনায় ব্যপ্ত, তাদেরকে খুঁজে বের করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে তাদেরকে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে, নির্মিত হবে একটি আধুনিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ। সংবাদ পর্যালোচনা শেষ হলে এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে দেশাত্মবোধক গান। কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

সাবিনা ইয়াসমিনের কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন। প্রিয় শ্রোতা, এরই সাথে আজকের মতো মিডিয়াম ওয়েভের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ বেতার খুলনা, এখন FM 88.8 মেগাহার্জে আপনারা শুনতে পাবেন NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের

0: দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান বিকেল 4:05। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি, দেশাত্মবোধক গান সকাল 8:15 এবং দুপুর 12:15। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। শেখ মুস্তাক আহমেদের গাওয়া আধুনিক গান দুপুর 12:30। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়াও ছায়াছবির গান শুনবেন বিকেল 3:05। রবীন্দ্রসঙ্গীত সোমা ঘোষের কণ্ঠে দুপুর 12:20। লালন গীতি পারুল পারভিনের গাওয়া দুপুর 12:40। পাঁচমিশালি গানের অনুষ্ঠান শুনবেন বিকেল 3:30 এবং সন্ধ্যে 6:10। ব্যান্ড সঙ্গীতানুষ্ঠান রক অ্যান্ড রোল বেলা 2:30। আল্লাহ পাকিস্তানে হামদ ও নাতি রসুল শুনবেন বিকেল 4:45 এবং সন্ধ্যে 6:35। এছাড়া FM 88.8 MHz NSK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তিলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তর্জমা।
1: الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة

0: صدق الله العظيم.
1: যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল তখন বলল, আল্লাহ ও তার রাসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পেল।
2: সততা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা, সময় ফুরিয়ে এলো, এবার বিদায় বলতে হচ্ছে। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।